Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh betar khulna. Shokal 7ta beje 59 minute. Aaj shukrobar 25 boishak 1433 bongabdo. 19 Zilqad 1447 hijri. 8 May 2026 khristabdo. শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটার অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় স্বর্ণালী দাস এবং মি মোহাম্মদ আজমল হাসান, অধিবেশন তত্ত্বাবধানে আসমল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আহমেদ হাসান এবং অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. It's 8 a.m. This is Bangladesh Betar broadcasting on the morning of Friday, the 25th of Boishakh, the 19th of Zilqad, and May the 8th. The news read by Muhammad Kamaluddin. Prime Minister Tariq Rahman orders immediate action to assist farmers affected by heavy rains in Howrah areas. NICA approves proposals to form Bogra City Corporation and five new Upojilas. The government announces 7-day holiday from the 25th to the 31st of May, marking upcoming Eid al-Azha. Budget session of the 13th Parliament will begin on the 7th of June. Bangladesh wants not to control but to bring media under fair and independent regulations, says Information and Broadcasting Minister. The country celebrates 165th birth anniversary of Rabindranath Tagore with various programs. Fresh exchange of fire in Iran. Tehran and Washington accuse each other of violating ceasefire. And in Mirpur, in the first of the two-match test series, host Bangladesh face Pakistan today. Prime Minister Tariq Rahman has directed the authorities concerned to take prompt measures to assist farmers affected by heavy rainfall in the Howrah region. He issued the directives at a meeting to review activities of providing financial assistance to affected farmers at his cabinet division office at Secretariat in the capital yesterday. Prime Minister asked to prepare a list of the affected farmers with transparency. The meeting also discussed on early paddy planting and harvesting so that farmers do not suffer losses due to rainfall. Earlier on the 29th of April, Prime Minister Tariq Rahman informed the Jatiya Sangsad that the government would try to provide support to the farmers affected by heavy rainfall in the Howrah areas for 3 months. The National Implementation Committee on Administrative Reorganization, NICA, has approved the proposal of forming Bogra City Corporation in principle at a meeting with the Prime Minister Tariq Rahman in the chair. The approval was given at the 120th meeting of the NICA in the capital yesterday. The proposal of forming five new Upojilas was also approved in the meeting. The new Upojilas were Mokam Tola in Bogra, Mata Mohri in Cox's Bazar, Ruhia and Buli in Thakurgaon, and Chandraganj in Lokhipur. The government has announced a 7-day holiday from the 25th to the 31st of this month on the occasion of the upcoming Eid al-Adha. The decision was taken at a cabinet meeting in the cabinet division in Dhaka with Prime Minister Tariq Rahman in the chair yesterday. As per the decision, the government offices will remain open on the 23rd and the 24th of May before the Eid holidays. The cabinet also approved the draft of the National Public Toilet Policy 2026, tabled by the local government division. The policy aims to ensure easy access to hygienic and standard public toilet facilities across the country, to improve public health and sanitation standards, and to provide user-friendly toilet facilities for women, children, persons with disabilities, and elderly and marginalized communities. According to the Cabinet decision, the Ministry of Education, the Ministry of Primary and Mass Education, the Local Government Division, the Ministry of Health and Family Welfare and the Ministry of Information and Broadcasting will undertake necessary initiatives to raise awareness among students about the proper use of hygienic toilets. The Cabinet also stated that ministries and divisions must prepare time-bound action plans to implement the policy. The budget session of the 13th Jatiya Sangsad will begin on the 7th of June. A Parliament Secretariat release yesterday said, the second session will start at 3 p.m. with Speaker Major Retired Hafizuddin Ahmad Birbikram in the chair. President Muhammad Shahabuddin has convened the session exercising the power bestowed upon him as per Article 72/1 of the Constitution. The session will mainly complete the procedure of presenting and passing the national budget for the fiscal year 2026-27. Information and Broadcasting Minister Zahiruddin Shopan has said, the current government does not want to control the media but aims to establish it within a fair and independent framework. He said this while addressing the inauguration ceremony of the International Cable TV Broadcasting and Communication Expo 2026 at the International Convention City, Boshundhara, in the capital yesterday. Information and Broadcasting Minister said, in the modern world, no state can remain outside the flow of information and accountability. The 165th birth anniversary of Nobel laureate poet Rabindranath Tagore is being celebrated across the country today. On the 25th of Boishakh, in 1268 of Bengali calendar, poet Rabindranath Tagore, the fountainhead of the Bengali wisdom, was born at Jorasanko Thakurbari in Kolkata. He is the first Asian and the first non-European to win the Nobel Prize in Literature in 1913 for English translation of Gitanjali. Rabindranath Tagore's anniversary is being observed through different programs in Shilai Daho under Kumarkhali Upajila of Kustia district and other places. Bangladesh Shilpakala Academy also chalked out four-day programs titled Shanti O Manobatar Pratik Rabindranath, marking the birth anniversary of Rabindranath Tagore. This is Bangladesh Betar giving you the news. The United States and Iran have exchanged fire in the most serious test yet of their month-long ceasefire. Iran has accused the United States of violating a ceasefire by targeting two ships at the Strait of Hormuz and attacking civilian areas. U.S. Central Command CENTCOM said American forces intercepted unprovoked Iranian attacks and responded with self-defense strikes as U.S. Navy-guided missile destroyers transited the Strait of Hormuz towards the Gulf of Oman. Iranian state media reported explosions on Qasim Island that it said sighting sources were caused by air defense intercepting sabotaged drones. The country's semi-official first news agency said explosions have been heard near Bandar Abbas in Iran's capital Tehran. Meanwhile, U.S. President Donald Trump said on social media that great damage was done to the Iranian ships and urged Iran to accept a U.S. proposed deal. West Bengal Governor Arun Ravi has dissolved the state legislative assembly after Chief Minister Mamata Banerjee refused to resign following her party's defeat in the recent assembly elections. The term of the assembly expired at 12 a.m. last night. The BJP, which secured a sweeping mandate in the recently concluded West Bengal assembly election, is expected to swear in its new cabinet tomorrow. Cricket and the first of the two-match test series between host Bangladesh and Pakistan will be held at the Mirpur Sheribangla National Cricket Stadium in Dhaka today. The match is scheduled to start at 10 a.m. Bangladesh Betar will air the running commentary of the match. The second and the last test of the series between the two teams will be held at the Sylhet International Cricket Stadium at the same time on the 16th of May. And finally, weather forecast for Tilwan this afternoon says there are no inland river port warning and no signals to be hoisted. Now to end the news, here again the main points. Prime Minister Tariq Rahman orders immediate action to assist farmers affected by heavy rains in Haur regions. Nikah approves proposals to form Bogra City Corporation and five new Upajillas. The government announces 7-day holiday from the 25th to the 31st of May, marking the upcoming Eid al-Adha. Budget session of the 13th Parliament will begin on the 7th of June. The government wants not to control but to bring media under fair and independent regulation, says Information and Broadcasting Minister. The country celebrates the 165th birth anniversary of Rabindranath Tagore with various programs. Fresh exchange of fire in Iran. Tehran and Washington accuses each other of violating ceasefire. And at Mirpur, in the first of the two-match test series, host Bangladesh face Pakistan today. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি মিল্কিস আক্তার সিদ্দিকা। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আগামী 25 মে থেকে 31 মে পর্যন্ত 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটির আগে 23 ও 24 মে সরকারি অফিসসমূহ খোলা থাকবে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বহুমুখী প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য, সঙ্গীত ও শিল্পকলার সর্বত্র এক অনন্য প্রতিভার স্বাক্ষর রেখে সাহিত্য ও শিক্ষাঙ্গনকে সমৃদ্ধশালী করে গেছেন। এশিয়া থেকে তিনিই সর্বপ্রথম নোবেল বিজয়ী হওয়ার বিরল সম্মানের অধিকারী হন। বিশ্ব সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়া সাঁকোতে জন্মগ্রহণ করেন। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি ও রূপসা উপজেলার পিঠাভোগে 3 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ফুলতলার দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্সের কর্মসূচির মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, লোকমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে আজ বিকেলে 3 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম আবেদ, জাতীয় সংসদের হুইপ ফেরকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবি, আজিজুল বারী হেলাল ও সংসদ সদস্য আমির এজাজ খান, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন খান ও পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এতে বিশেষ অতিথি থাকবেন। জেলা প্রশাসক মিস হুরিয়া জান্নাতের সভাপতিতে বিশিষ্ট শিক্ষাবিদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান এতে স্মারক বক্তৃতা করবেন। এদিকে খুলনা রূপসা উপজেলার পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় 3 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মিস শিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে আজ বিকেলে কর্মসূচির উদ্বোধন করবেন। বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মান্নান এতে স্মারক বক্তা এবং রূপসা উপজেলা নির্বাহী অফিসার মিস সঞ্জিদা রিক্তা স্বাগত বক্তব্য রাখবেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম এতে সভাপতিত্ব করবেন। এছাড়া কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়িতে বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, রবীন্দ্র মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আজ বিকেলে 3 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডঃ জাহিদুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডঃ ওয়াকিল আহমেদ এতে স্মারক বক্তা এবং জেলা প্রশাসক মোহাম্মদ তহিদ বিন হাসান স্বাগত বক্তব্য রাখবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিস মাওলার সভাপতিতে অনুষ্ঠানে সংসদ সদস্য রেজা আহমেদ, সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমি এবং পুলিশ সুপার অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করেছে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া, ঘোলদাড়ি, হোসেনপুর, মধুপুর সড়ক উন্নয়ন কাজ গতকাল শুরু হয়েছে। সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন। উপজেলা প্রকৌশলী, সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। সড়ক উন্নয়ন কাজের প্রাকলিত ব্যয় ধরা হয়েছে 1,50,31,792 টাকা। এদিকে মাগুরার শালিখা উপজেলার 5 নম্বর শালিখা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে খাল পুনঃখননের কাজ গতকাল থেকে শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। সরকারি বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। অনিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে একমত বিনিময় সভা গতকাল খুলনার দাগোপ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় মানব পাচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এতে প্রধান অতিথি ছিলেন। থানা অফিসার ইনচার্জ, সমাজসেবা কর্মকর্তা, প্রাথমিক যুব উন্নয়ন ও প্রাণী সম্পদ কর্মকর্তা সহ এনজিও প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। খুলনার দাকব উপজেলার নিবন্ধিত জেলেদের মধ্যে সরকারি মানবিক খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে গতকাল উপজেলা সদর চালনা পৌরসভায় 22 জন নিবন্ধিত জেলের মাঝে মাথা প্রতি 77.33 কেজি ভিজিএফের চাল বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রধান অতিথি হিসেবে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় চালনা পৌরসভা সহ 9টি ইউনিয়নে নিবন্ধিত 5,097 জন জেলেকে মাথা প্রতি 77.33 কেজি করে চাল বিতরণ করা হয়। খেলার খবর ফুটবল। যশোর শামসুল হুদা স্টেডিয়ামে নতুন 20 স্পোর্টস প্রতিযোগিতার বালক বিভাগে ফুটবলের সেমিফাইনাল খেলায় গতকাল বাঘারপাড়া উপজেলা দল 2-1 গোলে যশোর সদর উপজেলা দলকে এবং বালিকা বিভাগে কেশবপুর উপজেলা দল 7-0 গোলে চৌগাছা উপজেলা দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এদিকে একই ভেন্যুতে বালিকা ক্রিকেট ম্যাচে শার্ষ উপজেলা দল 9 রানে মনিরামপুর উপজেলা দলকে এবং দ্বিতীয় খেলায় যশোর সদর উপজেলা দল 9 উইকেটে কেশবপুর উপজেলা দলকে পরাজিত করেছে। এছাড়া খুলনা সরকারি টিটি কলেজ মাঠে 6 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় ইভান ফুড গার্ডেন টিম 2 রানে আলামিন বেকারি অ্যান্ড কফি হাউস টিমকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে ঢাকা ট্রান্সক্রিপশন সার্ভিস রেকর্ডকৃত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান বর্ণিল সাঁকো। গ্রন্থনা ও উপস্থাপনা মোহাম্মদ ইসহাক আলী।

0: সাগো।
1: ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতার।
2: নারীকে আপন ভাগ্য জয় করিবার, কেন নাহি দিবে অধিকার হে বিধাতা। নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি। দৈবাগত দিনে 25শে বৈশাখ, আজকের আকাশে এক অন্য আলো, যে আলো এসেছিল 1268 বঙ্গাব্দের আজকের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশ বেতার ও সোশ্যাল মিডিয়ার সকল শ্রোতা, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রবীন্দ্র জন্মজয়ন্তীর আজকের এই বিশেষ আয়োজন বর্ণিল সাঁকোতে। আমার সাথে আজকে যুক্ত হয়েছেন আবৃত্তি শিল্পী, সংবাদ উপস্থাপক এবং প্রশিক্ষক ফারহানা ত্রিনা, সেই সাথে যুক্ত হয়েছেন নিশাদ ফাতেমা, আবৃত্তি শিল্পী এবং প্রশিক্ষক। দুজনকেই স্বাগত জানাচ্ছি।
3: ধন্যবাদ ইসহাক।
4: ধন্যবাদ
2: ফারহানা ত্রিনা। আপনার কাছেই শুরুতে একটু যেতে চাই। রবীন্দ্রনাথ তার লেখায় বিভিন্নভাবে নারী ক্ষমতায়ন, নারী জাগরণ এবং নারী মুক্তির কথা বলেছেন, আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন?
3: ঠিক 100 বছর আগের কথা, যখন উনি এইসব সাহিত্য কবিতা এখানে রচনা করছেন, বসে ভাবছেন নারীদের নিয়ে, তখন আসলে এই যে ফেমিনিস্ট যে বিষয়টা আমরা এখন বলি, নারীবাদ, নারীত্ব, এই বিষয়গুলো নিয়ে ভাববার সময়টা কি আসলে তখন নারীরা কি অতটাই আসলে উন্মুক্ত ছিল কিনা? একদমই নয়। তো সেই জায়গা থেকে যখন আমি ভাবি, তখন আমার মনে হয় তার লেখাগুলো যতবার আমরা পড়ি, আমাদের কিন্তু মনে হয় নারীকে তিনি না দেবী না দাসী, তিনি কিন্তু চেয়েছেন মানুষ হিসেবে তার লেখা কবিতা, গল্প, উপন্যাস, এবং সেই নারী শহুরে জীবনে হোক অথবা আমরা যদি বলি একেবারে মধ্যবিত্ত জীবন, সেখানেও তার অবরুদ্ধ যে বাসনা সেটিকেই কিন্তু তিনি বারবার বের করে নিয়ে আসতে চেয়েছেন তার লেখনীর মধ্য দিয়ে, ওই রকম একটা সময়ে বসে। সেটিও কিন্তু এক ধরনের প্রতিবাদ, সেটিও এক ধরনের অনুপ্রেরণা, এবং এখনকার সময় এসেও অনেকখানি প্রাসঙ্গিক।
2: আজকে আপনি আমাদেরকে কোন কবিতা শোনাচ্ছেন?
3: ঠিক এমনই একটি লেখা বাঁশিওয়ালা কবিতাটি,
2: চলুন শুনি।
3: ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নতুন নাম, এই বলেই তোমাকে প্রথম চিঠি লিখেছি। মনে আছে তো আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে, অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়, আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকই, চলা আটক করে ফেলে রেখেছেন কাল স্রোতের ওপারে বালুডাঙায়, সেখান থেকে প্রখর আলোয় দেখি ঝাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে উঠে, দুই হাত বাড়িয়ে দিই নাগাল পাইনি কিছুই কোনো দিকে, বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে, ভেসে যায় মুক্তিপারের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলোচ্ছায়া, এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে মরা দিনের নাড়ির মধ্যে দপ্তবিয়ে ফিরে আসে প্রাণীর বেগ, কি বাজাও তুমি, জানিনি সে সুর জাগায় কার মনে কি ব্যথা, বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ায় নবযৌবনের ভাটিয়ারি, শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড় তলির ঝিরঝিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে খনিয়ে শ্রাবণের বাদল ও রাত্রি। সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে, এক গুয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতন। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাঁজরের উপর আছাড় খাওয়া মরণ সাগরের ডাক, ঘরের শেকল নাড়া উদাসী হাওয়ার ডাক, যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি। ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখীর ঘূর্ণি মার খাওয়া অরণ্যের বকুল। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে ঝোড়ো আকাশে উড়ো প্রাণীর পাগলামে। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো, তারা দেখে আমার ইচ্ছার নেই জোর, সাড়া নেই লোভের, ঝাপট লাগে মাথার উপর ধুলোয় লুটুই মাথা, দুরন্ত ঠেলাই নিষেধের পাহারা কাঁত করে ফেলি নেই এমন বুকের পাটা। কঠিন করে জানি নে ভালোবাসতে, কাঁদতে শুধু জানি, জানি এলিয়ে পড়তে পায় বাঁশিওয়ালা। বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমর্ত লোকে, সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা, সেখানে কুয়াশার পর্দা ছেড়া তরুণ সূর্য আমার জীবন, সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারুণ নামানা আগ্রহ, উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুড়ের মতো, জেগে উঠে বিদ্রোহিনী তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা, চারিদিকে ভীরুর ভীরকে কৃষক কুটিরের কাপুর শতাকে। হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি, জানি না ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে।
2: নিশাত ফাতেমা, আপনার কাছে একটু জানতে চাইব, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর তার লিখায় তার বিভিন্ন গল্প, কবিতা, কাব্যগ্রন্থ বা হচ্ছে আমরা যদি বলি যে প্রবন্ধে, উপন্যাসে, তিনি নারী চরিত্রকে যেভাবে করে দেখেছেন, আপনি কি বলবেন?
0: ধন্যবাদ। শত বছর পূর্বেও নারীবাদ নিয়ে, নারী চিন্তা, নারী জাগরণ, এগুলো নিয়ে কিন্তু এক ধরনের আন্দোলন হয়ে এসেছে। সেটা হয়তো সুপ্ত ছিল, কিন্তু বর্তমানে এসে আমরা দেখছি যে নারী জাগরণ, তারপরে নারীবাদ, যে জিনিসটা নারী জাগরণের জন্য নারীরা চায় যে তারা উন্নত হোক, শুধুমাত্র ঘরকন্নার মধ্যেই তারা সীমাবদ্ধ চায় না, তারা বাইরে কাজ করতে চায়, তাদের মনের ভেতরের যে সুপ্ত বাসনা, তারা তাদের ভেতরের প্রতিভাগুলো বাইরে বের করে আনতে চায়। তো রবীন্দ্রনাথ সেক্ষেত্রে কিন্তু অনেক আধুনিক ছিলেন, সে নারীদেরকে ঘরের মানুষ হিসেবে না, বাইরেও অনেক উন্নত মানুষ হিসেবে চিন্তা করেছিলেন।
2: একেবারে আজকে আপনি আমাদেরকে কোন কবিতা বা কোন গল্প শোনাচ্ছেন আমাদেরকে?
0: আজকে আমি একটি চিঠি পড়ে শোনাবো, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র।
2: চলুন শুনি।
0: শ্রীচরণ কমলেশু, আজ 15 বছর আমাদের বিবাহ হয়েছে, আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি, চিরদিন কাছেই পড়ে আছি, মুখের কথা অনেক শুনেছ, আমিও শুনেছি, চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি। আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে, তুমি আছো তোমার আপিসের কাজে, শামুকের সঙ্গে খোলসের যে সম্বন্ধ কলকাতার সঙ্গে তোমার তাই, সে তোমার দেহ মনের সঙ্গে এটে গিয়েছে, তাই তুমি আপিসের ছুটির দরখাস্ত করলে না। বিধাতার তাই অভিপ্রায় ছিল, তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন। আমি তোমাদের মেজ বউ, আজ 15 বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে, তাই আজ সাহস করে এই চিঠিখানি লিখছি। এ তোমাদের মেজ বউয়ের চিঠি নয়। তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন, তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউ জানত না, সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গে সান্নিপাতিক জ্বরে পড়ি। আমার ভাইটি মারা গেল, আমি বেঁচে উঠলুম। পাড়ার সব মেয়েরাই বলতে লাগল, মৃণাল মেয়ে কি না তাইও বাঁচল, বেটা ছেলে হলে কি আর রক্ষা পেত। আমার মরণ নেই সেই কথাটি ভালো করে বুঝিয়ে বলবার জন্যে এই চিঠিখানি লিখতে বসেছি। যেদিন তোমাদের দুঃসম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কোণে দেখতে এলেন, তখন আমার বয়স মাত্র 12। দুর্গম পাড়া গায়ে আমাদের বাড়ি, সেখানে দিনের বেলায় শেয়াল ডাকে। স্টেশন থেকে 7 ক্রোশ শ্যাকরা গাড়িতে এসে বাকি 3 মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছানো যায়। সেদিন তোমাদের কি হয় রানি, তার উপরে আমাদের বাঙাল দেশের রান্না, সেই রান্নার প্রহসন আজও মামা ভোলেননি। সমস্ত আকাশকে কাঁদিয়ে বাসি বাঁচতে লাগল তোমাদের বাড়িতে এসে উঠলুম। আমার খুদকুলি সবিস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন, মোটের উপরে আমি সুন্দরী বটে। সে কথা শুনে আমার বড় জায়ের মুখ গম্ভীর হয়ে গেল। আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমার বেশি দিন লাগেনি, কিন্তু আমার যে বুদ্ধি আছে সে কথা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে। ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে তোমাদের ঘরকন্নার মধ্যে এতকাল কাটিয়েও আজও সেটিকে আছে। মা আমার এই বুদ্ধিটার জন্যে ভীষণ উদ্বিগ্ন ছিলেন, মেয়ে মানুষের পক্ষে এ এক বিষম বালাই। আমার একটা জিনিস তোমাদের ঘরকন্নার বাইরে ছিল, সেটা কেউ তোমরা জাননি। আমি লুকিয়ে লুকিয়ে কবিতা লিখতুম, সে ছাই পাশ যাই হোক না কেন, সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল ওঠেনি, সেইখানে আমার মুক্তি, সেইখানে আমার আমি।
2: সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা আমাদের নারীদেরকে সমাজের অবহেলিত বা বঞ্চিত করে না রেখে, তাদেরকে শোষণ না করে, তাদেরকে আমরা একটি সাইকেলের দুটো চাকা ভাবি। আমি যদি, অর্থাৎ পুরুষ যদি একটি চাকা হয়, তাহলে নারী অন্যটি চাকা বা অন্য চাকাটি। তাদের সমন্বয়ে আমাদের এই দেশ, আমাদের এই সমাজ এগিয়ে যাবে, এমনই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি বর্ণিল সাকু থেকে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য নিরন্তর শুভকামনা। আনন্দলোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর।

0: আশা করি।
1: ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতার।
2: এতক্ষণ শুনলেন ঢাকা ট্রান্সক্রিপশন সার্ভিস রেকর্ডকৃত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ কবিতা আবৃত্তির অনুষ্ঠান বর্ণিল সাঁকো। গ্রন্থনা উপস্থাপনা মোহাম্মদ ইসহাক আলী, সম্পাদনায় মোহাম্মদ রবিউল, তত্ত্বাবধানে মাহফুজুল হক, প্রযোজনায় তারেক হোসেন শিমুল।
3: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর, পরিচালনায় কারি ইকরামুল কবির।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
5: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
4: ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো?
6: আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার রহমতে ভালো আছি।
7: উস্তাদ জি, আপনি কেমন আছেন?
4: আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। ছোট্ট বন্ধুরা, একে একে তোমাদের পরিচয়টি বলো।
8: আমার নাম মোহাম্মদ আবিদ হাসান।
9: আমার নাম নোমান বিন ইলিয়াস।
10: আমার নাম উবাইদুল্লাহ মাহমুদ।
11: আমার নাম মোহাম্মদ ইব্রাহিম খলিল।
12: আমার নাম মোহাম্মদুল্লাহ।
13: আমার নাম মোহাম্মদ শেখ আব্দুর রহমান।
4: প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর। পবিত্র কোরআন শিক্ষার আসরের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমকে ইরশাদ করেন যে, তোমরা কোরআনুল কারীমকে তাজউইদ সহকারে বিশুদ্ধভাবে তিলাওয়াত করো। আর তাজউইদ হলো মখরাজ, সিফাত, মাদ, গুন্নাহ, পোর, বারিক, অকফ, ইয়াদার সাথে তিলাওয়াত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দান করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়িবে, উহার বিনিময়ে সে একটি নেকি লাভ করিবে এবং একটি নেকির সব দশটি নেকির সমান হইবে। আমি এই কথা বলি না যে পুরা আলিফ লাম মিম একটি অক্ষর, বরং এখানে আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর এবং মিম এক অক্ষর, প্রত্যেকটি অক্ষরে দশটি করে নেকি দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাজউইদ সহকারে বিশুদ্ধভাবে বেশি বেশি কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুন। ছোট্ট বন্ধুরা, আজকে তোমরা সূরাতুত তারিক মাস্ক করবে এবং তাজউইদ সম্পর্কে জানবে। তো আমাদের পিছনের যে সবকটি ছিল সূরাতুল বুরুজ, এই সূরাটি আমি এক একজনের কাছ থেকে শুনব, তোমরা আমাকে শোনাবে। সর্বপ্রথম আমি শুনব মোহাম্মদ আব্দুর রহমানের কাছ থেকে।

0: الرحيم.
1: আবার বলো সুন্দর করে, বিসমিল্লাহির রহমানির রহিম।
0: বিসমিল্লাহির রহমানির রহিম।
1: বিসমিল্লাহির রহমানির রহিম।
0: বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ।
1: وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ
0: وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ
1: আবার জিমটা স্পষ্ট, কলকালাটা স্পষ্ট।
0: وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ وَالْيَوْمِ الْمَوْعُودِ وَشَاهِدٍ وَمَشْهُودِ
1: وَشَاهِدٍ وَمَشْهُودِ
0: وَشَاهِدٍ وَمَشْهُودِ قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ النَّارِ ذَاتِ الْوَقُودِ
1: ذَال আরো পাতলা করো
0: النَّارِ ذَاتِ الْوَقُودِ إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ وَهُمْ عَلَى مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ

جهنم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق.

0: صدق الله العظيم.
1: এবার তিলাওয়াত করবে মোহাম্মদ আবিদ হাসান।

0: الشيطان الرجيم.
1: أعوذ بالله من الشيطان الرجيم.
0: طه

0: ذلك الفوز الكبير إن بطش ربك لشديد
1: إن
0: بطش ربك لشديد
2: এই ত মোটা করার সময় খেয়াল রাখতে হবে আগের হরফ অনেক সময় মোটা হয়ে যায় যেমন তোমার হয়েছে বা মোটা হয়ে গেছে ত মোটা বা পাতলা ব ত না ব প বা পাতলা ত মোটা
0: ইন বতশ রব্বিক লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ ذُلُّ الْعَرْشِ الْمَجِيدِ فَعَالٌ لِمَا يُرِيدُ
2: أبار
0: فَعَالٌ لِمَا يُرِيدُ
1: وَهُوَ
0: الْغَفُورُ الْوَدُودُ
2: আরো সুন্দর করে বলো
0: وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود

0: محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العلي العظيم.
1: কোরআন তেলাওয়াত করার সময় তেলাওয়াতের ভিতরে সৌন্দর্য আনা, এবং এই সৌন্দর্যটা আসবে হচ্ছে তাজউদের কারণে। তো তাজউদের ভিতরে কি মখরাজ, সিফাত, মদ, গন্না, পর, বারিক সব কিছু সুন্দর করে তেলাওয়াত করা, তাহলে তেলাওয়াতের ভিতরে সৌন্দর্য চলে আসবে ধীরে।

হবে, তাজউদ সহকারে যখন আমি তেলাওয়াত করব তখন তেলাওয়াতের মান অবশ্যই সুন্দর হবে। এবার তেলাওয়াত করবে মোহাম্মদ ওবাইদুল্লাহ।

0: جهنم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق.
1: حسبك.
0: صدق الله العظيم.
1: উবাইদুল্লাহ মাহমুদের তেলাওয়াতের ভিতরে তাজউদের অনেক সমস্যা, হরফের, মাখরাজের, এগুলো মেহনত করতে হবে। তেলাওয়াতের উপরে মেহনত করতে হবে এবং খেয়াল করতে হবে যে কোন হরফের কোন মাখরাজ, মাখরাজ নিয়ে হরফগুলো বলতে হবে, উচ্চারণ করতে হবে, তাহলে তেলাওয়াতের মান সুন্দর হয়ে যাবে। আমাদের সামনের সবকটি সূরাতুত তারিক, সূরাটি আমি এখন মস্ক করব, আমার সাথে তোমরা সবাই মস্ক করবে।

0: فيض.
1: إن كل نفس لما عليها حافظ.
0: فلينظر الإنسان مما خلق.

0: يوم تبلى السرائر
1: يوم تبلى السرائر.

0: আজ এ পর্যন্ত। আপনারা যে যেখান থেকে আমাদের এ অনুষ্ঠান শুনছেন, আল্লাহ তাআলা সবাইকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করুন।
1: আমিন।
0: প্রিয় শ্রোতা, প্রশ্ন ও মতামত থাকলে চিঠি যোগে আমাদেরকে জানাতে পারবেন।
2: পবিত্র কোরআন শিক্ষার আসর শেষ হলো। তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনায় ফাহাদ হোসেন মোল্লা।
3: বাংলাদেশ বেতার খুলনা, এখন বাংলাদেশ সংবাদে ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
4: আসসালামু আলাইকুম। সকাল ৯টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আঞ্জুমান আরা। প্রধানমন্ত্রী তারেক রহমান হাওড় অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে হাওড় এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম পর্যালোচনার জন্য অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, এই তালিকার ভিত্তিতে আগামী তিন মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। বৃষ্টির কারণে কৃষকরা যাতে ক্ষতির মুখে না পড়েন সেজন্য ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়ে সভায় আলোচনা হয়। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আগামী ২৫শে মে থেকে ৩১শে মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটির আগে ২৩শে ও ২৪শে মে সরকারি অফিসসমূহ খোলা থাকবে। এদিকে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী ১৩ই মে থেকে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল রেল ভবনে ঈদ যাত্রার প্রস্তুতিমূলক এক সভায় জানানো হয়, এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১শে মে থেকে। প্রতিবারের মতো এবারও ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও ৩টি ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৩ই মে বিক্রি হবে ২৩শে মে যাত্রার টিকিট। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী ৭ই জুন শুরু হবে। গতকাল সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ওইদিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ করবেন। এই বাজেট অধিবেশন হবে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। আজ দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বাংলা ১২৬৮ সনের ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য গান, কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার পতিশরে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে, খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স এবং রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় বিভিন্ন অনুষ্ঠান পালিত হচ্ছে। এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৪-দিনব্যাপী শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠান পালন করছে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য, থ্যালাসেমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ি, রোগীর অগ্রাধিকার নিশ্চিত করি। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে থ্যালাসেমিয়া নিয়ে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া অ্যাসোসিয়েশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ঢাকার ফুটপাত ও সড়কে দীর্ঘদিনের বিশৃঙ্খলা, যানজট এবং পথচারীদের ভোগান্তি কমাতে প্রথমবারের মতো হকার ব্যবস্থাপনাকে নীতিমালার আওতায় নিয়ে এসেছে সরকার। গত বুধবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়, হকারদের ব্যবস্থাপনায় প্রণীত ঢাকা শহরের হকার পুনর্বাসন নীতিমালা ২০২৬-এর আওতায় হকারদের নিবন্ধন, নির্দিষ্ট জোনে ব্যবসা পরিচালনা, হলিডে ও নৈশকালীন মার্কেট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। এর ফলে এক মাসের যুদ্ধবিরতি ভেঙে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই পক্ষের মধ্যে। ইরান দাবি করেছে মার্কিন বাহিনী দুটি জাহাজ ও বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্র জানায় ইরানের রুশকানিমূলক হামলার জবাবে আত্মরক্ষার্থে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানি জাহাজগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এবং তিনি তেহরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ভারতের পশ্চিমবঙ্গে সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীন দল পরাজিত হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগে অস্বীকৃতি জানানোর পর রাজ্যের গভর্নর আর এন রবি বিধানসভা ভেঙে দিয়েছেন। গতকাল রাত ১২টায় বিধানসভার মেয়াদ শেষ হয়। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়। আগামীকাল পশ্চিমবঙ্গে নতুন সরকার শপথ নিতে পারে। খেলার খবর ক্রিকেট। আজ ঢাকায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। সকাল ১০টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
2: সকাল ৯টা বেজে ৫ মিনিট বাংলাদেশ বেতার খুলনা।

0: শুরু হচ্ছে রূপালি ছায়া ছবির গানের অনুষ্ঠান। রূপালির উপস্থাপনে রয়েছে আমি মোহাম্মদ আজমল হাসান,
1: আমি স্বর্ণালী দাস। প্রকৌশল দায়িত্বে রয়েছেন অভিজিৎ মণ্ডল, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন এবং অধিবেশন তত্ত্বাবধান করছেন আসমাউল হোসনা। সুপ্রিয় শ্রোতা, আপনারা যে সুন্দর সুন্দর গান আমাদের এই আয়োজনে শুনে থাকেন এবং আপনাদের সাথে যেহেতু আমাদের একটি মধুর সময় কাটে, এই অনুষ্ঠানটির প্রযোজনায় রয়েছেন মোহাম্মদ মামুন আক্তার। আর যে নম্বরটিতে কথা বলে আমরা আপনাদের সাথে অনেকটা সুন্দর সময় কাটাতে পারি, সেই নম্বরটি হল 01974121970। অবশ্যই আমাদের ফোন করবেন আমাদের ফোন ইনের আয়োজনে। তবে যেমনটি বলছিলাম, ছায়াছবির গান মানেই কিন্তু সুন্দর কিছু গান, আর দিন যায় কথা কিন্তু থেকেই যায়। দিন যায় কথা থাকে, এমন একটি ছায়াছবি থেকে গান শুনব সুবীর নন্দীর কণ্ঠে।

0: শ্রোতা বন্ধু, আমরা রয়েছি রূপালীর আয়োজনে। শুনছেন আপনাদের পছন্দের সুন্দর সুন্দর গানগুলি। আমরা আপনাদের সঙ্গে মুঠোফোনে কথা বলব 01974 1219 70, তবে সেটা হবে গানের যে কোনো সময়। আমরা এবারে কোন গানটি শুনব?
1: এবারে শুনব পলাশের কণ্ঠে সিস্টেম ছায়াছবি থেকে।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলেই পানি আসলেই 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষাবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

0: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীর আয়োজনে, শুনছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে।
1: হ্যাঁ সুপ্রিয় শ্রোতা, আপনারা কিন্তু গান শুনছেন, চমৎকার কিছু গান। আর এই গানের ফাঁকে ফাঁকে আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের সাথে কথা হবে, আর যে নম্বরটিতে কথা হবে সেটি হলো 01974121970। তবে কথা কিন্তু এখন নয়, আমরা একটি গান শুনবো এবং গানের পরপরই ফিরে আসবো আপনাদের সাথে আমাদের ফোন ইন আয়োজন নিয়ে। এবারে গানটি শুনবেন পাগলির প্রেম ছায়াছবি থেকে এন্ড্রু কিশোরের কণ্ঠে।

0: সুপ্রিয় শ্রোতা, যেমনটি আমরা কথা দিয়েছিলাম, গানের ওপারেই কিন্তু ফিরবো ফোন ইন নিয়ে, তেমনটি কিন্তু চলে এসেছি এবং দেখছি আপনারা আমাদের সাথেই রয়েছেন। কথা বলে নিব আমাদের প্রথম বন্ধুর সাথে। জি, আমরা দুজনেই ভালো আছি। কে বলছেন, কোথা থেকে? জি বলুন।
1: আমাকে শোনাবেন
0: অনুরোধের জন্য, এবং আমরা কিন্তু সবসময় আপনাদের সাথে কথা বলে থাকি। আর আবারও ফোন কে রয়েছেন?
2: হ্যালো, জি কে বলছেন? জি শুনতে পাচ্ছেন? হ্যালো,
0: দুঃখিত, আপনি আবারও চেষ্টা করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি? জি বলুন। ধন্যবাদ আপনার অনুরোধের জন্য, আমাদের সাথে থাকবেন। অবশ্যই পরবর্তী আয়োজনে আপনার পছন্দের গানটি শুনে ফেলবেন। কে রয়েছেন? নমস্কার, কার সাথে কথা বলছি? হ্যাঁ বলুন।
2: জি
0: আমরা দুজনেই ভালো আছি। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনার অনুরোধের জন্য, এইভাবে আমাদের সাথে থাকবেন। রয়েছেন রূপালীর আয়োজনে, ফোন করতে পারেন 01974 1219 70 এই নম্বরে। কে রয়েছেন ফোনের ওপারে? নমস্কার, জি বলুন। কোনদিন ভুলে যেও না, চমৎকার একটি গান। আপনাদের সকলের অনুরোধের গানগুলো এত সুন্দর থাকে যে সেই গানগুলো নিয়ে সাজানো আয়োজনটাও অনেক সুন্দর হয়ে যায়। কে রয়েছেন ফোনের ওপারে? হ্যালো, গানের অনুরোধ থাকলে সেটি আমাদের ঝটপট জানিয়ে দিবেন ফোনে সংযোগ পাওয়া মাত্রই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি?
2: জি আমরা দুজনেই ভালো আছি।
0: ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। কে বলছেন?
2: আমরা ভালো আছি দুজনই ভাইয়া। কে বলছেন?
3: আমি মিলন বাবু, বাইরাবাজার।
2: জি ভাইয়া বলুন।
3: ভাই আমার ওই মানিক ভাইরে শুভেচ্ছা জানাবে।
2: জি,
3: আর আমার সঙ্গে আছে নিত্যানন্দ বাবরন্দ।
2: জি,
3: আর বিকাশ দাদা।
2: জি,
3: আমাকে গান শোনাবেন, ছবির নাম অগ্নি সাক্ষী।
2: জি জি বলুন।
3: শিল্পী কনক চাপা।
2: হুম,
3: গানের কলি বড় সাত লাগে, একবার তোমায় দেখি।
2: ঠিক আছে,
3: এই গানটা শোনাবে।
2: ঠিক আছে, ধন্যবাদ।
0: বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ফোনে সংযোগ পাওয়া মাত্রই আপনার গানের অনুরোধটি আগে ঝটপট করে ফেলবেন, তারপরে শুভেচ্ছা বিনিময় তো থাকছেই। হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম, কার সাথে কথা বলছি?
4: কথা বলছি মিলন কুমার মণ্ডল, উত্তর পাট্টা পাংশা থেকে।
0: জি
2: জি,
4: পছন্দের ছবি তে এক আসিফ কে আব্দুল হাদি, গানের কথা তেল গেলে ফোরাইয়া বাপি যায় নিয়ে গিয়া।
0: ধন্যবাদ, এরকম ভাবেই চমৎকার কিছু অনুরোধ আমাদের কাছে চলে আসছে। অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী আয়োজন আপনাদের এই সুন্দর অনুরোধে আরো বেশি সৌন্দর্যমণ্ডিত হয়ে উঠবে। কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
5: আমি কথা বলছি মোহাম্মদ ইব্রাহিম আলাদা, থানা মোরগঞ্জ জেলা বাড়িঘাট।
0: জি বলুন। সর্বশেষ ফোন কলটি নিয়ে নেব, কে রয়েছেন ফোনের ওপারে?
2: হ্যালো,
5: ওয়ালাইকুম
2: আসসালাম। জি কে বলছেন?
5: ভাই ভালো আছে?
2: জি ভালো আছি ভাইয়া, কে বলছেন?
5: ভাই কথা বলছি মেহেদিয়া স্যার, মহেশপুর ঝিনাইদহ থেকে।
2: জি বলুন ভাইয়া।
5: ভাই আমাকে গান শোনাবেন তোমাকেই খুঁজছি, এসএসএলসি কাশ্মীর কন্টাক্ট তোমাকেই খুঁজছি, এই গান শোনাবেন।
2: আচ্ছা ধন্যবাদ আপনাকে।
0: আমরা কিন্তু আবারও আমাদের গানে ফিরে যাব। রূপালীর আয়োজনের এবারে গানটি আপনারা শুনবেন হাজার বছর ধরে ছায়াছবি থেকে সুবীর নন্দী এবং মুক্তির কণ্ঠে, তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল। বাকিটা গানে গানে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলি হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে এই 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী 4 বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোন কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8 থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: সুপ্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন রোপারের আয়োজনে, শুনছেন পছন্দের ছায়াছবির গান। আপনারা আপনাদের পছন্দগুলো আমাদেরকে টেলিফোনে আমাদের সঙ্গে কথা বলেছেন, তো আমরা আবারও সোনালি গানে চলে যাই।
3: হ্যাঁ, আর এবারের গানটি শুনবেন মন যেখানে হৃদয় সেখানে ছায়াছবি থেকে, আসিফ এবং সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

0: সুপ্রিয় শ্রোতা, আমরা রূপালী রায়জনে রয়েছি, শুনছেন সুন্দর সুন্দর গান। আমরা এবারে কোন গানটি শোনাবো শ্রোতা বন্ধুদেরকে?
1: ঘর সংসার ছায়াছবি থেকে রুনা লায়লার কণ্ঠে।

রূপালী আয়োজনের সবশেষ গানটি শুনবেন কোটি টাকার কাবিন ছায়াছবি থেকে মিমি নাজনীন এবং এসআই টুটুলের কণ্ঠে।

0: সুপ্রিয় শ্রোতা, গান শুনতে শুনতেই শেষ হল আমাদের আজকের রূপালীর আয়োজন। রূপালীর প্রকৌশল দায়িত্বে ছিলেন অভিজিৎ মণ্ডল এবং তত্ত্বাবধানে ও প্রযোজনায় মোহাম্মদ মামুন আক্তার। শেষ হল আজকের রূপালী।
1: বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম মোহাম্মদ আজমল হাসান এবং আমি স্বর্ণালী দাস। অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হুসনা, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন আহমেদ হাসান এবং অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান ঘোষণায় ছিলাম মোহাম্মদ আজমল হাসান এবং আমি স্বর্ণালী দাস। অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হুসনা, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন আহমেদ হাসান এবং অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। শুরু হল আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এপালায় অনুষ্ঠান ঘোষণায় রয়েছি মোহাম্মদ আজমল হাসান এবং আমি স্বর্ণালী দাস। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন আহমেদ হাসান এবং অভিজিৎ মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন আসমাউল হোসনা। বাংলাদেশ বেতার খুলনা, শুরুতেই বাংলায় সংবাদ এবং আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সাইরা হাবিব। প্রধানমন্ত্রী তারেক রহমান হাওড় অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে হাওড় এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম পর্যালোচনার জন্য অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী স্বচ্ছতার সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, এই তালিকার ভিত্তিতেই আগামী তিন মাস কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। বৃষ্টির কারণে কৃষকরা যাতে ক্ষতির মুখে না পড়েন সেজন্য ধান রোপণ ও সংগ্রহের মৌসুম কিছুটা এগিয়ে আনার বিষয়েও সভায় আলোচনা হয়। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটির আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিসসমূহ খোলা থাকবে। এদিকে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী ১৩ মে থেকে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল রেলভবনে ঈদযাত্রার প্রস্তুতিমূলক এক সভায় জানানো হয়, এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। প্রতিবারের মতো এবারও ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও কোরবানির পশু বহনকারী স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৩ মে বিক্রি হবে ২৩ মে যাত্রার টিকিট। হজযাত্রীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। আজ ঢাকায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশী হজযাত্রীদেরকে যথাযথ দাপ্তরিক প্রক্রিয়ায় হজ পারমিট গ্রহণের অনুরোধ জানিয়ে সৌদি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কেবল হজ ভিসার মাধ্যমে হজ পালন করা যাবে। এছাড়া হজের আনুষ্ঠানিকতা সম্পাদন করার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে দাপ্তরিক অনুমতিপত্র গ্রহণের আহ্বান জানায় সৌদি হজ মন্ত্রণালয়। অন্যথায় হজ এজেন্সি অথবা হজযাত্রীদের আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হতে পারে। আজ দেশজুড়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বাংলা ১২৬৮ সনের ২৫ বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য গান, কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার প্রতিশরে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে, খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্স এবং রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ৪ দিনব্যাপী শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এবছরে দিবসটির প্রতিপাদ্য, থ্যালাসেমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ি, রোগীর অগ্রাধিকার নিশ্চিত করি। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে থ্যালাসেমিয়া নিয়ে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া অ্যাসোসিয়েশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ঢাকার ফুটপথ ও সড়কপথের দীর্ঘদিনের বিশৃঙ্খলা, যানজট ও জনদুর্ভোগ নিরসনে সরকার প্রথমবারের মতো হকার ব্যবস্থাপনাকে একটি আনুষ্ঠানিক নীতিমালার আওতায় এনেছে। ইতোমধ্যে স্থানীয় সরকার বিভাগ ঢাকা সিটি হকার পুনর্বাসন নীতিমালা ২০২৬ রূপরেখা তুলে ধরে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে বলা হয়, এই নীতিমালায় হকার নিবন্ধন বাধ্যতামূলক করে নির্ধারিত এলাকায় তাদের ব্যবসা পরিচালনা এবং ছুটির দিন ও রাত্রিকালীন হাট চালু করার বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর পাওয়া গেছে। এর ফলে তাদের মধ্যেকার যুদ্ধবিরতি ভেঙে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইরানের দাবি, মার্কিন বাহিনী তাদের দুটি জাহাজ ও বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্র জানায়, ইরানের হামলার জবাবে আত্মরক্ষার্থে পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি জাহাজগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। একই সঙ্গে তিনি তেহরানকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তি মেনে নেওয়ার আহ্বান জানান। খেলার খবর, ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা দুই উইকেটে ৮৭ রান করে। টসে জিতে পাকিস্তান বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করছে। সবশেষে আবহাওয়া, আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। বিকেল 3:05 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিক উপলক্ষে রবীন্দ্রনাথের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রাণের মাঝে আছো তুমি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিক উপলক্ষে আলোচনা অনুষ্ঠান বিকেল 4:05। বেলা 2:30 নাটক সন্দেহ, রচনা মোস্তাফিজুর রহমান, প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। সিরাতুল মুস্তাকিম সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান বিকেল 3:30। পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী সন্ধে 6:10। এবারে সঙ্গীত অনুষ্ঠানের সময় এসেছি। দেশের গান শুনবেন দুপুর 12:15 এবং রাত 8:55। আল্লাহ পাকিস্তানে হামদ এবং রসুল পাকিস্তানে নাহাত প্রচারিত হবে দুপুর 12:20 এবং দুপুর 12:40। এছাড়াও FM 88.8 MHz-এ NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি বাংলাদেশ বেতার কল্যাণ।

0: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় খবর বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি নাসিমা আক্তার। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বহুমুখী প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য, সংগীত ও শিল্পকলার সর্বত্র এক অনন্য প্রতিভার স্বাক্ষর রেখে সাহিত্য ও শিক্ষাঙ্গনকে সমৃদ্ধশালী করে গেছেন। এশিয়া থেকে তিনিই সর্বপ্রথম নোবেল বিজয়ী হওয়ার বিরল সম্মানের অধিকারী হন। বিশ্ব সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়া সাঁকোতে জন্মগ্রহণ করেন। খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি ও রূপসা উপজেলার পিঠাভোগে 3 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ফুলতলা দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্সে কর্মসূচির মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, লোকমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে আজ বিকেলে 3 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবি, আজিজুল বারী হেলাল ও সংসদ সদস্য আমির এজাজ খান, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন খান ও পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এতে বিশেষ অতিথি থাকবেন। জেলা প্রশাসক মিজহুরে জান্নাতের সভাপতিত্বে বিশিষ্ট শিক্ষাবিদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাঝহারুল হান্নান এতে স্মারক বক্তৃতা করবেন। এদিকে খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালা 3 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মিজ সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে আজ বিকেলে কর্মসূচির উদ্বোধন করবেন। বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মান্নান এতে স্মারক বক্তা এবং রূপসা উপজেলা নির্বাহী অফিসার মিজ সঞ্জিদা রিক্তা স্বাগত বক্তব্য রাখবেন। স্থানীয় বিভাগের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম এতে সভাপতিত্ব করবেন। এছাড়া কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহের কুঠিবাড়িতে বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে 3 দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, রবীন্দ্র মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আজ বিকেলে 3 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর ওয়াকিল আহমেদ এতে স্মারক বক্তা এবং জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসান স্বাগত বক্তব্য রাখবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য রেজা আহমেদ, সাবেক সংসদ সদস্য সৈয়দ মাহদী আহমদ রুমি এবং পুলিশ সুপার অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করেছে। ইমপ্রেশন ইন ইনোভেশন শীর্ষক 3 দিনব্যাপী এক কর্মশালা গতকাল খুলনা বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর একাডেমি ভবনের মাল্টিপারপাস রুমে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রিন্ট মেকিং শিল্পকলা ও বিজ্ঞানের সম্মিলিত রূপ। বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিগত উদ্ভাবন ও অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, ব্যবহারিক ক্ষমতা ও গবেষণা ভিত্তিক জ্ঞান চর্চা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিন্ট মেকিং বিভাগের প্রফেসর মোহাম্মদ জসিমউদ্দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্ট মেকিং বিভাগের প্রফেসর মোহাম্মদ আনিসুজ্জামান কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে বক্তৃতা করেন। প্রিন্ট মেকিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ডক্টর নিহার রঞ্জন সিংহ এর সভাপতিত্বে কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এই কর্মশালায় প্রিন্ট মেকিং ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। 2025-26 অর্থ বছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী গতকাল যশোর ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। পরে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার, থানার অফিসার ইনচার্জ, উপজেলা বিএনপি সহসভাপতি, ছাত্র বিষয়ক সম্পাদক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং প্রেস ক্লাবের সভাপতি এ সময় উপস্থিত ছিলেন। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল খুলনার দাকুপে অভিযান চালিয়ে অবৈধভাবে আনা প্রায় 7 লাখ পার্শে মাছের পোনা জব্দ করেছে। পরে জব্দকৃত পোনাগুলো চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে গতকাল যশোরের শার্শা বাজারে অভিযান চালিয়ে মেয়াদের তুণ খাদ্য বিক্রির অপরাধে এক ব্যবসায়ী থেকে 1 লাখ টাকা জরিমানা আদায় করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6টা 5 মিনিটে ইংরেজিতে।
2: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশাত্মবোধক গান। শিল্পী রুনা লায়লা, গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামান।

0: শুনলেন শিল্পী রুনা লায়লার কণ্ঠে একটি দেশাত্মবোধক গান।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এখন আল্লাহ পাকের শানে হামদ এবং রসুল পাকের শানে নাথ শুনবেন। শিল্পী মোহাম্মদ আমিরুল ইসলাম, কথায় কাজী নজরুল ইসলাম।

শিবলিঙ্গ শ্রোতায় এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ ও রাসুল পাকের শানে নাত শুনলেন। যে ব্যক্তি কোনো বিপদগ্রস্তকে সান্ত্বনা দেয়, সে ওই বিপদগ্রস্ত ব্যক্তির মতো সওয়াব পায়। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন জুম্মা নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমকে ইজ্জত করে না, সে আমার ওমত নয়। আল হাদিস। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দিবেন। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকিস্তানে হামদ এবং রসুল পাকিস্তানে নাচ শুনবেন।

বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ এবং নাতে রাসুল পেশ করা হচ্ছে।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব।

0: যোগাযোগ পরিবেশ সব ক্ষেত্রেই আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয়, জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম। খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই, ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে, সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফলে কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন হামদ এবং নাতে রাসুল। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন ইংরেজিতে সংবাদ, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: 토롱고.
1: শ্রোতা বন্ধুরা, এই মিষ্টি দুপুরে কাছে দূরে যে যেখান থেকে যে মাধ্যমে আমাদেরকে শুনছেন, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। শ্রোতা বন্ধুরা, পুরো আয়োজন জুড়ে থাকছে কিন্তু আপনাদেরই ভালো লাগা ভালোবাসার গানগুলি, আপনাদের পছন্দের গানগুলি। আর সেই সাথে আপনাদের সাথে আমরা রয়েছি, আমি সুমা রায়,
2: আমি পীযূষ গোমস্তা,
1: আরও রয়েছেন অধিবেশন তত্ত্বাবধানে জি এম মাকসুদুল হাসান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন এবং প্রকৌশল সহযোগিতায় আহমেদ হাসান ও অভিজিৎ মণ্ডল। আর পুরো আয়োজন জুড়ে থাকছেন তো আপনারা, যারা না থাকলে কখনই আমাদের অনুষ্ঠান পূর্ণতা পায় না। শ্রোতা বন্ধুরা, গানের ফাঁকে ফাঁকে কিন্তু কথা হবে আপনাদের সাথে সরাসরি ফোন ইন পড়বে। আমাদের ফোন নম্বরটি 01974121970। এই নম্বরে সরাসরি কথা হবে আপনাদের সাথে, শুনবো আপনারা কে কোন ছায়াছবি থেকে কোন গানটি শুনতে চান। তো আর কথা বাড়াতে চাই না, যেতে চাই গান। প্রথমেই কোন গানটি শোনাচ্ছি বন্ধুদেরকে?
2: ঝিনুকমালা ছায়াছবি থেকে গানটি, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। এবার আপনাদেরকে শোনাতে চাই রিজিয়া পারভিন ও এম এ খালেকের কণ্ঠে কাশেম মালার প্রেম ছায়াছবি থেকে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানব প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচার ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইব আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকে একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এ বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানব।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারের ডিলারের দোকানে যাবে, সেখানে পজ মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইব এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয়পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্যই আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারের পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোনো কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। আপনাদের শোনাব গান। এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন যুগলে রিজিয়া পারভিন ও সুবি নন্দী, আর গানটি নেওয়া হয়েছে রঙিন রূপবান ছায়াছবি থেকে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠানে। ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হব ফোন ইন পর্বে। 01974121970 এই নম্বরে আমরা রয়েছি আপনাদের ফোনের অপেক্ষায়। প্রথমে কে ফোন করেছেন দেখা যাক ফোনের উপরান্তে। হ্যালো, নমস্কার। হ্যাঁ দাদা বলুন। আচ্ছা, চমৎকার একটি গান। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সাথে থাকবেন বন্ধু, চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। আবারও ফোন কল, কে রয়েছেন?
1: নমস্কার, কে বলছেন? জি, কোথা থেকে বলছেন? জি, আমরা দুজনেই ভালো আছি, আপনারাও সবাই নিশ্চয়ই ভালো আছেন।
0: অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। কোনো অনুরোধ আছে কি? আচ্ছা, আপনার কোনো অনুরোধ আছে কি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন। অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, সত্যি সত্যি আমরা কৃতজ্ঞ তাদের প্রতি। এভাবেই থাকবেন, আমাদেরকে ভালোবেসে আমাদের পাশে। কে রয়েছেন এবারে ফোনের উপরান্তে?
1: ওয়ালাইকুম সালাম, কি বলছেন? জি বন্ধু, আপনার পছন্দের? জি জি, শুনতে পাচ্ছি। আপনার পছন্দ থাকলে এগুলো জানান। অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শোনাবো।
0: আর মিলন বাবুকে শুভেচ্ছা জানিয়ে দিলাম আপনার পক্ষ থেকে, ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। কে রয়েছেন এবারে? হ্যালো, নমস্কার। বলুন দাদা, কেমন আছেন? হ্যাঁ, আমরা সবাই খুব ভালো আছি। কোন গান শুনতে চান? হ্যাঁ, আপনার পছন্দের গানটির কথা বলুন। টপ সম্রাট। আচ্ছা, ভালো থাকবেন, অবশ্যই চেষ্টা করব আপনার গান শোনানোর জন্য, তবে আমাদের সাথে থাকবেন বন্ধু। কে রয়েছেন এবারে ফোনের উপরান্তে?
1: হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আপনার পছন্দের কথা বলবেন। ঠিক, অসংখ্য ধন্যবাদ দাদা।
0: জিত দিব। আচ্ছা,
1: সাথে থাকবেন আমাদের, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শোনানোর জন্য।
0: কে কে রয়েছেন এবারে ফোনের প্রান্তে? হ্যালো, হ্যালো, নমস্কার। মাগুরা থেকে। হ্যাঁ, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন, অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। সাথে থাকতে হবে বন্ধু। শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু আপনাদের ফোন কলের অপেক্ষাতেই রয়েছি। ফোন করবেন 01974121970 এই নম্বরে। নেটওয়ার্ক জনিত কারণে আমরা কখনো কখনো অসুবিধায় পড়ে যাই বন্ধুরা। অনেকেই একসাথে চেষ্টা করে কিন্তু হয়তো অনেকেই পাচ্ছে না, আমরাও পাচ্ছি না, তবে পেয়ে গেছে একজনকে। কে রয়েছেন এবারে?
1: হ্যালো, শুভদুপুর, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: লাভলি নন্দন প্রতাপ, খুলনা থেকে। বাবা কেন চাকর ছায়াছবি থেকে?
1: অসংখ্য ধন্যবাদ বন্ধু, আপনাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের গানগুলো শোনানোর জন্য।
0: একদম তাই, আবারও ফোন কল। আমরা কি, হ্যাঁ, আরেকটি ফোন কল নিয়ে আমরা আবারও গানে যাব। কে রয়েছেন এবারে ফোনের প্রান্তে? ওয়ালাইকুম আসসালাম।
2: রুবেল বলতেছি, খালিশপুর।
0: রুবেল খালিশপুর থেকে, আপনার পছন্দের গানটির কথা বলুন।
2: আমাকে শোনাবেন বকুল ফুলের মালা, ছবি থেকে গান। গানের শিরোনাম।
0: আচ্ছা, কিছুটা শুনতে পেরেছি বন্ধুর কথা, নেটওয়ার্কের জন্য কিছুটা কেটে গেছে, অসুবিধা নেই বন্ধু, আপনি আবারও চেষ্টা করবেন। আমরা ঠিক এই মুহূর্তে ফোন ইন পর্ব থেকে বিদায় নিচ্ছি, তবে একেবারে কিন্তু নয়, গানের ফাঁকে ফাঁকে আবারও যুক্ত হচ্ছি আপনাদের সাথে ফোন ইন পর্বে। তবে এই মুহূর্তে শোনাবো গান। এবার কোন গানটি শোনাচ্ছি বন্ধুদেরকে?
1: মোহনমালার ছায়াছবির থেকে আর গানটিতে কণ্ঠ দিয়েছে এম এ খালেক ও কবিতা পাড়োয়াল।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিজ্ঞাপন তরঙ্গ। এবারের গানটি শুনবেন পুষ্পমালা ছায়াছবি থেকে, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন আবিদা সুলতানা।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। ঠিক এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে যুক্ত হব আবারও ফোন ইন পর্বে। 01974121970 এই নম্বরে আমরা রয়েছি আপনাদের ফোন করার অপেক্ষায়। কে রয়েছেন ফোনের ও প্রান্তে? ওয়ালাইকুম আসসালাম। আমরা সবাই খুব ভালো আছি। কে বলছেন, কোথা থেকে? আচ্ছা, আপনার পছন্দের গানটির কথা বলুন। অবশ্যই চেষ্টা করব, আপনি সাথে থাকবেন। আবারও ফোন কল। কে রয়েছেন?
1: হ্যালো,
2: নমস্কার দিদি।
0: নমস্কার। হ্যাঁ অনু, বলুন। অবশ্যই চেষ্টা করব, অনু সাথে থাকবেন। খুব চমৎকার একটি গান। এবারে কে রয়েছেন ফোনের প্রান্তে?
1: হ্যালো, যে শুনছি আমরা। আদাব জি দাদা, বলুন। জোয়ার ভাটা জি, অবশ্যই আপনার মানিক ভাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আপনি সাথে থাকুন, আমরা চেষ্টা করবো আপনার পছন্দের গান শোনানোর জন্য।
0: একদম তাই। আবার কে রয়েছেন ফোনের প্রান্তে? দুঃখিত, কলটি কেটে গেল। দেখা যাক এবারে কে রয়েছেন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে? আচ্ছা, বাহাদুর ছায়াছবি থেকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা অবশ্যই চেষ্টা করব, বন্ধু আমাদের সাথে থাকবেন। কে রয়েছেন এবারে ফোনের প্রান্তে?
1: শুভ দুপুর। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি দাদা, অনেক অনেক অনেক শুভেচ্ছা বন্ধু, সাথে থাকুন, চেষ্টা করবো আপনার পছন্দের গান শোনানোর জন্য।
0: আমরা আরো একটি ফোন কল নিব। কে রয়েছেন এবারে? হ্যালো, হ্যাঁ বলুন, আপনার পছন্দের গানটির কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন। শ্রোতা বন্ধুরা, বিদায় নিচ্ছে আপাতত ফোন ইন পর্ব থেকে, কিন্তু আবারও ফিরব গানের ফাঁকে ফাঁকে। এবারে আপনাদেরকে শোনাবো গান এনুর কিশোর ও রুনা লায়লার কণ্ঠে কুসুম কলি ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হলো বেলা দুটোর বাংলা খবরের। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন বেলা দুটোর বাংলা খবর, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর দুটো, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিনাত আক্তার। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আগামী 25 মে থেকে 31 মে পর্যন্ত 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটির আগে 23 ও 24 মে সরকারি অফিসসমূহ খোলা থাকবে। এদিকে আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী 13 মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল রেলভবনে ঈদযাত্রার প্রস্তুতিমূলক এক সভায় জানানো হয়, এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। প্রতিবারের মতো এবারও ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে 5 জোড়া বিশেষ ট্রেন ও কোরবানি পশু বহনকারী স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 13 মে বিক্রি হবে 23 মে যাত্রার টিকিট। হজযাত্রীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার আহ্বান জানিয়েছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। আজ ঢাকায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশী হজযাত্রীদেরকে যথাযথ দাপ্তরিক প্রক্রিয়ায় হজ পারমিট গ্রহণের অনুরোধ জানিয়ে সৌদি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কেবল হজ ভিসা মাধ্যমে হজ পালন করা যাবে। এছাড়া হজের আনুষ্ঠানিকতা সম্পাদন করার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে দাপ্তরিক অনুমতিপত্র গ্রহণের আহ্বান জানায় সৌদি হজ মন্ত্রণালয়। অন্যথায় হজ এজেন্সি অথবা হজযাত্রীদের আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হতে পারে। অভিবাসীদের অধিকার সুরক্ষা, অনিয়মিত অভিবাসন রোধ, অভিবাসন ব্যয় কমানো, ন্যায্য মজুরি নিশ্চিত করা, জবাবদিহিতা জোরদার এবং অভিবাসীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বাড়াতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের সাধারণ বিতর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ হোল অব গভর্নমেন্ট অ্যান্ড হোল অব সোসাইটি এটি পদ্ধতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনায় জবাবদিহিতা জোরদার করছে এবং অভিবাসীদের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে কাজ করছে। আজ দেশজুড়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বাংলা 1268 সনের 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য গান, কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার প্রতিসরে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে, খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স এবং রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি 4 দিনব্যাপী শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ দেশে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এবছরে দিবসটির প্রতিপাদ্য থ্যালাসেমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ে রোগীর অগ্রাধিকার নিশ্চিত করে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এক বাণীতে থ্যালাসেমিয়া নিয়ে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান। দিবসটি উপলক্ষে বাংলাদেশ থ্যালাসেমিয়া অ্যাসোসিয়েশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আজ ভোরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোলাগুলি হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন দুদেশের মধ্যে যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। ইরানের শীর্ষ সামরিক কমান্ড জানিয়েছে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর দিকে আসা একটি ইরানের তেলের ট্যাঙ্কার ও আরেকটি জাহাজে হামলা চালিয়েছে। ইরানের সামরিক বাহিনী আরও জানায় যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি উপকূলীয় বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডিস্ট্রয়ারে ইরানের হামলার জবাবে তারা আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের ছোড়া ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করেছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোলাগুলির পর এশিয়ায় তেলের দাম বৃদ্ধি পেয়েছে। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ দুই উইকেটে 162 রান করে। টসে জিতে পাকিস্তান বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: শ্রোতা বন্ধুরা, বেলা 2টার বাংলা খবরের পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের পছন্দের ছায়াছবির গানের অনুষ্ঠান, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে। আপনাদের ভালো লাগা ভালোবাসা, আপনাদের পছন্দের গানগুলি নিয়ে সাজানো আজকের আমাদের আয়োজনের বাকি অংশে ফিরে এলাম। শোনাব গান, এবারে প্রথমেই আপনাদেরকে শোনাচ্ছি সাবিনা ইয়াসমিন এর কণ্ঠে পরাধীন ছায়াছবি থেকে। শ্রোতা বন্ধুরা, গানের ফাঁকেও কিন্তু আপনাদের সাথে কথা হবে, ফোন ইন পড়বে 01974 1219 70 এই নম্বরে। চলুন বন্ধুরা শুনে আসি এই গানটি।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এ খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে, এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে, আর আপনাদের যে আয় সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে, প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারে। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশ আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গের আয়োজনে। এবারে সরাসরি আপনাদের সাথে যুক্ত হব ফোন ইন পর্বে 01974121970 এই নম্বরে। কে রয়েছেন ফোনের প্রান্তে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সুমা আপু, খুব ভালো আছি। হ্যাঁ আমরা সবাই খুব ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। হ্যাঁ বলুন, আপনার গানের কথাটি বলুন, অনুরোধের গান। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনিও ভালো থাকবেন, অবশ্যই চেষ্টা করবো, আমাদের সাথেই থাকবেন বন্ধু। আবারও ফোন কল। কে রয়েছেন?
1: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন?
0: হ্যাঁ আপুও খুব ভালো আছে।
1: জি আপনার স্বামী কেন আসামি?
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন বন্ধু। স্বামী কেন আসামি ছায়াছবি থেকে গান শুনতে চেয়েছেন। এবারে কে রয়েছেন ফোনের প্রান্তে? হ্যালো, হ্যাঁ আমরা সবাই ভালো আছি, কে বলছেন, কোথা থেকে?
2: আমি খুলনা জেলা থেকে বলছি, ওলা গ্রাম থেকে।
0: আচ্ছা, অনুরোধের
2: আমি একটা গান শুনতে চাই, সবির নাম হচ্ছে গুটি বাদ, শিল্পী আন্টু কিশোর ও কনক সভা, গানের শিরোনাম সুখের বিবন গর্ব দুজনে।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বন্ধু, সাথে থাকবেন, আমরা চেষ্টা করবো আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। আবার ফোন কল। কে রয়েছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই খুব ভালো আছি, কে বলছেন, কোথা থেকে? বলুন ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: ঠিক আছে ঠিক আছে বন্ধু, সাথে থাকুন আমাদের, আমরা চেষ্টা করবো আপনার পছন্দের গান শোনানোর জন্য।
0: এবারে কে রয়েছেন ফোনের প্রান্তে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলুন আপনার পছন্দের গানটির কথা। আমরা সবাই ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, ফোন করুন 01974121970 এই নম্বরে। আমরা একটি ফোন কল নিব, তারপর বিদায় নিব ফোন ইন পর্ব থেকে। কে রয়েছেন এবারে?
1: হ্যালো, জি আপনার।
0: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ,
1: ঠিক আছে বন্ধু,
0: সাথে থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের আয়োজন থেকে ফোন ইন পর্ব থেকে বিদায় নিচ্ছি, তবে আয়োজন থেকে কিন্তু একেবারে বিদায় নিচ্ছি না, থাকছে এখনো গান আপনাদের জন্য। এবারে আপনাদেরকে শোনাবো বন্ধু আমার ছায়াছবি থেকে উদিত নারায়ণের কণ্ঠে এই গানটি।
3: দুনিয়াটা বদলে গেছে যতই দেখি ভাই, লক্ষ কোটি মানুষ আছে, লক্ষ কোটি মানুষ আছে, মনের মানুষ নাই। কলে টিপ দিলে

0: চলে। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের আয়োজনের সর্বশেষ গানটি আপনাদেরকে শোনাবো রাগ অনুরাগ ছায়াছবি থেকে, যুগলে কণ্ঠ দিয়েছেন
1: শিল্পী সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর।

0: শ্রোতা বন্ধুরা, গান শুনতে শুনতে সময় হলো বিদায় নেবার। আমাদের আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল ঠিক বেলা 1:05 একই সময় একই আয়োজন নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আর আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে ছিলাম আমরা। আমি সুমা রায়।
1: আমি পীযূষ গোমস্তা।
0: অধিবেশন তত্ত্বাবধানে জিএম মকসুদুল হাসান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন আহমেদ হাসান ও অভিজিৎ মণ্ডল। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ দুপুর।
1: শুভ দুপুর।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ, ও আরও শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন নাটক সন্দেহ, রচনা মুস্তাফিজুর রহমান, প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। বন্ধুরা, উপভোগ করুন নাট্যানুষ্ঠান সন্দেহ।
1: অভিজিৎ মনোলেপুর কি অফিস?
2: আসসালামু আলাইকুম স্যার।
3: ওয়ালাইকুম আসসালাম, বসুন।
2: আমার নাম মুনমুন, আমি এই অফিসের কর্মচারী। আপনি নতুন জয়েন করেছেন, তাই আপনার সঙ্গে দেখা করতে এলাম।
3: ভালো করেছেন
2: স্যার। আপনার দেশের বাড়ি কোথায়?
3: আমার দেশের বাড়ি গাইবান্ধা। এখানকার পরিবেশ কেমন? আমি তো নতুন মানুষ, কিছুই জানি না আর কিছু বুঝিও না।
2: ভালো মন্দ দুটোই আছে স্যার।
3: তা থাক, ঝামেলা না হলেই ভালো।
2: আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না স্যার, আমি আপনাকে সব বলে দেব, কোনো সমস্যা হবে না।
3: আপনার সহযোগিতা চাই।
2: তা পাবেন স্যার। স্যার, আপনার খাওয়া দাওয়া?
3: আপাতত কদিন হোটেলে খাবো, তারপর বাসায়।
2: আপনি ইচ্ছা করলে আমাদের বাসায় খেতে পারেন।
3: না না, তা দরকার হবে না, আপনি বলেছেন এই যথেষ্ট।
2: স্যার, এবার আমি আসি।
3: আচ্ছা আসুন।

0: আমাদের অফিসে একজন নতুন স্যার এসেছেন।
1: তাই নাকি?
0: হ্যাঁ, লোকটা না অদ্ভুত।
1: কিরকম?
0: তুমি শুনলে অবাক হবে।
1: তাহলে তো শুনতেই হয়।
0: লোকটা বিয়ে শাদি করেনি।
1: কেন?
0: বলে সবার জীবনে নাকি সব হয় না।
1: ওনার এরকম মনোভাব হলো কেন?
0: তা বলতে পারবো না, তবে
1: অবাক মানের বটে। তা লোকটা কি কাউকে ভালোবেসে ব্যর্থ হয়েছে নাকি?
0: না, তা হয়নি।
1: তাহলে
0: ওনার ইচ্ছে উনি বিয়ে করবেন না,
1: এভাবে সারা জীবন কাটিয়ে দেবেন?
0: হুম।
1: আচ্ছা, উনি দেখতে কেমন?
0: ভালো, কথাবার্তা ব্যবহার দেখে তো ভালোই মনে হয়।
1: বাইরে দেখে ভেতর চেনা যায় না মনমুন?
0: তা যায় না, তবে বোঝা যায় কে কি রকম।
1: লোকটার বাড়ি কোথায়?
0: গাইবান্ধা।
1: তুমি যাই বলো না কেন, তার ব্যাপারে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। ভালো একটা চাকরি করে, ভালো বেতন পায়, তারপর বিয়ে করেনি। নিশ্চয়ই কোনোখানে না কোনোখানে একটা সমস্যা আছে, যা হয়তো আমরা জানি না।
0: তা হতে পারে, আবার নাও হতে পারে।
1: তুমি বিশ্বাস করতে পারো, কিন্তু আমি পারি না। এ যুগের পুরুষ মানুষ চিনা বড় দায়। এমনও তো হতে পারে বিয়ে করেছিল, স্ত্রী চলে গেছেন, অথবা স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন, না হয় পুরুষত্ব নেই, এমন কিছু একটা হবে যা আমরা জানি না।
0: আমারও তাই মনে হয়। তাই যদি না হবে বিয়ে করবে না কেন?
1: এই পৃথিবীতে অনেক প্রকার মানুষ আছে যা বোঝা যায় না।
0: তা ঠিক বলেছ, তবে ওই লোকটাকে আমার অন্যরকম মনে হয়েছে। তার সঙ্গে তো কাজ করব, কাজ করতে করতে সব জানতে পারবো।
1: হ্যাঁ, তা হয়তো পারবে।
0: লোকটার কথাবার্তা আচার ব্যবহার ভালো মনে হয়েছে, ভাবছি আমাদের বাসায় একদিন নিয়ে আসব। আচ্ছা, তুমি কি বলো?
1: আনতে পারো, তাতে আমার আপত্তি নেই।
0: তুমি ওনার সঙ্গে কথা বললে অবাক হয়ে যাবে, কি মিষ্টি মিষ্টি করে কথা বলে। আমাদের অফিসের সবাই ওনার ব্যবহারে খুব খুশি।
1: তোমার কথা শুনে আমার তো এক্ষুনি লোকটাকে দেখতে ইচ্ছে করছে।
0: দেখলেই বুঝতে পারবে আমার কথা ঠিক না বেঠিক।
1: তোমাকে তো আমি চিনি, তুমি কোনো কিছু না বুঝে বলো না, এদিকটা তোমার খুব ভালো।
0: শুধু আমার দিকটাই দেখলে, আমি কি কম?
1: তুমি সুন্দর, তোমার তুলনা হয় না। তাই তো তুমি আমার কাছে এত প্রিয়, এত কাছের। এমনি করে তোমাকে সারা জীবন কাছে পেতে চাই।
0: এই ছাড়ো বলছি, ছাড়ো। আহা, ছাড়ো না, ছাড়ো না।

0: কয়েক মাস হল এখানে এসেছি। এখানকার মানুষগুলো বেশ ভালো, অনেকের সঙ্গে পরিচয় হল। তারা দেখলে বেশ সম্মান করে। আবার হয়তো এখান থেকে বদলি হয়ে চলে যাব, চাকরির এটাই নিয়ম। আজ এখানে কাল ওখানে, এভাবেই চলে সময়টা।
1: স্যার আসবো?
0: হ্যাঁ আসুন, বসুন। গত সপ্তাহের কাজগুলো হয়েছে তো?
1: সবগুলো হয়নি স্যার, কিছু বাকি আছে, ভাবছি আজকেই করব।
0: কোনো কাজ বাকি রাখবেন না, তাহলে আবার ঝামেলা বাড়বে, তখন মুশকিলে পড়বেন।
1: তা ঠিক আছে, তা আমি হতে দেব না।
0: তাহলেই ভালো।

0: স্যার, রামসাগরের নাম শুনেননি?
1: হ্যাঁ,
0: এই হচ্ছে সেই রামসাগর।
1: বাহ, কত সুন্দর জায়গা, দেখে মন জুড়িয়ে যায়।
0: স্যার, এটি একটি দিঘি। এই দিঘিটি খনন করেন তদানীন্তন জমিদার মহারাজা রামনাথ।
1: দিঘিটা তো দেখছি অনেক বড়, পাড়গুলো দেখে মনে হচ্ছে এক একটা পাহাড়।
0: ঠিক বলেছেন। প্লিজ স্যার, আমার ফোন
1: ধরুন।
0: আমার স্বামী দিয়েছে,
1: কথা বলুন।
0: হ্যালো, হ্যাঁ, আমি স্যারের সঙ্গে রামসাগরে বেড়াতে এসেছি।
2: বলো কি?
0: হ্যাঁ,
2: আমি তোমাকে নিয়ে চিন্তিত, তুমি তো এতক্ষণ কোথাও থাকো না।
0: ভয়ের কিছু নেই, স্যার আমার সঙ্গে আছেন, ওনাকে রামসাগরটা দেখাতে নিয়ে এসেছি।
2: আমাকে তো বললেন না যে।
0: এ আর কি বলার কথা, ঠিক আছে রাখি।
2: তাড়াতাড়ি চলে এসো।
1: আপনার স্বামী কি রাগ করেছেন?
0: না না, তা করবে কেন?
1: তাহলে
0: ওকে বলে আসেনি তো তাই?
1: ও তাই বলুন, অনেক ঘুরলাম, দেখলাম, ছবি তুললাম, খুব ভালো লাগলো, মনে থাকবে এখানকার কথা।
0: স্যার চলুন এবার ফেরা যাক।
1: হ্যাঁ তাই চলুন।
0: তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি।
2: কি কথা?
0: শুনে আবার রাগ করবে না তো?
2: করার মতো হলে করবো, না হলে করবো না।
0: না থাক, বলবো না।
2: বলতে চেয়ে বলবে না, এ কেমন কথা?
0: তুমি আবার কি মনে করো না করো, তোমার আবার ইদানিং কথাবার্তা কেমন কেমন।
2: ব্যবসায়ী মানুষ আমি, সবসময় মন মানসিক কথা ঠিক থাকে না, নানা চিন্তা ভাবনা নিয়ে ব্যস্ত থাকতে হয়। আমার স্থানে তুমি হলে বুঝতে।
0: তোমাকে কতবার বলেছি শেয়ার ব্যবসা করার দরকার নেই, তুমি তো আমার কোনো কথাই শোনো না। যেখানে এত টেনশন, সে ব্যবসা না করাই ভালো।
2: সব ব্যবসায় টেনশন আছে, টেনশন ছাড়া ব্যবসা হয় না।
0: তুমি যে ব্যবসা করো, লাভের চেয়ে লোকসানই বেশি।
2: এর মধ্যে লাভ আছে, বুঝে শুনে জিনিস কিনতে হয়। যারা এই ব্যবসার সঙ্গে জড়িত আছেন তারা সবাই তাই করেন। এবার বলো কি বলতে চেয়েছিলে।
0: বলতে তো চাই, শুনে আবার তুমি কি মনে করো না করো তাই ভাবছি।
2: আহা, এতে ভাবাভাবির কি আছে? তুমি আমার স্ত্রী, তোমার তো সব কথা আমাকে বলা দরকার।
0: তা ঠিক আছে, তারপরেও না।
2: আরে বলো না শুনি।
0: শুনে মন খারাপ করবে না তো?
2: না করব না। এবার বলো শুনি।
0: আমি জানি শুনে তোমার মন খারাপ করবে, এটা নিশ্চিত।
2: বললাম তো করব না। আমাকে তোমার বিশ্বাস হয় না?
0: কেন হবে না?
2: তাহলে বলতে যেয়ে বলছো না কেন?
0: ভয় লাগে।
2: কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে বলো।
0: সত্যি মন খারাপ করবে না তো?
2: না না করব না। হলো তো, এবার বলো।
0: তাহলে শোনো।
2: বলো।
0: আমার বস আমাকে
2: কি
0: আমাকে একটা শাড়ি কিনে দিয়েছেন।
2: শাড়ি?
0: হ্যাঁ।
2: তোমার প্রতি ওনার এত দরদ, তা তোমার সেই শাড়িটা কোথায় দেখি?
0: দাঁড়াও আনছি। এই যে, এই দেখো, সুন্দর না?
2: তোমার বস দিয়েছেন, সুন্দর তো হবেই, তুমি খুশি হয়েছো না?
0: এতে খুশি হবার কি আছে, আমি তো নিতেই চাইনি।
2: উনি কি জোর করে দিলেন?
0: সেই রকমই।
2: তুমি যদি না নাও উনি দিতে পারতেন?
0: ওনার নাকি খুব ইচ্ছে আমাকে একটা শাড়ি দেবেন।
2: হঠাৎ এই ইচ্ছে হলো কেন?
0: তা তো জানি না।
2: আমি যদি বলি উনি তোমার উপর দুর্বল হয়ে পড়েছেন বলেই শাড়িটা দিয়েছেন?
0: তোমার ধারণা ঠিক না, উনি তো এখনো বিয়েই করেননি।
2: তাই তো অন্যের স্ত্রীর প্রতি ভালোবাসা জন্মেছে।
0: উনি এমন কথা বলেননি।
2: না বললে কি হবে, স্বভাব দেখে বোঝা যায়। কিছু কিছু মানুষ আছে তারা জানে মেয়ে মানুষকে কিভাবে ম্যানেজ করা দায়। তোমার বস সেই রকমেরই।
0: না না তা নয়।
2: তুমি চুপ করো, তার যদি কোনো স্বার্থ নাই থাকবে সে কেন তোমাকে শাড়ি দিতে যাবে? এ হচ্ছে নারীলোভী মানুষ, তুমি শাড়িটা তাকে ফিরিয়ে দিও।
0: না, এ কথা তুমি আমাকে বলো না, উনি কষ্ট পাবেন।
2: আর যদি তুমি এটা রাখো তাহলে আমি কষ্ট পাবো।
0: এ তুমি কি বলছো?
2: ঠিকই বলছি, আমি তোমার স্বামী, আমার কথা শোনা তোমার কর্তব্য।
0: তা ঠিক আছে, কিন্তু তুমি আমাকে এ কাজটা করতে বলো না। আমি অনেক অফিসারের সঙ্গে কাজ করেছি, এমন ভালো মনের মানুষ পাইনি।
2: ভালো না চাই, আমি ওসব কথা শুনতে চাই না, যা বললাম তাই করবে, নইলে এ নিয়ে তোমার মধ্যে আমার সম্পর্কের অবনতি ঘটতে পারে।
0: তুমি এমন কথা বলতে পারলে?
2: কেন পারবো না, যখন সীমা অতিক্রম হয়ে যায় তখন এছাড়া উপায় থাকবে না, আর শাড়ি দিয়েছে কাল স্বর্ণ দেবে, এভাবে তো মানুষ মনসার প্রতি আকৃষ্ট হয়।
0: তোমার এসব ভুল ধারণা, আমি তো জানি আমি কোন অবস্থানে আছি।
2: সময়ে অনেক কিছুর পরিবর্তন হয়, মানুষের মন একটুতেই দুর্বল হয়। তোমার যে হবে না তার কি ঠিক আছে? নিশ্চয়ই নেই।
0: তোমার এ ধারণা একদিন মিথ্যে প্রমাণিত হবে, এই আমি বলে রাখলাম। এই হলো কান্তজির মন্দির।
1: বাহ, ভারী সুন্দর দেখতে, অনেক প্রাচীন মন্দির। দেখে মনে হচ্ছে মন্দিরটি কয়েকশো বছর আগে নির্মাণ করা হয়েছে, তাই না?
0: হ্যাঁ, 1752 সালে মন্দিরটি নির্মাণ করা হয়।
1: কোন রাজা এটি নির্মাণ করেন?
0: রাজা রামনাথ এই মন্দিরটি নির্মাণ করেন। এখন একটু বসা যাক।
1: হ্যাঁ, পাটা লেগেই গেছে।
3: ভাবি কেমন আছে?
0: জি ভালো।
3: রহমান কি এসেছে?
0: না।
3: উনি কি?
0: আমার বস, ওনাকে ঘুরতে নিয়ে এসেছি।
3: ঠিক আছে, ঘুরে দেখুন, আমরা একটু ঘুরি। স্বামীকে রেখে বসকে নিয়ে ঘুরতে এসেছে, বিষয়টা আমার কাছে অন্যরকম লাগছে। রহমান কি জানে ওর স্ত্রী এখানে এসেছে? ওকে ফোন করে বলি।
4: হ্যাঁ রবিন, বল,
3: তুই কোথায়?
4: আমি একটু বাইরে আছি। কেন?
3: না মানে আমি একটু কান্তজির মন্দিরে ঘুরতে এসেছি।
4: ভালো করে ঘোর, আমার তো সময় হয় না।
3: তোর সময় না হলে কি হবে, আর একজনের তো সময় ঠিকই হয়।
4: তোর কথা ঠিক বুঝলাম না।
3: না মানে ভাবিকে তো দেখলাম এখানে ওনার বসের সঙ্গে।
4: মনকে?
3: হ্যাঁ, তাই তো তোকে ফোন দিলাম।
4: বলিস কি?
3: হ্যাঁ, আচ্ছা রাখি রে, পরে কথা হবে।
4: মন ওর বসের সঙ্গে কান্তাজির মন্দিরে গিয়েছে, তারপর রবিন দেখেছে। ছি ছি ছি ছি।

0: তুমি কি রাতে ভাত খাবে না? এমন ভাবে শুয়ে আছো, মনে হচ্ছে খুব ক্লান্ত। এই ওঠো, খেয়ে নাও, রাত হয়েছে, আমার ঘুম পাচ্ছে। কি হলো, কথাও বলছো না যে?
1: আমার কথা বলায় না বলায় কার কি আসে যায়?
0: এভাবে কথা বলছো কেন?
1: কিভাবে বলবো, আমাকে তো তোমার আর ভালো লাগে না, তাই না?
0: এবার কোন ধরনের কথা?
1: যা সত্যি তাই বলছি। এখন আমি পুরোদন হয়ে গেছি, নতুন সঙ্গীতে তোমার চাই।
0: তোমার মুখে যা আসছে তাই বলছো?
1: যা ঠিক তাই বলছি। তুমি তোমার নিজের কাছে প্রশ্ন কর, উত্তর পাবে। আমি যে তোমার স্বামী তুমি তা মানো?
0: না মানার কি আছে?
1: আমার মনে হয় মানো না।
0: কেমন করে জানলে মানি না?
1: যদি মানতে তাহলে তুমি তোমার বসের সঙ্গে ঘুরতে না। আজ তুমি কোথায় গিয়েছিলে বলবে কি?
0: ও, এই কথা, এটা কোনো বিষয় হলো? আমি তো তোমাকে বলতামই।
1: বসের সঙ্গে ঘুরতে ফিরতে ভালোই লাগে, তাই না? স্বামীকে না জানিয়ে পর পুরুষের সঙ্গে ঘোরা, ছি ছি ছি ছি।
0: বসকে নিয়ে কান্তজির মন্দির দেখতে গিয়েছিলাম, এতে খারাপের কি দেখলে তুমি?
1: ও, এটা খারাপ কিছু নয়।
0: না, তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করছো, যা জানো না তা নিয়ে কথা বলছো, যা বলার নয় তাই বলছো।
1: তোমার যা ইচ্ছে তুমি করবে আর আমি তাই মেনে নেব। শুনে রাখো, সে মানুষ আমি নই।
0: উনি আমার বস, ওনার সময় কাটে না, তাই আমি ওনাকে আমাদের এখানকার ঐতিহাসিক স্থানগুলো দেখাচ্ছি।
1: উনি তো নিজে গিয়ে দেখতে পারেন, তোমাকে যেতে হবে কেন?
0: উনি স্থানগুলো দেখতে চেয়েছে তাই গিয়েছি, এর বেশি কিছু নয়।
1: আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমাকে যদি ভালো না লাগে বলতে পারো।
0: তুমি অন্যদিকে চলে যাচ্ছ।
1: তুমি আজ এখানে যাবে, কাল ওখানে যাবে, ইচ্ছা মতো ঘুরবে, বেড়াবে, চলবে, তা আমি মেনে নিতে পারবো না। আমার একটা মান সম্মান আছে, তা নষ্ট করতে পারবো না। লোকে আমাকে চেনে জানে।
0: তোমার কি ধারণা আমি আমার বসের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছি?
1: তা তুমি জানো, তুমি মনে করেছো তুমি চাকরি করছো বলে যা তা করে বেড়াবে, আমি মুখ বুঝে সহ্য করব। সে মানুষ আমি নই।
0: আমি কিন্তু যা তা করে বেড়াচ্ছি না, তোমার ভুল একদিন ঠিকই ভাঙবে, এটা এটা আমি তোমাকে বড় গলায় বলতে পারি।
1: তুমি আমার বিশ্বাসে আঘাত দিয়েছো, যা কখনো কল্পনা করিনি তাই করেছো। ভাবতে খুব খারাপ লাগে।
0: আমি অবিশ্বাসের কিছু করিনি, যদি করতাম তাহলে এত জোর দিয়ে বলতে পারতাম না।
1: আমি আর বিশ্বাস করতে পারছি না।
0: তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো, তোমার বিশ্বাসের কোনো অমর্যাদা হবে না, এই আমি তোমাকে ছুঁয়ে বলছি।
1: হাত ছেড়ে দাও আমার, তোমার কাণ্ড কারখানা আমার একটু পছন্দ নয়।
0: তুমি তুমি ভুল বুঝো না, আমি তোমারই আছি, তোমারই থাকবো। অনেক রাত হয়েছে, চলো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি।
1: তুমি আজকে কোথায় গিয়েছিলে জানতে পারি কি?
0: রাজবাড়িতে।
1: কেন?
0: ভালো লাগছিল না তাই।
1: কার সঙ্গে?
0: আমার বসের সঙ্গে।
1: কি পেয়েছো তুমি ওনার সঙ্গে?
0: তুমি তুমি এভাবে উত্তেজিত হচ্ছ কেন?
1: তোমার কারণে। তোমার কিসের এত ভাব যে তার সঙ্গে বেড়াতে হবে? কি শুরু করেছো তুমি?
0: তুমি শান্ত হও।
1: চুপ, কোনো কথা বলবে না। তুমি তোমার সীমা অতিক্রম করেছো, তুমি চুপে চুপে প্রেম শুরু করেছো, তাই না?
0: এ তুমি কি বলছো?
1: ঠিকই বলছি, আমি বুঝি না। না, তোমার সঙ্গে যদি তার কোনো সম্পর্ক নাই থাকবে তাহলে তুমি ঘুরতে যাবে কেন? আগে তো কারোর সঙ্গে যাওনি, এখন কেন যাচ্ছ?
0: তুমি তুমি যা ভাবছো তা নয়।
1: চুপ করো, মিথ্যাবাদী কোথাকার, তোমাকে আমার চেনা শেষ। তোমার অনেক কথা শুনেছি, আর কথা নয়। তুমি তোমার বসের কাছে যাও, তোমার দরকার নেই আমার। তোমার মতো নষ্ট মেয়ে আমি চাই না।
0: তুমি আমাকে নষ্ট মেয়ে বলতে পারলে? আমি নষ্ট মেয়ে?
1: তা নয় তো কি? তুমি যদি তাই না হবে তাহলে তুমি তোমার বসের সঙ্গে এখানে ওখানে যাবে কেন? তুমি তার সঙ্গে গোপনে প্রেম করছো, আমার সরলতার সুযোগ নিয়ে নিজেকে বিলিয়ে দিচ্ছ। তুমি স্বীকার না করলে কি হবে? তুমি ধরা পড়ে গেছো।
0: তোমার মুখে যা আসছে তাই বলছো?
1: যা ঠিক তাই বলছি, শুনতে খারাপ লাগছে তাই না?
0: না না, আমার তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তোমার তোমার ভুল ধারণা।
1: না, কোনো ভুল নয়, সব ঠিক। তুমি মিথ্যাবাদী, তোমাকে আমি স্ত্রী বলে মানি না। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুমি চলে যাও, তুমি চলে যাও, তোমার বসের কাছে চলে যাও। আমাকে আমাকে আর তোমার প্রয়োজন নেই।
0: তুমি আমাকে ধাক্কা মারলে।
1: হ্যাঁ হ্যাঁ, তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। তোমার মতো নষ্ট মেয়ে আমি চাই না।
0: আমি নষ্ট মেয়ে নই, আমি নষ্ট মেয়ে নই। তুমি তুমি ভুল করছো।
1: না না, আমি একটু ভুল বলছি না। তোমার মনের মধ্যে এই ছিল, ছি ছি ছি ছি ছি, আমার ছেলে যদি জানে সে কি মনে করবে? তুমি তুমি একটা পর পুলিশের সঙ্গে নিজেকে বিলিয়ে দিলে।
0: আমি নিজেকে বিলিয়ে দেইনি।
1: চুপ, কোনো কথা বলবে না। তোমার যদি এতটুকু বেড়ানোর শখ, আমাকে বলতে পারতে, আমি নিয়ে যেতাম। আমি নানা কাজে বাইরে ব্যস্ত থাকি, আর তুমি এই সুযোগে ছি ছি ছি ছি এই ছিল তোমার মনে?
0: আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই, তুমি তুমি আমাকে ভুল বুঝছো।
1: আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার বিশ্বাসে আঘাত করেছ। ভাবতে পারছি না আমার স্ত্রী অন্যের সঙ্গে।
0: শোনো শোনো, আমি কোনো অন্যায় করিনি করিনি, বিশ্বাস করো।
1: চুপ, তোমার মুখে এই কথা মানায় না। তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমাকে আমি চাই না, অনেক হয়েছে, আর না, যাও, বেরিয়ে যাও।
0: তুমি আমার স্বামী, তোমাকে ছেড়ে কোথায় যাব আমি?
1: তোমার মুখে স্বামী ডাক মানায় না, আমি তোমার স্বামী নই। আমি আর তোমাকে নিয়ে সংসার করব না, এ আমার শেষ কথা, শেষ কথা।
0: তুমি এমন কথা বলো না, আমি আমি তোমার স্ত্রী।
1: আমি তা মানি না, তুমি চলে যাও, তোমার মুখ দেখতে চাই না। যে স্ত্রী স্বামীর অবাধ্য হয়ে অন্যের সঙ্গে প্রেম করে বেড়ায় তাকে স্ত্রী বলা যায় না, তার সঙ্গে কোন সম্পর্ক থাকতে পারে না, পারে না।
0: তুমি এমন কথা বলো না, বিশ্বাস করো, আমি কোনো অন্যায় করিনি, তুমি আমাকে মিছে মিছে ভুল বুঝছো।
1: তুমি চুপ করো, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তুমি বেরিয়ে যাও, বলছি বেরিয়ে যাও।
0: একটা মানুষের সঙ্গে ঘুরতে গেলে কি মানুষ খারাপ হয়ে যায়, তার সঙ্গে প্রেমে পড়ে যায়? না না, তা নয়, সব তোমার বোঝার ভুল।
1: আমি তোমার কোনো কথা শুনতে চাই না, আমার ভাগ্যে যা আছে তাই হবে। আমার ছেলেকে আমি মানুষ করবো, যতই কষ্ট হোক তাকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। তুমি চলে যাও, চলে যাও, নইলে আমি খারাপ ব্যবহার করতে বাধ্য হব।
0: তোমাকে কি করে বোঝাই, যদি এই হৃদয় চিরে দেখানো যেত তাহলে বুঝতে, তা তো দেখানো যাবে না। তোমাকে তোমাকে আমি জানতাম তুমি অন্যদের থেকে সম্পূর্ণ ভিন্ন, তার সেই তুমি নেই, সামান্য বিষয় নিয়ে নিজেদের মধ্যে অশান্তি ডেকে আনছো।
1: এর জন্য তুমি দায়ী, তোমাকে বিশ্বাস করেছিলাম বলেই।
0: তোমার বিশ্বাসের কোনো অমর্যাদা আমি করিনি, যাকে নিয়ে তুমি এত কথা বলছো তিনি অত্যন্ত ভালো মানুষ।
1: আর আর তাই তুমি তার প্রেমে পড়ে গেলে, তাই না?
0: না না, তার সঙ্গে আমার কোনো প্রেম হয়নি, আর আর উনি এমন কোনো কথাও বলেননি।
1: এখন তো অস্বীকার করবে, ধরা পড়ে গেছে না?
0: না না না, সত্যি বলছি না।
1: না, তুমি মিথ্যে বলছো, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তোমার প্রতি আমার বিশ্বাস নষ্ট হয়ে গেছে। তুমি যে পথে গেছো সেই পথে যাও, তোমার আশা আমি ছেড়ে দিয়েছি, তোমার জন্য এতটুকু আমার আফসোস নেই।
0: আমি মিথ্যে অপবাদ নিয়ে যেতে পারবো না।
1: কি বললে, কি বললে, যাবে না?
0: না,
1: তবে রে।
0: ওগো কি হলো তোমার, তুমি এমন করছো কেন? হায় আল্লাহ, কি হলো আমার, এখন এখন আমি কি করব, এখন আমি কি করব? ও যে কথা বলতে পারছে না, অসুস্থ হয়ে পড়ে গেল, এখন এখন কি হবে, কেমন হয়ে গেল, কেমন লাগছে তোমার? আচ্ছা আমি এখন কি করব, ওকে ক্লিনিকে নিয়ে যাব, ক্লিনিকে যাওয়ার ব্যবস্থা করি, যাই যাই, একটা অটো নিয়ে আসি।

0: ডাক্তার সাহেব, আমার স্বামীর পরিস্থিতি এখন কেমন?
1: হঠাৎ ওনার প্রেশারটা অনেক বেড়ে গিয়েছিল, সে কারণে অসুস্থ হয়ে পড়েছেন। প্রেশার একটু কমেছে, চিকিৎসা চলছে, দেখা যাক কি হয়।
0: ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেই ব্যবস্থা করুন।
1: হ্যাঁ, সেভাবে চিকিৎসা করা হচ্ছে, আপনি শান্ত হন।
0: স্যার, আপনি আসুন, আসুন, আসুন, বসুন।
2: এই লোকটাই তাহলে মনমনের বস, যার জন্য আমার এই পরিস্থিতি? সে আমাকে দেখতে এসেছে না মনকে দেখতে এসেছে? আমি ঘুমের ভান করে থাকি, দেখি দেখি ওরা কি বলে।
3: আপনার স্বামীর কি অবস্থা এখন?
0: এখন একটু ভালো স্যার, প্রেশারটা কমেছে।
3: হঠাৎ ওনার এই অবস্থা হলো কেন?
0: সে অনেক কথা স্যার, ওসব নাই বা শুনলেন?
3: এগুলো ধরুন,
0: কমলা, আঙ্গুর, আপেল, এত কিছু কেন স্যার?
3: কই কই এত কিছু, আজকের দিনটা খুব ব্যস্ততার মধ্যে ছিলাম।
0: কেন স্যার?
3: ও হ্যাঁ, আপনি তো ছুটিতে আছেন তাই আপনাকে বলা হয়নি।
0: কি স্যার?
3: আজকে সকালে অফিসে গিয়ে দেখি ইমেল।
0: তাতে কি হয়েছে স্যার?
3: দেখি আমাকে বদলি করা হয়েছে।
0: বলেন কি স্যার?
3: হ্যাঁ হ্যাঁ মুন।
0: কোথায় স্যার?
3: ঢাকায়, কালকে যোগদান করতে হবে। স্বামীর প্রতি আপনার প্রচুর ভালোবাসা, যা দেখে অবাক হতে হয়। সত্যি আপনার স্বামী ভাগ্যবান, আপনার মতো সহধর্মিনী পেয়েছেন। দোয়া করি স্বামীকে নিয়ে সুন্দর জীবন যাপন করুন।
0: আপনি এত প্রশংসা করছেন আমার, আর আপনাকে নিয়ে সন্দেহ করছে আমার স্বামী, যার কারণে ও অসুস্থ হয়ে পড়েছে। ভাবতে অবাক লাগে কত রকমের মানুষ এই পৃথিবীতে।
3: কি ভাবছেন মন?
0: কই

0: নিয়ে যাবেন না, আপনার ছুটির ব্যবস্থা আমি করেছি, এই নিয়ে কোনো চিন্তা করবেন না। মনে রাখবেন, স্বামী হচ্ছে মেয়েদের পরম সম্পদ, সেই সম্পদের যেন না হয় অযত্ন।
1: লোকটা সত্যি ভালো, নইলে এমন করে বলে?
0: আমি জানি আপনি অনেক বড় মনের মানুষ, যেখানেই থাকি না কেন আপনাকে মনে রাখবো।
2: আপনার কথা আমারও মনে থাকবে, আপনার সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্য পেয়েছি, এমন মানুষ আর পাবো কিনা আমি জানি না।
0: আমার দেরি হয়ে যাচ্ছে, তাহলে এবার আসি।
2: ঠিক আছে স্যার, আপনি ভালো থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখুন।
0: আচ্ছা আসি।
1: মনের কথাই তো ঠিক, ও বলেছিল ওর বস খুব ভালো মানুষ, যার তুলনা হয় না। ঠিকই তাই, আমি মিছামিছি ওকে সন্দেহ করেছিলাম, আর সেই কারণে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, না বুঝে খুব ভুল করেছি। সব মানুষ খারাপ হয় না। আমি তোমার বসের সব কথা শুনেছি, উনি অনেক বড় মনের মানুষ, আমি ওনাকে বুঝতে পারিনি।
2: তুমি তো আমার কথা বিশ্বাসই করো না, আমি যে তোমাকে এত করে বললাম, ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, উনি একজন সরল সোজা মানুষ, তা তুমি বিশ্বাসই করলে না।
1: তুমি ঠিকই বলেছ, তুমি ঠিক, আমি ভুল বুঝেছি।
2: তোমার জন্য উনি আমাকে 20,000 টাকা দিয়ে গেলেন, অনেকগুলো ফল নিয়ে এসেছিলেন, নিজের মানুষও এমন করে না। সে মানুষটা এখান থেকে চলে গেলেন, আমাকে উনি খুব সহযোগিতা করেছেন।
1: তা ঠিক, তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও মন, তোমার সঙ্গে অনেক খারাপ আচরণ করেছি আমি, আমার মাথা তখন ঠিক ছিল না।
2: তুমি আমার স্বামী, তুমি কেন আমার কাছে ক্ষমা চাইবে? তুমি আমাকে মিথ্যে সন্দেহ করে অসুস্থ হয়ে পড়েছিলে, এটা কি ঠিক হয়েছে বলো? মনে কোনো দোষ দেখো না, আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দাও।
1: মন, ও কথা বলো না মন, সব বুঝার ভুলে এমন হয়েছে। তবে একটা কথা, কোন পুরুষ মানুষই চায় না তার স্ত্রী অন্য কারোর সঙ্গে ঘুরুক মিশুক, এখানেই হয়েছে সমস্যা। তবে তোমাকে এই ছুঁয়ে বলছি, আর কোনোদিন তোমাকে সন্দেহ করব না, তোমার সুন্দর মন আছে যা অনেকেরই নেই, তোমাকে পেয়ে আমি সুখী, বড় সুখী মন। এই সুখ নিয়েই আমি থাকতে চাই সারা জীবন, হাসি খুশি আনন্দে। আর কোনো সন্দেহ তোমাকে করব না, আর কোনো সন্দেহ নয়, সন্দেহ মানুষের জীবনে অশান্তি ডেকে আনে, যা আমি আর চাই না, আমি আর চাই না।

এতক্ষণ সন্দেহ নাটকের অভিনয় শুনলেন, রচনা মুস্তাফিজুর রহমান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বস শেখ আবিদুল্লাহ, ডাক্তার সিরাজুল ইসলাম, রবিন, অনিরুদ্র কুমার বাহাদুর, শব্দ সংযোজনা মোহাম্মদ আরিফুল আলম। রহমান চরিত্রে অভিনয়, সম্পাদনা ও নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। শ্রোতাবন্ধুরা, নাটকটি পুনঃপ্রচারিত হল। বাংলাদেশ বেতার খুলনা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন বিকেল তিনটের বাংলা খবর, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী 25 মে থেকে 31 মে পর্যন্ত 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রী পরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটির আগে 23 ও 24 মে সরকারি অফিসসমূহ খোলা থাকবে। এদিকে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী 13 মে থেকে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল রেলভবনে ঈদ যাত্রার প্রস্তুতিমূলক এক সভায় জানানো হয়, এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। প্রতিবারের মতো এবারও ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে 5 জোড়া বিশেষ ট্রেন ও কোরবানির পশু বহনকারী 3টি স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 13 মে বিক্রি হবে 23 মে যাত্রা টিকিট। অভিবাসীদের অধিকার সুরক্ষা, অনিয়মিত অভিবাসন রোধ, অভিবাসন ব্যয় কমানো, ন্যায্য মজুরি নিশ্চিত করা, জবাবদিহিতা জোরদার এবং অভিবাসীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বাড়াতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের সাধারণ বিতর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ হোল অব গভর্নমেন্ট অ্যান্ড হোল অব সোসাইটি পদ্ধতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনায় জবাবদিহিতা জোরদার করছে এবং অভিবাসীদের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে কাজ করছে। আজ দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বাংলা 1268 সনের 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ অসংখ্য গান, কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে, খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্স এবং রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির 4 দিনব্যাপী শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। হজযাত্রীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়। আজ ঢাকার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশি হজযাত্রীদের যথাযথ দাপ্তরিক প্রক্রিয়ায় হজ পারমিট গ্রহণের অনুরোধ জানিয়ে সৌদি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কেবল হজ ভিসার মাধ্যমে হজ পালন করা যাবে। এছাড়া হজের আনুষ্ঠানিক সম্পাদন করার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে দাপ্তরিক অনুমতিপত্র গ্রহণের আহ্বান জানায় সৌদি হজ মন্ত্রণালয়। অন্যথায় হজ এজেন্সি অথবা হজযাত্রীদের আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হতে পারে। আজ ভোরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা পাল্টা হামলা হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুদেশের মধ্যে যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। ইরানের শীর্ষ সামরিক কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর দিকে আসা ইরানের একটি তেলের ট্যাঙ্কার ও আরেকটি জাহাজে হামলা চালিয়েছে। ইরানের সামরিক বাহিনী আরও জানায়, যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি উপকূলীয় বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডিস্ট্রয়ারে ইরানের হামলা জবাবে তারা আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের ছোড়া ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করেছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে গোলাগুলির পর এশিয়ায় তেলের দাম বৃদ্ধি পেয়েছে। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করছে বাংলাদেশ। খেলায় এখন চা বিরতি চলছে। বিরতির আগ পর্যন্ত বাংলাদেশ 3 উইকেটে 201 রান করে। এর আগে টসে জিতে পাকিস্তান বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলাদেশ বেতার, খুলনা।
2: বাংলাদেশ বেতার, শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে কবিগুরুর প্রেম পর্যায়ের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রাণীর মাঝে আছো তুমি।

প্রিয় শ্রোতা বন্ধুরা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতারের বিশেষ অনুষ্ঠান প্রাণের মাঝে আছো তুমি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আমি আছি রোকাইয়া হাসিনা, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে। সাহিত্যে নোবেল বিজয়ী এই মহাপ্রাণ তার সৃষ্টির সম্ভারে প্রকৃতি, প্রেম, সুখ দুঃখ আর জীবন মৃত্যুর এক আশ্চর্য বুনন গড়েছেন, তা আজও আমাদের পরম আশ্রয়। কবির জন্মদিন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের নাম দিয়েছি আমরা প্রাণের মাঝে আছো তুমি। রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গানগুলি দিয়ে সাজানো আজকের এই অনুষ্ঠান। রবীন্দ্রনাথের কাছে প্রেম কেবল দুটি হৃদয়ের আবেগ ছিল না, তা ছিল এক বিশাল আধ্যাত্মিক ও দার্শনিক উপলব্ধি। তার সাহিত্য, গান আর চিঠিপত্রে প্রেমের যে বহুমাত্রিক রূপ আমরা দেখি, তা কখনো মানবিক, কখনো প্রকৃতির নিবিড় আলিঙ্গন, আবার কখনো বা পরমাত্মার সাথে মহামিলনের ব্যাকুলতা। কবিগুরুর প্রেমে শারীরিক সৌন্দর্য চেয়ে মানসিক ও আধ্যাত্মিক সংযোগই ছিল মুখ্য। তার পূজা আর প্রেম পর্যায়ের গানগুলো অনেক সময় মিলেমিশে একাকার হয়ে যায়। তার কাছে প্রেম ছিল সত্যের উপলব্ধি। তিনি বিশ্বাস করতেন, মানুষ যখন কাউকে ভালোবাসে তখন সে আসলে সেই মানুষটির ভিতরে থাকা অসীম বা চিরন্তনকেই স্পর্শ করার চেষ্টা করে। অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব একটি কালজয়ী গান। আমি যখন স্কুলে পড়ি তখন থেকেই যার দরদি কণ্ঠের ভক্ত আমি, আমাদের সবার প্রিয় শিল্পী নাহার জামিল। তিনি গাইছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।

রবীন্দ্রনাথের গানের এটিই সার্থকতা, যা শুরু হয় বাইরের প্রেম দিয়ে, তা শেষ হয় অন্তরের আত্ম উপলব্ধিতে। আমাদের কি কখনো মনে হয় আমাদের জীবনের শ্রেষ্ঠ সত্যগুলো আসলে আমাদের ভেতরেই শান্ত হয়ে বসে থাকে, শুধু দেখার চোখটুকু দরকার? এবারে রবীন্দ্রসঙ্গীতের প্রতি নিবেদিত প্রাণশিল্পী আজিজুর রহমান তুহিনের কণ্ঠে শুনব এক চির সবুজ গান, সখী ভাবনা কাহারে বলে। 1861 খ্রিস্টাব্দে 21 বছর বয়সে কবি এটি রচনা করেছিলেন। ভানুসিংহ ঠাকুরের পদাবলীর সেই কিশোর সুলভ বিস্ময় আর কৌতূহল এই গানে স্পষ্টভাবে ফুটে উঠেছে।

প্রেমের এক মিষ্টি অভিমান আর চঞ্চলতা নিয়ে এবার আসছেন সুললিত কণ্ঠের অধিকারী শিল্পী কুমকুম মির্জা। যেখানে যুক্তি হেরে যায় আবেগের কাছে, সেই ব্যাকুলতা নিয়েই এবারের গান, ও যে মানে না মানা।

শ্রোতা বন্ধুরা, পরের গানটি আপনারা অনেকবার শুনেছেন, তবুও বারবার শুনতে ইচ্ছা হয়। কেন বলুন তো? কারণ রবীন্দ্রনাথের দর্শনে হৃদয় হল সমস্ত অনুভূতির উৎস। কবি যখন হৃদয় উপহার দেন, তখন তিনি আসলে তার সমস্ত চিন্তা আর স্বপ্নই প্রিয়জনের কাছে সমর্পণ করেন। এই সম্পূর্ণ আত্মসমর্পণের গানটি গাইবার জন্য এক বিশেষ কণ্ঠের প্রয়োজন। শুনব ফাহিম হোসেন চৌধুরীর কণ্ঠে, ভালো যদি বাসসখী কী দিব গো আর।

রবীন্দ্রনাথকে ভালোবেসে পাঁচটি দশকেরও বেশি সময় ধরে তার গানের চর্চা করছি আমি রোকাইয়া হাসিনা। এই বিশেষ লগ্নে আমারও খুব ইচ্ছা করছে কবিকে একটি গানের অর্ঘ্য নিবেদন করতে। 1888 সালে রচিত পিলুরাগ ও ত্রিতালে বাঁধা এই গানটি মানুষের চিরকালীন তৃষ্ণার অবসান ঘটায়। কবির মতোই আমার প্রাপ্তিও যেন এই সুরে, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো।

এই গানের ছন্দ কি আপনাদের কোনো হারানো সুন্দর সময়ের কথা মনে করিয়ে দিল? লক্ষ্য করে দেখুন, আজকের প্রতিটি গান ছিল নিজেকে উৎসর্গ করার এক তীব্র আকাঙ্ক্ষা, আর এটাই বোধহয় রবীন্দ্রসঙ্গীতের প্রতি আমাদের চিরস্থায়ী টানের মূল উৎস। কবি বলেছিলেন, আমার কবিতা বা লেখা যদি কোনো দিন লোকে ভুলে যায়, তবুও বাঙালির হৃদয়ে আমার গান বেঁচে থাকবে। আজ শত বছর পেরিয়ে সেই গান আমাদের কাছে ধ্রুবতারা। রবীন্দ্রনাথের গানের রেশ নিয়ে আমাদের দিনটি ভালো কাটুক। অনেক কথা হলো, তবে রবীন্দ্রনাথের গান নিয়ে কথা তো কোনো দিন শেষ হবার নয়। আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।

0: এতক্ষণ শুনলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত কবিগুরুর প্রেম পর্যায়ের গান নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রাণীর মাঝে আছো তুমি। গ্রন্থন উপস্থাপনা রোকাইয়া হাসিনা, সম্পাদনা মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে ফারজানা, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইয়াসিফ আহমেদ।
1: বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত সমবেত কণ্ঠে।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। অনুষ্ঠানটি পরিচালনা করছেন মুফতি মাসুম বিল্লাহ।

0: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দূরের ও কাছের সকল শ্রোতা বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম একটি ধর্মীয় অনুষ্ঠান। মানব জীবনের পথ চলতে যে সমস্ত বিষয়ের সম্মুখীন হতে হয়, যে সমস্ত বিষয় জানার প্রয়োজন হয়, সেই সব বিষয়ে বিস্তারিত আলোকপাত করার জন্য উলামায়ে কেরাম উপস্থিত হন। মুসলমানদের বিভিন্ন ইবাদত সহ অন্যান্য বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা উলামায়ে কেরাম করে থাকেন। এরই ধারাবাহিকতায় আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব মুফতি সেফাতুল্লাহ। আলোচনা করবেন হজের প্রকারভেদ ও হজ পালনের নিয়মসমূহ নিয়ে।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লি আম্মা বাদ। মহতরম প্রিয় শ্রোতা, বান্দার সঙ্গে আল্লাহর সেতু বন্ধনের উপায় হল হজ পালন করা। যাদের আর্থিক ও শারীরিক সামর্থ্য রয়েছে, হজ তাদের জন্য ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত পালনের উদ্দেশ্যে হাজিদের প্রথম কাজ হল ইহরাম পরিধান করা। ইহরাম পরিধানের পরই তিনবার তালবিয়া পাঠ করতে হয়। যারা হজ যাবেন, আমি মনে করি সকল মুসলমান ছেলে মেয়ে ছোট বড় সকলেই এই তালবিয়া নামক মহান এই বাক্যগুলোকে মুখস্থ করে নেওয়া অতীব জরুরি। তালবিয়া হল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই শব্দগুলো শুদ্ধ উচ্চারণে আমাদের সকলকে মুখস্থ করে নিতে হবে। এজন্য উচিত হলো আমরা এটি মুখস্থ করে নিকটস্থ কোনো আলেমকে শোনাবো, অথবা যিনি হজের মুয়াল্লিম আছেন তাকেও শোনাবো, কারণ উচ্চারণের ক্ষেত্রে অনেকেরই ভুল থেকে যায়। হজের অর্থ হলো সফর করা, ভ্রমণ করা, ইচ্ছা করা। ইসলামিক পরিভাষায় হজ হলো নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে বিশেষ কিছু কাজের উদ্দেশ্যে গমন করা। তিরমিজি শরীফের হাদিসের বর্ণনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ মানুষকে নিষ্পাপ করে দেয়। যেভাবে লোহার উপর থেকে মরিচা দূর করা হয়, ঠিক তেমনি হজ মানুষকে পাপমুক্ত করে দেয়। অন্য বর্ণনা এসেছে মুসলিম শরীফের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজের সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে মারা যায়, সেই ইহুদি অথবা খ্রিস্টান হয়েই তার মৃত্যু হয় এবং এদের কাতারেই তাদের হাসর হয়। হজের ফরজ মাত্র তিনটি। প্রথমত ইহরাম পরিধান করা বা ইহরামের নিয়ত করা। দুই নম্বরে উকুফে আরাফা, অর্থাৎ আরাফার ময়দানে অবস্থান করা। এটি 9 তারিখ অবস্থান করতে হয়। 9 তারিখ জিলহজের জোহর থেকে ওই দিনের সন্ধ্যা পর্যন্ত অথবা পরের দিন ফজর পর্যন্ত, অন্য বর্ণনা এসেছে, যে কোনো সময় আরাফাতের ময়দানে অবস্থান করতেই হবে। এবং তাওয়াফে জিয়ারত করা, অর্থাৎ 10ই জিলহজ ভোর থেকে 12ই জিলহজ সূর্য অস্ত পর্যন্ত, যে কোনো সময় কাবাঘর তাওয়াফ অথবা প্রদক্ষিণ করাকে হজের গুরুত্বপূর্ণ একটি ফরজ বলা হয়েছে। এই মাত্র তিনটি ফরজ। যদি এই হজের তিনটি ফরজের যে কোনো একটি করা না হয়, তাহলে হজ ছুটে যাবে এবং ওই বছর আর তার কোনো ব্যাকআপ নেই, ওর কোনো কাজা নেই, পরবর্তী বছরে ওটা করতে হবে, ওই বছর আর করার সুযোগ নেই। হজের ওয়াজিব, সর্বপ্রথম ওয়াজিব হলো আরাফাতের ময়দান থেকে মিনায় ফেরার পথে 9 তারিখে মুজদালিফা নামক স্থানে 10ই জিলহজ ভোর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়ের মধ্যে যে কোনো সময় অবস্থান করা, একে বলা হয় উকুফে মুজদালিফা। তারপর সাফা মারওয়া সাই করা। এরপরে হচ্ছে 10, 11 এবং 12ই জিলহজ জামারা, অর্থাৎ যেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয় সেখানে পাথর নিক্ষেপ করা। আর যারা হজ্জে তামাত্তু করবেন বা হজ্জে কিরান করবেন, এদুরি পরিচয় আমরা সামনে দিচ্ছি, তাদের জন্য কোরবানি করা। এরপরে হলক, অর্থাৎ মাথার চুল মুন্ডানো এবং তওয়াফে বিদা করা। এই ওয়াজিবগুলো যদি কোনো ব্যক্তি না করতে পারেন, কোনো কারণে যদি ওয়াজিব ছুটে যায়, তাহলে তার জন্য একটি দম বা এক কথায় আমরা বলতে পারি আরও একটি আলাদা কোরবানি দিতে হবে সাহসিজদার মতো। এটি আমরা হজের মুয়াল্লিমের কাছ থেকে শিখে নেব। হজ মূলত তিন প্রকার। একটা হলো ইফরাদ, তারপর হচ্ছে হজে কিরান, এরপরে বলা যাবে হজের তামাত্তু। যে ব্যক্তি শুধুমাত্র হজের ইহরামের নিয়ত করে হজ সম্পূর্ণ করে, অর্থাৎ এর সাথে উমরাকে যুক্ত না করে, তাহলে এটাকে হজ্জে ইফরাদ বলা হয়। এবং হজ ও উমরার জন্য একত্রে ইহরামের নিয়ত করে একই ইহরামে দুটোই সম্পাদন করা, অর্থাৎ ইহরাম বেঁধে প্রথমে উমরা করা এবং ইহরাম না খুলে তার সঙ্গে যুক্ত করে মূল হজটি করা, এই দুটো একসাথে করাকে যৌথ হজ। এটাকে বলে আমরা একসাথে যৌথ বলতে পারি, এটাকে হজ্জে কিরান বলা হয়। এবং একই সফরে, অর্থাৎ হজের সফরে, প্রথমে উমরা পালনের ইহরাম নিয়ত করে, ইহরাম করে এবং নিয়ত করে, এবং ইহরাম শেষ করে হজের জন্য আলাদা করে ইহরাম বাঁধে, অর্থাৎ উমরা আলাদা করে করা এবং হজের জন্য মূল আলাদা করা, দুটো ভিন্ন ভিন্ন ভাবে ইহরাম করলে তাকে বলা হয় হজ্জে তামাত্তু। এই তিন প্রকার হজ করার অবকাশ রয়েছে, তবে হজ্জে কিরান যেটি একসঙ্গে দুইটি করা এতে অনেক কষ্ট হয়, যার জন্য শারীরিক কন্ডিশন
0: করা যেতে পারে, কিন্তু যেহেতু কিরান হুজুর ইসলামও করেছেন,
1: হুজুর ইসলাম কিরান করেছেন, এটি সুন্নাতের একটা হিসেব করেও করা যেতে পারে। হজের নিয়মগুলো আমাদের ধারাবাহিকভাবে যদি আমরা বলি, তাহলে সর্বপ্রথম তো আমরা বলেছি তালবিয়া অবশ্যই মুখস্থ করতে হবে, এরপরে ইহরাম বাঁধতে হবে। ইহরাম বাঁধাটির বিষয়টি আমাদের মনে রাখতে হবে, আমরা বাংলাদেশে বিমানে ওঠে বিমানে ওঠার আগে ইহরাম করে নিতে পারি, এটি আমাদের জন্য সতর্কতা স্বরূপ। এক্ষেত্রে মনে রাখতে হবে আমরা আমাদের বিমান আমাদেরকে কোথায় নেবে, যদি মক্কায় নেয় তাহলে আমরা বিমানেই ইহরাম বেঁধে নেব অথবা বিমানে ওঠার আগে ইহরাম করে নেব। ইহরাম করার ক্ষেত্রে আমাদের নিয়ম হলো যে আমরা প্রথমে আমাদের অতিরিক্ত পশম, হাতে পায়ের নখ, মোজ ইত্যাদি এগুলোকে কেটে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল করে আতর সুগন্ধি ব্যবহার করে, এরপরে এই গোসল আতর সুগন্ধি এগুলো সবই কিন্তু সুন্নাত, আবার অজু করা আলাদাভাবেও সুন্নাত। এরপরে আমরা কি করতে পারি, দুটো চাদর যেভাবে পরিধান করতে প্র্যাকটিক্যাল দেখিয়ে দেয় আমরা সেভাবে পরিধান করে দুই রেকাত নামাজ পড়া, এটিও সুন্নাত। এটি পড়ে আমরা তালবিয়া পাঠ করে অথবা নিয়ত করে তারপর তালবিয়া পাঠ করব। যেই হজের আমি ইচ্ছা করেছি এই সময়টায় সেই হজের নিয়ত করতে হবে, আমি ইফরাত করতে চাই না কিরান করতে চাই না তামাত্তু করতে চাই, যেটাই করতে চাই আমাকে তখনই নিয়ত করে নিতে হবে এবং তারপর তালবিয়াটি একটু আওয়াজে উচ্চারণ করে করে পড়তে হবে। আর যদি আমরা মদিনাতে যাই, প্রথম আমাদের বিমান আমাদেরকে মদিনাতে নিয়ে যায় তাহলে ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হজের উদ্দেশ্যে গমন করেছিলেন, আমরাও মদিনা থেকে হজের উদ্দেশ্যে আসব। আর একটা হলো জুল হুলাইফা নামক স্থান, সেখানে এসে আল্লাহ রাসূল ইহরাম করেছিলেন, আমরাও ওইখানে ইহরাম করতে পারবো। রাসূলের হজের এই সুন্নাতে অনুকরণ হবে যদি আমরা সরাসরি মদিনাতে যাই। একটা কথা বলে রাখি, নারী এবং পুরুষের জন্য ইহরাম ভিন্ন। পুরুষদের জন্য তো দুইটি সাদা পোশাক, একটি চাদর পরবে আর একটি চাদর গায়ে জড়িয়ে নিবে, আর নারীদের বেলায় অবশ্য নির্দিষ্ট কোনো পোশাক নেই, এটি আমাদের মনে রাখা ভালো, যে আলাদা করে শাড়ি সালোয়ার কামিজ ইত্যাদি বা সাদা কোনো বোরকা এরকম কিচ্ছু নেই। যেইভাবে নারীরা পোশাক পরিধান করে ঠিক একইভাবেই তারা সেই পোশাকটি পরিধান করবে এবং সে নিয়ম অনুযায়ী গোসল করে এরপরে দুই রেকাত নামাজ পড়ে নিয়ত করে তালবিয়া পাঠ করবে। এরপরে ইহরাম অবস্থায় কি কি কাজ করা যাবে না, এই বিষয়টি হজের ক্ষেত্রে খুবই গুরুত্বের সাথে মনে রাখতে হবে। যেমন সেলাইযুক্ত কোনো কাপড় পায়জামা পাঞ্জামি এগুলো পরতে পারবো না, তারপরে পুরুষের জন্য মাথা এবং মুখ ইত্যাদি এগুলোকে ঢাকা যাবে না, সেটা আমরা জাগ্রত অবস্থায় হই বা ঘুমন্ত অবস্থায় হই। অনেকে আছে এসির কারণে কম্বল মুড়ি দিয়ে ঘুমায় থাকলো, আমরা অনেকে দেখেছি হজে যে এসি চালানো কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, তো এইভাবে মাথা এবং মুখ ঢাকা যাবে না, প্রয়োজনে এসি বন্ধ করে অন্য কাজের ব্যবস্থা করতে হবে। এরপরে যে কোনো ধরনের সুগন্ধি, আতর হোক, সুগন্ধি তেল হোক অথবা স্প্রে হোক বা সাবান হোক, এগুলো মোটেই ব্যবহার করা যাবে না। এরপরে যে কোনো ধরনের পশম কর্তন করা, এটি করাই যাবে না। জুতা পরিধান করা যাবে না, অর্থাৎ মুআল্লিমরা আমাদেরকে যেই ফিতাযুক্ত জুতার কথা বলেছেন, দুই ফিতাওয়ালা জুতো, এর বাইরে স্যান্ডেল যেটাকে বলি আমরা বা চটি, এটির বাইরে স্পঞ্জ, এর বাইরে আমরা অন্য কোনো কিছু পরিধান করতে পারবো না। স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারবো না, এ বিষয়টি খেয়াল রাখবো, কারণ এখানে স্বামী স্ত্রীর সম্মেলনকে হজের ইহরাম অবস্থায় নিষেধ করা হয়েছে। সবচেয়েতে গুরুত্বপূর্ণ যেটি, সেটা হলো হজে গিয়ে ঝগড়া বিবাদ অশ্লীল কথাবার্তা বলা সাধারণ সময় তো নিষেধই, ইহরাম অবস্থায় আরও কঠোরভাবে নিষেধ। এইভাবে করে ইহরাম পরিধান করে যদি আমরা যে হজের নিয়ত করেছি সেই হজের জন্য যদি উমরা করা আগে থাকে আমরা উমরা করে নিব, এরপরে উমরা করা যদি না থাকে তাহলে আমরা বাইতুল্লাহ তোয়াফ করব। বাইতুল্লাহ তোয়াফের ক্ষেত্রে হজরে আসওয়াদ থেকে শুরু করব। বিশেষ করে মনে রাখতে হবে তোয়াফের শেষে দুই রাকাত ওয়াজিবুত তাওয়াফ পড়তে হবে মাকাম ইব্রাহিমের পিছনে এবং তারপরে জমজমের পানি পান করতে হবে দাঁড়িয়ে। এরপরে 8 তারিখ থেকে মূলত হজের কার্যক্রম শুরু হয়। এই 8ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত এই 5 দিন আমাদেরকে হজের কার্যক্রম এ অংশগ্রহণ করতে হবে।
0: এখন আমাদের মধ্যে আলোচনা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় সুন্নাত ও সুন্নাত পালনের ফজিলত। উপস্থিত হয়েছেন মাওলানা হাফিজুর রহমান। আমি হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেবকে আলোচনা করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মুমিন মুসলমানের জন্য সুন্নাত। মহান আল্লাহ তাআলা বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম। হে রাসূল, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, ফলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধসমূহ ক্ষমা করবেন। তাছাড়া সুন্নাতের অনেক ফজিলত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসে সে অবশ্যই আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সঙ্গেই থাকবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নাত যা আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত, নামাজ আদায় করা। নামাজ ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এটি ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে আত্মিক প্রশান্তি ও আল্লাহর সান্নিধ্য অর্জনের মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়মিত পাঁচবক্ত নামাজ আদায় করতেন ও উম্মতকে তা কঠোরভাবে পালন করতে উৎসাহিত করতেন। খেজুর খাওয়া। খেজুর শুধু উপকারী ফলই নয়, বরং রোজা ভাঙ্গার ইফতারির অন্যতম সুন্নাত পদ্ধতি। এটি হজম প্রক্রিয়া সহজ করে এবং শক্তি প্রদান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারে খেজুর খেয়ে রোজা ভাঙতেন। রমজান মাসের ফরজ রোজা ছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ্তাহিক রোজা রাখতেন। বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার এটি শারীরিক, মানসিক ও আত্মিক সুস্থতার মাধ্যম। ভোরবেলা জাগা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের জন্য প্রত্যেক দিন খুব ভোরে ঘুম থেকে উঠতেন। সকালে উঠলে সারাদিন কর্মক্ষমতা, মনোযোগ এবং জীবনী শক্তি বৃদ্ধি পায়। ধীরে ধীরে পানি পান করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নিঃশ্বাসে পুরো পানি পান করতেন না, বরং তিনবারে ছোট ছোট চুমুকে পানি পান করতেন। আজকের বিজ্ঞানও এই পদ্ধতির উপকারিতা স্বীকার করে। দাঁতের পরিচর্যা করা। মেসওয়াক ব্যবহার করে দাঁত পরিষ্কার রাখা প্রিয় নবীর নিয়মিত অভ্যাস ছিল। এটি দাঁতের স্বাস্থ্য রক্ষা করে এবং মুখের দুর্গন্ধ দূর করে। আত্মপর্যালোচনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় ধ্যান ও একাকিত্বে সময় কাটাতেন। তিনি নিজের আমল ও চিন্তা নিয়ে গভীরভাবে ভাবতেন। আমাদেরও উচিত প্রতিদিন কিছু সময় নিজের আত্মপর্যালোচনায় ব্যয় করা। হাসি মুখে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুখে হাসি রাখতেন। তিনি বলেছেন, কারো মুখে হাসি দেওয়া সদকার শামিল। এটি মানুষকে আনন্দ দেয় ও সম্পর্ক মজবুত করে। সদকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের বড় বৈশিষ্ট্য ছিল দানশীলতা। তিনি বলেছেন, সে মুসলমান নয় যার পেট ভরা অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত ঘুমায়। দান শুধু সম্পদ নয়, সময়, জ্ঞান ও হাসি ও সৎকার অন্তর্ভুক্ত। যদি আমরা এই সুন্নাতগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করি, বরকত ও শান্তি আসবেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।
0: ফজরের পরে, মাগরিবের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল বলেছেন, যে আমলগুলো যদি আমরা রীতিমতো করতে থাকি বিভিন্ন ফজিলত হাসিল করতে পারব। যেমন প্রত্যেক দিন ফজরের পরে এবং মাগরিবের পরে যদি কোনো ব্যক্তি সাতবার পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ওই দিনে বা রাত্রে যদি মারা যায় আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। অন্য এক বর্ণনায় এসেছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। ফজরের পরে, মাগরিবের পরে যদি কোনো ব্যক্তি এই দোয়া পড়ে, তাইলে আল্লাহ তাআলা তাকে সমস্ত রকমের অনিষ্ট থেকে হেফাজত করবেন। এবং ফজরের পরে, মাগরিবের পরে তিনবার সুরায় নাস, তিনবার সুরায় ফালাক, তিনবার সুরায় এখলাস, এটা তেলাওয়াত করবে। বাচ্চারা যারা তেলাওয়াত করতে পারে না, বড়রা তেলাওয়াত করে তাদেরকে ফুক দিয়ে দিবে। এইগুলো আমরা আমল করতে চেষ্টা করব। এ পর্যায়ে ইসলামে হক্কানি আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখার গুরুত্ব আলোচনা করবেন মুফতি জিয়াউল ইসলাম।
3: ইসলাম সম্মত জীবনযাপনের জন্য হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখা খুবই জরুরি। আলেমদের সাথে সম্পর্ক রাখতে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিয়েছেন। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন, তোমরা নেককারদের সাথী হয়ে যাও। অপর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমরাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। দিনী বিষয় তাদের থেকে জানতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলাদ-দিকরি ইন কুনতুম লা তাআলামুন, শরীয়তের যে সমস্ত বিষয় তোমরা জানো না তা আলেমদের থেকে জেনে নাও। শরঈ মাসআলা মাসাইল জানতে আলেমদের শরণাপন্ন হওয়া খুবই জরুরি। এ বিষয়ে আমরা কয়েকটি উদাহরণ জানতে পারি, যার দ্বারা সহজে বোঝা যায় আলেমদের সাথে সম্পর্ক রাখা কতটা জরুরি। নামাজ সংক্রান্ত এমন অনেক বিষয় আছে যা আমাদের জানা আবশ্যক, যেমন ইমাম রুকুতে আছেন আর তখন আমরা নামাজে সামিল হলাম, এ সময় আমরা তাকবীরে তাহরিমার, আল্লাহু আকবার এবং রুকুতে যাওয়ার আল্লাহু আকবার কিভাবে বলবো, আবার কতটুকু সময় ইমামকে রুকুতে পেলে ওই রাকাতকে আমি পেয়েছি বলে গণ্য হবে, নামাজের রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে করণীয় কি, এসব বিষয় জানা একজন মুমিনের আবশ্যক কর্তব্য, যা একজন আলেমের শরণাপন্ন হওয়া ছাড়া পরিপূর্ণভাবে বোঝা কষ্টকর। অনুরূপভাবে জাকাত সম্পর্কেও এমন অনেক বিষয় আছে যা আলেম ব্যতীত বিস্তারিত জানা কঠিন। যেমন আমরা ইংরেজি সাল হিসেবে জাকাত দেব নাকি আরবি বছর অনুযায়ী জাকাত দেব, স্বর্ণ এবং নগদ অর্থ থাকলে জাকাত দিতে হবে কিনা, নাবালক শিশু সম্পদের মালিক হলে তার জাকাত দিতে হবে কিনা, ক্রয়কৃত জমি বা বাড়ির জাকাত কিভাবে দিতে হবে, কিভাবে আমরা জাকাত দেব, কাদেরকে আমরা জাকাত দেব, এর বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদেরকে বিজ্ঞ আলেমদের স্মরণাপন্ন হতে হবে। তেমনিভাবে তালাক সম্পর্কিত এমন অনেক মাসালা আছে যা আলেমদের কাছ থেকে ছাড়া জানা বোঝা আমাদের জন্য খুবই কঠিন। স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দিলে বা স্ত্রী কর্তৃক স্বামীকে ডিভোর্স দেওয়ার পর অনেকেই আবার একত্রে সংসার করতে চান, এক্ষেত্রে কোন পদ্ধতিতে সংসার করা যাবে নাকি আদৌ আর সংসার করা বৈধ নয় তার সঠিক সমাধানের জন্য অবশ্যই আলেমদের স্মরণাপন্ন হতে হবে। আকিদা বিশুদ্ধ রাখতে হলে আলেমদের সাথে সম্পর্ক রাখা খুবই জরুরি। একজন মুসলিম যদি বাতিল আকিদায় বিশ্বাসী হন তাহলে তার কোনো নেক আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তাআলা সম্পর্কে বিশুদ্ধ আকিদা, তার কুরসি সম্পর্কে সঠিক ধারণা, গায়েবের অধিকারী কে, এসব বিষয়ে বিশুদ্ধ আকিদা পোষণ করতে হবে। এছাড়াও তাকদীরের ভালো মন্দ, জিন, ফেরেশতা, আসমান, জান্নাত, জাহান্নাম সম্পর্কেও বিশুদ্ধ আকিদা রাখা আমাদের জন্য জরুরি। এসব বিষয়ে বিশুদ্ধ আকিদার জন্য আমাদেরকে আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসওয়াদিল আযম, তোমরা আকিদা বিশুদ্ধ রাখতে এবং দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করতে আলেমদের জামাতকে অনুসরণ করো। সুনানে ইবনে মাজা 3950 নম্বর হাদিস। অনুরূপভাবে ফিতনা থেকে বাঁচতে হলেও আমাদেরকে আলেমদের অনুসরণ করতে হবে। বর্তমান সময়ে নানা রকম ফিতনা ও ফিরকার আবির্ভাব হয়েছে। এসব ফিতনার কোনো কোনোটা মানুষের ইমানকে নষ্ট করে দেয়। আপাত দৃষ্টিতে এসব ফিরকার মতাদর্শ ইসলামসম্মত মনে হলেও তা ইমান বিধ্বংসী। আলেমগণ অত্যন্ত দূরদর্শিতার সাথে এসব ফিরকার ইমান বিধ্বংসী কাজ বুঝতে পারেন। তাই ইমান আকিদা বিশুদ্ধ রাখতে আলেমদের সাথে সম্পর্ক রাখার কোনো বিকল্প নেই। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি মুকাদ্দামায় সহি মুসলিমের মধ্যে লিখেছেন, ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম, যে তোমরা বিজ্ঞ আলেমদের থেকে দিনী বিষয়গুলো জানার চেষ্টা করো, এর থেকে তোমরা ফিতনা এবং বিভিন্ন সমস্যা থেকে বাঁচতে পারবে, পাশাপাশি তোমাদের আকিদাও বিশুদ্ধ হবে। এজন্য মুসলিম হিসাবে দিনী বিষয় জানতে বুঝতে ফিতনা থেকে বাঁচতে এবং আকিদা বিশুদ্ধ রাখতে হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখা খুবই জরুরি।
0: এখন আমরা শুনব অশ্লীলতা রোধে নামাজের ভূমিকা। আলোচনা করবেন নুরুজ্জামান।
4: নামাজ একটি শারীরিক ইবাদত, এটি ইসলামের একটি স্তম্ভ, বুখারী মুসলিম। এটি আদায় করার দ্বারা ইহজাগতিক কল্যাণ ও পরকালীন মুক্তি রয়েছে। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, অর্থাৎ নিশ্চয়ই নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45। এই আয়াতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, নামাজ যেহেতু আল্লাহ তাআলাকে স্মরণ করিয়ে দেয় এবং এই অনুভূতি থাকে যে আল্লাহ তাআলা প্রতিটি কাজের ব্যাপারে অবগত আছেন, এজন্য নামাজ তাকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তাফসিরে রুহুল মাআনি, এজন্য নামাজ দুর্নীতি, অন্যায়, সুদ, ঘুষ, জুলুম, নির্যাতন সহ সব অনৈতিক কাজ থেকে বিরত রাখে। নামাজ একজন মুমিনকে অশ্লীলতা থেকে দূরে রাখার সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটি শারীরিক, মানসিক ও পরকালীন কল্যাণের প্রশিক্ষণ দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নামাজ সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, সামাজিক শিক্ষা, মনোযোগ, স্থিরতা ও বিনয়ী হওয়ার শিক্ষা দেয়। এছাড়া নামাজে সিজদার মাধ্যমে একজন মুমিন আল্লাহর সবথেকে নিকটে পৌঁছে যায়। এর মধ্য দিয়ে পরকালীন কল্যাণসমূহ লাভ করা যায়। হাদিস শরীফে উল্লেখ রয়েছে, কিয়ামত দিবসে বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। মুসনাদে আহমদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রসিদ্ধ বাণী, নিশ্চয়ই আমার কাছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাতের হেফাজত করল, যত্ন সহকারে তা আদায় করল, সে তার দিনকে হেফাজত করল। আর যে তাতে অবহেলা করল, দিনের অন্যান্য বিষয়ে সে আরও বেশি অবহেলা করবে। সালাত যা বান্দাকে সব প্রকার অশ্লীলতা, পাপাচার, প্রবৃত্তি, পূজা ক্ষণস্থায়ী ভোগবিলাসের অন্ধ মোহ থেকে মুক্ত করে পুত পবিত্র ও উন্নত এক আদর্শ জীবনের অধিকারী বানিয়ে দেয়। মহান আল্লাহ সকলকে নামাজের মাধ্যমে সকল পাপাচার, অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত থাকা তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম।
0: আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন শুনব শ্রোতা বন্ধুদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি আজিজুল ইসলাম। আমাদের কাছে জানতে চেয়েছেন সাইদুর রহমান মোহাম্মদপুর মাগুরা থেকে, কুরবানির উদ্দেশ্যে কিনা গরুটি একদিন চুরি হয়ে যায়, অনেক খোঁজাখুঁজির পরও পাইনি। আমার প্রশ্ন হল, কুরবানির উদ্দেশ্যে কিনা গরু চুরি হওয়ার কারণে আমার কুরবানি মাফ হয়ে যাবে কি, নাকি আমাদের কুরবানি আবারও করতে হবে?
5: ভাই মোহাম্মদ সাইদুর রহমান, আপনার উপর কুরবানি ওয়াজিব হলে আপনাকে আরেকটি পশু ব্যবস্থা করে কুরবানি করতে হবে। কমপক্ষে একটি ছাগল অথবা গরুর এক সপ্তমাংশ কুরবানি করতে হবে। পশু চুরি হয়ে যাওয়ার কারণে কুরবানি মাফ হবে না। আর যদি আপনার উপর কুরবানি ওয়াজিব না হয় বরং নফল কুরবানির নিয়তে পশু ক্রয় করে থাকেন, তাহলে পশুটি চুরি হয়ে যাওয়ার পর অন্য পশু ব্যবস্থা করে কুরবানি করতে হবে না। যদি বারোই জিলহজের ভিতর পশুটি ফেরত পেয়ে যান তাহলে সেটি কুরবানি করে নেবেন।
0: এবার জানতে চেয়েছেন শহীদুল ইসলাম কপিলমুনি খুলনা থেকে, তিনি জানতে চেয়েছেন আমার এক আত্মীয় কয়েকদিন আগে মারা যান, তাকে গোসল দেওয়ার সময় হাতের নখগুলো বড় বড় দেখে একজন তা কেটে দেন এবং চুলও কেটে আঁচড়ে দেন। প্রশ্ন হল, মৃতের নখ বড় থাকলে তা কেটে দেওয়ার হুকুম কি?
5: ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম, মৃত ব্যক্তির নখ চুল ইত্যাদি বড় থাকলেও তা কাটা যাবে না। এমনকি মৃতের শরীরে কোনো ধরনের সাজসজ্জা বা চুলে সিঁথি করতেও নিষেধ করা হয়েছে। তাই মৃতের নখ চুল বড় থাকলেও তা না কেটে ওই অবস্থায় তাকে দাফন করে দিবে। প্রখ্যাত তাবেঈ হযরত ইব্রাহিম নখাঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মৃতের চুল আঁচড়ে দিতে দেখে বললেন, তোমরা মৃতের চুল কেন আঁচড়াচ্ছ? ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি মৃতের নখ ইত্যাদি কাটা অপছন্দ করতেন এবং বলতেন, অসুস্থ ব্যক্তির পরিবারের কর্তব্য হল মৃত্যুর পূর্বে অসুস্থ অবস্থায় তা কেটে পরিষ্কার করে ফেলা।
0: এবার জানতে চেয়েছেন আবুল কালাম সদর যশোর থেকে, আমরা মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তির নিকট সূরা ইয়াসিন পড়ে থাকি, কিন্তু সেদিন একজন বললেন যে মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তির নিকট সূরা ইয়াসিন পড়া বিদআত, তার এ কথাটি ঠিক কিনা জানিয়ে বাদিত করবে।
5: ভাই আবুল কালাম, ওই ব্যক্তির কথা ঠিক নয়। মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তির কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করা উত্তম। সাফওয়ান রহমতুল্লাহি আলাইহি বলেন, কয়েকজন প্রবীণ তাবেঈ আমাকে বলেছেন, তারা সাহাবি গুজাইফ ইবনুল হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচণ্ড মৃত্যু যন্ত্রণার সময় তাকে দেখতে যান। তখন সাহাবি গুজাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের মাঝে সূরা ইয়াসিন পড়তে পারে এমন কেউ আছে? তখন সালে ইবনে সুরাইহ আস-সাকুনি সূরা ইয়াসিন পড়া শুরু করলেন। সাফওয়ান রহমতুল্লাহি আলাইহি বলেন, প্রবীণ তাবেঈগণ বলতেন, মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তির নিকট সূরা ইয়াসিন পড়া হলে মৃত্যু যন্ত্রণা লাঘব হয়।
0: এবারে জানতে চেয়েছেন মোহাম্মদ আব্দুল হামিদ শ্যামনগর সাতক্ষীরা থেকে, তিনি প্রশ্ন করেছেন, গত বছর আমাদের কুরবানির পশুটি ট্রাক থেকে নামানোর সময় এক পায়ে আঘাত পেয়ে তা ফুলে যায়, যার ফলে স্বাভাবিকভাবে হাঁটতে একটু কষ্ট হয় এবং হাঁটা চলার সময় ওই পাটি তুলনামূলক কম ব্যবহার করে। আমার প্রশ্ন হল, ওই পশু দ্বারা আমাদের কুরবানি সঠিক হয়েছে কিনা?
5: ভাই আব্দুল হামিদ, হ্যাঁ, ওই পশু দ্বারা কুরবানি করা সহি হয়েছে, কেননা পশুটির পা একেবারে ভেঙে যায়নি, বরং আঘাতের কারণে হাঁটতে কষ্ট হতো, আর এ ধরনের পশু কুরবানি করা সহি।
0: এবার জানতে চেয়েছেন মিকদাদ ওমায়ের বসুন্দিয়া যশোর থেকে, তিনি লিখেছেন, আমাদের এলাকায় কুরবানির চামড়া এবং গোশত কাটা ও অন্যান্য কাজ করার জন্য এলাকার গরিব মানুষেরা একত্রিত হয়, বিনিময় হিসেবে তাদেরকে কিছু গোশত দেওয়া হয়। টাকা দিলে তারা টাকা নিতে চায় না, বরং কিছু গোশত পাওয়ার জন্যই তারা এ কাজ করে থাকে। প্রশ্ন হল, এভাবে তাদেরকে কাজের বিনিময়ে গোশত দেওয়া জায়েজ হবে কি?
5: ভাই মিকদাদ, কুরবানির গোশত চামড়া বা অন্য কিছু বিনিময় হিসাবে দেওয়া জায়েজ নয়, কেননা হাদিস শরীফে এ ব্যাপারে নিষেধ করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেছেন, কুরবানির পশু থেকে তার চামড়া ও গোশত সদকা করতে এবং কসাইকে তা থেকে কিছু না দিতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, আমরা কসাইকে নিজেদের পক্ষ থেকে পারিশ্রমিক দিতাম, তাই কসাইদের কাজের বিনিময়ে টাকা বা অন্য কিছু দিতে হবে। কোনো অবস্থায় কুরবানির গোশত বিনিময় হিসাবে দেওয়া যাবে না, তবে টাকা বা অন্য কিছু দ্বারা পরিপূর্ণ পারিশ্রমিক দিয়ে দেওয়ার পর হাদিয়া হিসাবে কুরবানির গোশত দিতে পারবে এবং দেওয়াও উচিত।
0: এবারে জানতে চেয়েছেন মোহাম্মদ।

0: জামাতের সাথে নামাজ আদায়ের নিয়তে মসজিদে প্রবেশ করি। একামতের পর নতুনভাবে নামাজের নিয়ত না করেই জামাতে শরিক হয়ে যাই। এখন আমার জানার বিষয় হল, তাকবীরে তাহরিমার সময় পুনরায় নিয়ত না করার কারণে আমার আসরের নামাজ কি আদায় হয়েছে?
1: ভাই মোহাম্মদ জামাল উদ্দিন, আপনার নামাজ আদায় হয়ে গেছে, কেননা নিয়ত মূলত অন্তরের সংকল্প বা ইচ্ছার নাম, আর তা তো আপনার ছিলই, কেননা আপনি আসরের নামাজ আদায়ের নিয়তেই মসজিদে প্রবেশ করেছেন এবং সে উদ্দেশ্যেই তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করেছেন, আর নামাজ সহি হওয়ার জন্য এ নিয়তই যথেষ্ট।
0: এবার লিখেছেন ইসমাইল রূপদিয়া বাজার যশোর থেকে। এক ব্যক্তি অজু করার পর তার মুখের ব্রণ গলে যায় এবং তা থেকে সামান্য পানি বের হলে সে তা মুছে নেয়। প্রশ্ন হল, এই পানি বের হওয়ার কারণে কি তার অজু ভেঙে গেছে?
1: ভাই মোহাম্মদ ইসমাইল, ব্রণের পানি যদি গড়িয়ে না পড়ে এবং যে পানি মুছে নিয়েছে তা সেখানে থাকলেও গড়িয়ে পড়তো না, তাহলে ওই ব্যক্তির অজু নষ্ট হয়নি। কিন্তু যদি পানি বা রক্ত গড়িয়ে পড়ে কিংবা না মুছলে তা গড়িয়ে পড়তো, তাহলে অজু ভেঙে যাবে।
0: এবারে জানতে চেয়েছেন মোহাম্মদ আরিফুল ইসলাম বেনাপোল যশোর থেকে। তিনি লিখেছেন, কুরবানির সময় গরুর হাটে গরু পছন্দ করে দামাদামি শুরু করতেই কিছু লোক এসে উপস্থিত হয়। তারা ওই গরুর দাম বাড়িয়ে বলতে শুরু করে। সেই গরু ক্রয় করতে চাইলে অনিচ্ছা সত্ত্বেও তাদের চেয়ে বেশি মূল্য বলতে হয়। খোঁজ নিলে জানা যায় যে ব্যবসায়ীদের সাথে তাদের যোগাযোগ রয়েছে, যারা মূলত ক্রেতা নয়, কিন্তু ক্রেতা সাজে শুধু দাম বাড়ানোর জন্য। শরিয়াতের দৃষ্টিতে তাদের এ কাজের হুকুম কি?
1: ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম, ক্রয়ের নিয়ত ছাড়া শুধু পণ্যের মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে দামাদামি করা জায়েজ নয়। হাদিস শরীফে এ থেকে নিষেধ করা হয়েছে। প্রকৃত ক্রেতাগণ এ কারণে প্রতারিত হয়। বুখারী শরীফ 2142 নম্বর হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাস থেকে নিষেধ করেছেন। নাজাস হলো ক্রয় করার ইচ্ছা ছাড়া শুধু অন্যকে প্ররোচিত করার জন্য দামাদামি করা এবং পণ্যের মূল্য বাড়িয়ে বলা। আবদুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তিকে সুদখোর ও খেয়ানতকারী বলে আখ্যা দিয়েছেন, আর এ ব্যাপারে বিক্রেতার সম্মতি থাকলে সেও গুনাহগার হবে। বিক্রেতা তাকে কোনো কিছু দিলে তা ঘুষের অন্তর্ভুক্ত ও নাজায়েজ হবে।
0: সিরাতুল মুস্তাকিম আজ এ পর্যন্ত। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ জানিয়ে চিঠি লিখুন আমাদের কাছে। চিঠি লেখার ঠিকানা: প্রযোজক সিরাতুল মুস্তাকিম, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা, খুলনা 9000। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি ফি আমানিল্লাহ।
2: এতক্ষণ সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম শুনলেন। পরিচালনা করছেন মুফতি মাসুম বিল্লাহ, সম্পাদনা শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা।
3: একটি ভালো বই বর্তমান ও চিরকালের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু। আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি। কোনো আসবাবপত্রের পত্র বইয়ের মতো সুন্দর নয়। যার বাড়িতে একটি লাইব্রেরি আছে, মানসিক ঐশ্বর্যের দিক দিয়ে তিনি এগিয়ে। বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না। ব্যায়ামের দ্বারা যেমন শরীর উন্নত হয়, তেমনি বই পড়ার দ্বারা মনের উন্নতি হয়ে থাকে। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন বিকেল 4টের বাংলা খবর, যা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটির আগে 23 ও 24 মে সরকারি অফিসসমূহ খোলা থাকবে। এদিকে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী 13 মে থেকে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল রেলভবনে ঈদ যাত্রার প্রস্তুতিমূলক এক সভায় জানানো হয়, এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। প্রতিবারের মতো এবারও ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে 5 জোড়ার বিশেষ ট্রেন ও কোরবানির পশু বহনকারী স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 13 মে বিক্রি হবে 23 মে যাত্রার টিকিট। আজ দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বাংলা 1268 সনের 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য গান, কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার পতিশরে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে, খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্স এবং রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি 4 দিনব্যাপী শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সর্বক্ষেত্রে দৃঢ়ভাবে বিচরণ করেছেন। তিনি এমন এক সৃষ্টিশীল ব্যক্তিত্ব যাকে সারা জীবন অধ্যয়ন করেও পুরোপুরি আবিষ্কার করা সম্ভব নয়। আজ নওগাঁর পতিশরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রবীন্দ্রনাথ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি। রবীন্দ্রনাথ শুধু কবিই নন, একজন দার্শনিকও ছিলেন। অভিবাসীদের অধিকার সুরক্ষা, অনিয়মিত অভিবাসন রোধ, অভিবাসন ব্যয় কমানো, ন্যায্য মজুরি নিশ্চিত করা, জবাবদিহিতা জোরদার এবং অভিবাসীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বাড়াতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ জাতিসংঘ সদর দপ্তর অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের সাধারণ বিতর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ হোল অব গভর্নমেন্ট অ্যান্ড হোল অব সোসাইটি পদ্ধতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনায় জবাবদিহিতা জোরদার করছে এবং অভিবাসীদের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে কাজ করছে। হজযাত্রীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। আজ ঢাকায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশী হজযাত্রীদেরকে যথাযথ দাপ্তরিক প্রক্রিয়ায় হজ পারমিট গ্রহণের অনুরোধ জানিয়ে সৌদি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কেবল হজ ভিসার মাধ্যমে হজ পালন করা যাবে। এছাড়া হজের আনুষ্ঠানিকতা সম্পাদন করার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে দাপ্তরিক অনুমতিপত্র গ্রহণের আহ্বান জানায় সৌদি হজ মন্ত্রণালয়। অন্যথায় হজ এজেন্সি অথবা হজযাত্রীদের আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হতে পারে। আজ ভোরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা পাল্টা হামলা হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জানিয়েছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর দিকে আসা ইরানের একটি তেলের ট্যাঙ্কার ও আরেকটি জাহাজে হামলা চালিয়েছে। ইরানের সামরিক বাহিনী আরও জানায়, যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি উপকূলীয় বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডিস্ট্রয়ারে ইরানের হামলার জবাবে তারা আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের ছোড়া ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করেছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোলাগুলির পর এশিয়ায় তেলের দাম বৃদ্ধি পেয়েছে। খেলা খবর ক্রিকেট। ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 3 উইকেটে 244 রান করে। টেস্ট ক্যারিয়ারে নিজের নবম সেঞ্চুরি তুলে নিয়ে 101 রানে আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে এখন শুনবেন একটি বিশেষ আলোচনা, পরিচালনা অধ্যাপক আব্দুল মান্নান।
2: বিশ্ব সাহিত্যের অত্যুজ্জ্বল জ্যোতিষ্কের ন্যায় রবীন্দ্রনাথ ঠাকুর নামটি স্থায়ীভাবে দীপ্যমান। রচনার প্রাচুর্যে, বিষয়ের বিস্তারে, বৈচিত্র্যে, ভাবের গভীরতায়, সৌন্দর্য কল্পনায় এবং প্রকাশের মাধুর্যে তিনি সমকালীন বিশ্বকে বিমোহিত করে এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নোবেল পুরস্কার প্রাপ্তির গৌরব অর্জন করেন। সাহিত্যের প্রতিটি আঙ্গিকে তার বিপুল অবদানে বাংলা ভাষা ও বাঙালি আমাদের মন মনন বিশেষভাবে সমৃদ্ধ হয়। তাই এ গৌরব আমাদেরও। সভ্যতার অগ্রগতির পথে, কল্যাণ কামনায়, অধ্যাত্মবোধের কাব্য গীতাঞ্জলি, পুঁজিবাদ প্রভাবিত প্রতিযোগিতার দ্বান্দ্বিক পরিবেশে ইউরোপীয় সমাজে নিয়ে আসে তপোবনের শান্তির আহ্বান। সেই প্রশান্তির পথ প্রদর্শনে 52 বছর বয়সে 1913 সালে ঋষিকল্প ব্যক্তিত্ব রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্তি। 1861 সাল তথা বাংলাশন 1268-এর 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্ম। আজ জন্মদিবসে কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও সাহিত্যে তার অবদান বিষয়ে আলোচনার জন্য এ অনুষ্ঠানে আমার সাথে আছেন ডক্টর রুবেল আনসার এবং আফরোজ জাহান চৌধুরী কলি। 80 বছরের জীবৎকালে রবীন্দ্রনাথের কাব্য সংখ্যা 52, উপন্যাস 12, নাটক 41, প্রহসন 6খানা, গল্পগ্রন্থ 6, প্রবন্ধ ও অন্যান্য গদ্যগ্রন্থ 38, 1000-এর ঊর্ধ্বে গান, কাব্য ও নাটক নাটিকার মধ্যেও নানান বৈচিত্র্য, কাব্যনাট্য, নাট্যকাব্য, গীতিনাট্য, নৃত্যনাট্য, নীতি কবিতা, শিশুতোষ কবিতা, গল্প গানের পটভূমিতেও ছিল নানা রকম ফের। তবে সর্বোপরি রবীন্দ্রনাথের পরিচয়ে তিনি কবি। বুদ্ধদেব বসু প্রবন্ধের মধ্যেও রবীন্দ্রনাথের সেই পরিচয় তুলে ধরেছেন। তার ভাষায়, যদি কোনো এক মহাপ্রলয়ে রবীন্দ্রনাথের সমগ্র সৃষ্টি বিলুপ্ত হয়, থাকে শুধু তার প্রবন্ধগুলি, তবে অনাগতকালের পাঠক সেই প্রবন্ধ পড়েই বুঝতে পারবেন রবীন্দ্রনাথ কোনো এক মহাকবির নাম ছিল। জন্মস্থান কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবার। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সুবৃহৎ পরিবারের ভাই বোনদের সাহিত্য সংস্কৃতি সেবার এবং তৎকালীন আলোকিত মানুষদের সাহচর্য প্রাপ্তিতে শৈশব থেকেই রবীন্দ্রনাথের সাহিত্য প্রতিভা বিকাশের পথ খুঁজে পায়। জীবনস্মৃতিতে তিনি লিখেছেন, বিদ্যাসাগরের রচিত পাঠ্যপুস্তকে উল্লেখিত জল পড়ে পাতা নড়ে যেদিন তিনি পড়েছিলেন তার কথায়, সেদিন আমার সমস্ত চৈতন্যের মধ্যে জল পড়িতে ও পাতা নড়িতে লাগিল। বাল্যস্মৃতিতে আরও উল্লেখিত আছে যে, সুবৃহৎ একান্নবর্তী পরিবারে বৃত্ত শাসিত গণ্ডিবদ্ধ ঘরের জানালার ফাঁক দিয়ে দেখা বিশাল পৃথিবীর যে সামান্য অংশ দেখা যেত, তার না দেখা অংশ কল্পনায় তিনি নির্মাণ করতেন। নির্মাণের এই অভ্যাস আমৃত্যু তার সঙ্গে ছিল। সীমা থেকে অসীমের এই যাত্রাই রবীন্দ্রনাথের মূল পরিচয়। অসীম সে চায় সীমার নিবিড় সঙ্গ, সীমা হতে চায় অসীমের মাঝে হারা, কিংবা সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। শৈশবে তার রচিত কবিতার পঙ্তি, নয়ন তোমায় পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, এই পঙ্ক্তির জন্য পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে তিনি 500 টাকার পুরস্কার অর্জন করেন। আর এই পুরস্কার অর্জন শেষ পর্যন্ত নোবেল অর্জনের পথ খুঁজে পায়। ছবিকতি কবিতাতেও, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল আমার নিখিল, তোমাতে পেয়েছে তার অন্তরের অমিল। এইভাবে ক্রমশ দৃষ্টিভঙ্গির বিস্তার ঘটবে। এবারে আমরা দুজন বিদগ্ধ আলোচকের কাছে যাই। রবীন্দ্রনাথের কাব্য প্রতিভার উষালগ্ন থেকে শেষ লেখা পর্যন্ত উল্লেখযোগ্য বিষয়ে সংক্ষেপে বলবেন ডক্টর রুবেল আনসার। আমরা জানি খুব কম বয়সে তার যে কবিতার মজার ব্যাপার, আমসত্ব দুধে ফেলি তাহাতে কদলি দলি, সন্দেশ মাখিয়া দিয়া তাতে হাফুস হুফুস শব্দ, চারিদিকে নিস্তব্ধ পিঁপড়া কাঁদিয়া যায় পাতে। এই যে একেবারে বাল্য অবস্থাতে এই ছন্দবদ্ধ রচনা, এরপর থেকে কিভাবে তিনি শেষ লেখায় এসে জীবন সম্বন্ধে লিখছেন কত কিছু আমরা জানবো। আমরা এইবার ডক্টর রুবেল আনসারের কাছে যাই।
3: ধন্যবাদ স্যার। আমি একটি গানের কথা দিয়েই শুরু করব। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকল ক্ষণে। রবীন্দ্রনাথ আমারও প্রাণের মানুষ, তিনি শুধু একজন কবি নন, আমার একান্ত ব্যক্তিগত অনুভূতির আশ্রয়ও, নিসঙ্গতার সঙ্গীও। এটি শুধু আমারই নয়, বোধ করি সমস্ত বাঙালিরও। অনেক বিখ্যাত বাঙালি রবীন্দ্রনাথকে আশ্রয় করে তার নিসঙ্গতা সময় কাটিয়েছেন। আমাদের ভালো লাগার জায়গায় রবীন্দ্রনাথকে ভাবলে সবচেয়ে প্রথমে যে বিষয়টি তার মাথায় আসবে তার কাব্য কবিতার মধ্যে প্রকৃতি ও প্রেম চেতনা। প্রকৃতি হরেক রকমভাবে, প্রেমেরও নানান রূপ তার কাব্য কবিতায়। আমরা যদি তার সৃষ্টি লগ্নের প্রথম দিকের একেবারে মানসী সোনারতরী পর্ব থেকে শুরু করে আমরা বলাকা পুনশ্চ দিয়ে জন্মদিনে এবং একেবারে শেষ যারা শেষ লেখা পর্যন্ত যাই, আমরা দেখব যে একটি অপার সৌন্দর্য, প্রেম সৌন্দর্য, যে প্রেম অনেকে অনেক সমালোচকেই বলেছেন যে রবীন্দ্রনাথের প্রেম আসলে পূজার সমান। হ্যাঁ, কেউ কেউ রক্ত মাংসের প্রেমের পক্ষে যারা তারা এরকম বলেছেন, কিন্তু সেই প্রেম শুধু নিছক নরনারীর প্রেম নয়, মানব প্রেম, একদম বিশ্বপ্রেম। প্রেমের ক্ষেত্রে রবীন্দ্রনাথ একটি কবিতায় এরকম এরকম বলেন যে ভালোবাসো প্রেমে হও বলি সেও না তাহারে, আকাঙ্ক্ষার ধন আত্মা নহে মানবের। মানুষের আত্মাকে আসলে পাওয়া চাওয়ার জিনিস নয়, এটা অন্যভাবে উপলব্ধির বিষয়। প্রেমও এরকম একটি উপলব্ধির বিষয়।
0: তো
3: প্রেম এবং প্রকৃতি এভাবেই কিন্তু ধীরে ধীরে
2: শুরুতে যেমন ধরেন নির্ঝরের স্বপ্নভঙ্গ,
3: স্বপ্নভঙ্গ
2: কেমন পশিল প্রাণের কেমন পশিল গুহার আধারে প্রভাত পাখির
0: ভিতরে যে আবেগটা সেটাই
3: ভিতর থেকে এভাবেই কিন্তু উচ্চারিত হচ্ছে, মানে প্রত্যেকটা ধাপে ধাপে। এবং এত অজস্র সৃষ্টি, কোনোখানে পুনরাবৃত্তি নেই, নিত্য নতুন নতুন নতুন জীবনের সন্ধান তার কাব্য কবিতার পরিক্রমায়। শুধু কাব্য কবিতাই নয়, আমরা যদি তার নাটক, তার প্রবন্ধ, তার ছোট গল্প দেখি, সেখানেও এই দৃষ্টি লক্ষ্য করতে পারবো। আমি বিশেষ করে আজকে কবিগুরুর জন্মদিনে যে কাব্যগ্রন্থ তার, সেই কাব্যগ্রন্থে কবির যে উপলব্ধি জীবন জগৎ সম্পর্কে, সেই উপলব্ধি সংক্রান্ত একটু সামান্য আমার সীমিত বোধ বুদ্ধি দিয়ে বলবার চেষ্টা করি। এই কাব্যটিতে মূলত তিনটি বিষয় আমরা আলোচনা করতে পারি। এখানে হচ্ছে তার জীবনের সার্থকতা বোধ, কবির আত্মজিজ্ঞাসা, এবং এই জীবন সার্থক কি সার্থক নয় এই ভাবনাটাকে মিলিয়ে আবার নতুন করে মানে শুরু করবার একটা আহ্বান রয়েছেন এই কাব্যগ্রন্থের মধ্যে। প্রথমেই আমরা যদি তার আত্মজিজ্ঞাসার দিকে খেয়াল করি, কবি কিন্তু স্পষ্ট করে এই কাব্যের এক কবিতায় বলছেন যে জন্মদিনে আজি মোর কি দিয়াছি আমি, এতে দেবার যে প্রসঙ্গটি, এই যে প্রশ্ন, এই প্রশ্নের মধ্যেই কিন্তু সমস্ত এই কাব্যের কবিতার মূল বক্তব্যটা নিহিত।
2: গানের মধ্যেও কি শুনে,
3: হ্যাঁ গানের মধ্যেও রয়েছে,
2: আকাশ সময় ভরল আলোয় আকাশ আমি ভরব গানে, মানে আমি পাবো,
3: মানে শুধু মানব জীবনের সার্থকতা নিয়েই যে মুখ্য চিন্তা এই বিষয়টি নয়, এর সঙ্গে আরো কিছু বিষয় যুক্ত রয়েছে।
0: আমাদের
3: দেখছেন যে সময় খুব দ্রুত মানে ক্ষণস্থায়ী চলে যাচ্ছেন, কিন্তু আমরা কি করছি, মানে কবির ভাষাতেই বলতে যে দিনের পরে দিন গেল কাজ রইল অসম্ভব, মানে সৃষ্টির যে উদ্দেশ্য, মানব চরিত্রের যে উদ্দেশ্য, সেটা আসলে কতখানি সাধন করা গেল। একটা পর্যায়ে কবি এই জীবনের নানান সীমাবদ্ধতা ও সময়ের যে অপ্রতিরোধ গতির যে বোধ, অন্যদিকে তার নতুন জেগে ওঠার যে প্রেরণা, সবটা মিলে উপলব্ধি করছেন জীবন ক্রমাগত ফুরিয়ে যাচ্ছে, তাই অবশিষ্ট সময়কে অর্থবহ করে তোলাই সবচেয়ে জরুরি। এই উপলব্ধি তাকে আত্মশুদ্ধি ও নবসৃষ্টির পথে আহ্বান জানায়। তিনি আত্মসমালোচনা যেমন করেছেন, তেমনি বিভিন্ন কবিতায় এখানে আশাবাদ এবং নবজাগরণের সুরের কথাও বলেছেন। আমরা যদি খেয়াল করি, তিনি স্পষ্টই বলছেন তার ভাব প্রকাশ এরকম যে, যাহা দিয়াছি সামান্য তাহাই বা কেমনে দিলাম। এতে বোঝা যায় কবি নিজের অবদান নিয়ে সন্তুষ্ট নন,
2: অতৃপ্তি থেকে,
3: অতৃপ্তি বোধ রয়েছে। কিন্তু আবার পরক্ষণে এই অতৃপ্তি বোধের জায়গা থেকে দৃঢ় হয়ে তিনি বলছেন, আজি নবীন করে লও আমার হে জীবন, জীবনকে আবার নতুন করে নিয়ে নতুন সৃষ্টি,
2: অতৃপ্তি মানুষকে
3: এগিয়ে নিয়ে যাবে। এই যে আশাবাদী দৃষ্টিভঙ্গি তিনি রেখে গেছেন তার জন্মদিনে কাব্যে, মানব জীবনের বৈশিষ্ট্য যেন এরকম হয়, সমস্ত বাঙালি প্রাণও যেন এরকমই ভাবে আমি আশা করি যে কি করেছি, কতটা আমাদের ব্যর্থতা আছে, এগুলো মানে হিসাব নিকেশ কষেই শুধু চুপটি করে বসে থাকা নয়, কবির মতো সামনের দিকে এগিয়ে যাওয়ার, নতুন সৃষ্টির প্রেরণায় এগিয়ে যাওয়ার যে আহ্বান কবির কাব্যে রয়েছে, সেই প্রেরণাও যেন আমাদের জীবনে আসে, এটা আমাদের প্রত্যাশা হতেই পারে। আমরা আরও এই কাব্য থেকে আরও একটি কথা বলতে পারি, এই যে অনুভূতিগুলো এটা কিন্তু কবির নিছক একেবারে ব্যক্তিগত অনুভূতির প্রকাশ নয়, এটি মানব জীবনের গভীর দার্শনিক উপলব্ধিরও প্রতিফলন। আত্মসমালোচনা, সমাজ চেতনা, সৃষ্টিশীলতার গুরুত্ব এবং নবজাগরণের যে আহ্বান, এই সব কিছুর সমন্বয়ে এটি এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। রবীন্দ্রনাথ আমাদের শেখান জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান, এবং প্রতিটি জন্মদিন আমাদের নতুন করে ভাবতে শেখায় আমরা কি করেছি এবং কি করতে পারি। এই শিক্ষাই জন্মদিনের কাব্যের মূল সুর।
2: আচ্ছা, আমি ডক্টর রুয়েল আনসারের কাছে একটি কথা, মানে রবীন্দ্র প্রতিভার মৃত্তিকালগ্ন যে বিকাশ সেটা কিন্তু পূর্ববঙ্গে জমিদারি তদারকিতে এসে যে অভিজ্ঞতা হলো মাটির মানুষের কাছাকাছি আসা,
3: বিশেষ করে সোনারতরী মানসী পর্বের,
2: এই যে জায়গাগুলি আপনি
3: মানে সোনারতরী মানসী এই কাব্যগুলো এত
2: সেলাই
3: রচিত আমাদের,
2: তারপরে সাজাতপুর পতিসর
3: এবং তখনই গল্পগুলো রচিত বেশিরভাগ,
2: এই যে বিশেষ করে পদ্মার স্রোত সেখানে নৌকা ভেসে যাচ্ছে, রবীন্দ্রনাথ তো ওই স্রোতের উপর দিয়ে ওই নৌকা ভেসে
3: মানে জীবন্ত জীবন্ত প্রকৃতিকেই তিনি ধরেছেন, কৃষক সময়ের
2: কৃষকের কাটা ফসল রাখা আছে এবং সেই ফসল এবং পরবর্তীকালে সেই ফসল কোথায় গেল কি হলো, এই যে অধ্যাত্ম জিজ্ঞাসা সেটা হলো
3: যা ছিল নিয়ে গেল সোনার তরী,
2: এই যে প্রতীকী ব্যাপার
3: আমরই সোনার ধনে গিয়েছে উপরে, এই ব্যাপারটি এভাবে আমরা ভাবতে পারি যে মানব জীবনের যে সুকীর্তি কর্ম এটার যে গুরুত্ব, মানে এই সুকীর্তিটা এই ফসলটাই আসলে ঘরে তোলা হবে, তোলার মতো যে সুরক্ষিত জায়গা সেখানে তোলা হবে,
4: নষ্ট দেহটা থাকবে না,
3: নদীর ধারে একলা এরকমই পড়ে থাকবে,
4: কর্মসাধনা থেকে যাবে,
2: যে কৃষক ফসল কেটে বসে আছে এই ফসল নিয়ে যাবে মহাকালের তরণে, কিন্তু যখন বলা হলো এখন আমার এরকম করুণা করে তখন বলা হচ্ছে ঠাই নাই
3: ঠাই নাই,
4: ছোট সে তরি আমার সোনার ধানে গিয়েছে,
2: শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। মানব জীবনের এই করুণ পরিসমাপ্তি রবীন্দ্রনাথের
4: চরম সত্য কথা,
2: এইগুলো যদি তিনি পূর্ব বাংলায় না আসতেন,
4: একদম
2: যদি তিনি পথিশরে না যেতেন, সাজাতপুরে না যেতেন,
3: এই প্রকৃতির রূপ আমাদের কাছে অধরা থেকে গেছে,
2: একদিকে প্রকৃতি একদিকে মানুষ এত কাছাকাছি পূর্ব বাংলায় তাকে নিয়ে আসছে।
3: আরেকটি অনুষঙ্গ আছে স্যার, সেটা হচ্ছে বর্ষা প্রসঙ্গ, একেবারে মেঘদূত যেভাবে আমাদের অন্তর ছুঁয়ে রাখে রবীন্দ্রনাথের সমগ্র কাব্য প্রবাহে,
2: তার বর্ষামঙ্গল কবিতাতে
3: আমাদেরকে
4: কবিতায় ছোট বর্ষাকে খুব বেশি ধারণ করেছেন।
2: রবীন্দ্রনাথের আলোচনা শুনলাম, আমার মনে হয় রবীন্দ্রনাথের গভীর দর্শন সম্বন্ধে রবীন্দ্রনাথ বলেছেন, আমি তার একটু কবিতা শুনি এবার, কলি প্রশ্ন কবিতা,
4: প্রশ্ন কবিতাটা, হ্যাঁ প্রশ্ন কবিতাটাতে আসলে রবীন্দ্রনাথের একেবারে নিজস্ব ভাবনাটা খুব স্পষ্ট ভাবে উঠে এসেছেন, কারণ তিনি মানবতাবাদী মানুষ। ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো, বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আমি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে, আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছাই হেনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছোটে, কি যন্ত্রণায় মরছে পাথরে নিষ্ফল মাথা কুটে, কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধায় অশ্রু জলে, যাহারা তোমায় বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো, চমৎকার জিজ্ঞাসা
2: এই জীবন জিজ্ঞাসা, শুধু সৌন্দর্য পিপাসা নয়, সঙ্গে সঙ্গে জীবনের ক্ষেত্রে যে
3: গভীরতম একটি দর্শন
2: অবমূল্যায়ন দেখেছেন, প্রকৃত পাওনাদারকে তিনি দেখতে পাচ্ছেন না। বিশেষ করে তার এই জন্মদিনে কাব্য, একেবারে শেষের দিককার কাব্য, সেখানে তিনি কিভাবে বলেছেন যে সাধারণ মানুষের কাছে যাওয়ার জন্য বলেছেন, আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে হয় নাই সর্বত্র আমি, কিষাণের জীবনের শরিক যেজন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগে কান পেতে আসি।
4: তিনি যে এই ব্যর্থতাটা তার তিনি উপলব্ধি করেছেন এবং অন্য কবিদের কাছ থেকে প্রত্যাশা করেছেন যেন তার সেই ব্যর্থতাটা ঢেকে দিতে
2: পারে। যারা আছো তাদের, যারা কথা বলতে পারেনি তাদের না বলা কথা তোমরা বলো, আর নিজের কথা বলেছেন, মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গনের ধারে, ভেতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে।
4: হয়তো এই জন্য তার এই মানুষকে নিয়ে তিনি যে দেখেছেন সেটা ব্যাপক হারে না লিখে ছোট গল্পগুলোতে সেটা চেষ্টা করেছেন।
2: এবার আমরা একটু ছোট গল্পের দিকে যাই, বলি চৌধুরী এবার।
4: স্যার আমি ছোট গল্পের আগে কি তার উপন্যাস সম্পর্কে একটু বলবো? আমি ধারাবাহিক ভাবে তার উপন্যাসগুলো সম্পর্কে একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি। 1883 সালে তার রচিত বৌঠাকুরাণীর হাট উপন্যাসের মাধ্যমে তার উপন্যাস লেখার যাত্রা শুরু হয়েছিল। উপন্যাসটি যদি ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা হয়েছিল এবং ক্ষমতা লোভের দংশন এখানে ফুটে উঠলেও 1886 সালে রচিত রাজস্বীতে তার উদার ভাবনার স্পষ্ট প্রকাশ লক্ষ্য করা যায়। যেমন তিনি সেখানে বলেছেন, দেবতার নামে এত রক্ত আজও প্রাসঙ্গিক, এরকম কথা তিনি এই উপন্যাসের ভিতরে তার দেবতাকে সেই তার প্রশ্নগুলো বেরিয়ে এসেছে। ধর্মীয় বিষয় থেকে বেরিয়ে 1901 সালে লিখেছেন চোখের বালি, এটিকে বলা যায় আধুনিক বাংলা উপন্যাসের সূচনা, যেখানে বিনোদিনী যেন এখানে হেরে যাননি, বিনোদিনীকে কাশিতে পাঠিয়ে তিনি তাকে যেন জিতিয়ে দিয়েছেন। তিনি সমাজকে উপেক্ষা করতে পারেনি বলেই হয়তো
2: এই সমস্যাটা কিন্তু আছে,
4: আছে
2: যে বিধবা বিবাহ প্রবর্তন হয়েছে কিন্তু তিনি পটভূমি তৈরি করলেন কিন্তু বিয়ে দিতে
4: পারলেন না। কিন্তু তিনি
3: কিন্তু পরিপ্রেক্ষিতে থেকেও এখানে মানসিক যে জটিলতা সেই বিষয়টি
4: ব্যর্থ হাত তার বাধা, তারপরেও তিনি চেষ্টা করেছেন ভিন্ন আঙ্গিকে। 1906 সালে লিখেছেন নৌকাডুবি, এটা একটু ভিন্ন ধারায় তিনি একটু বৈচিত্র্য আনার চেষ্টা করলেন। 1910 সালে লিখেছেন গোড়া, এটা একটা অসাধারণ উপন্যাস, যেখানে হ্যাঁ একটা মহাকাব্যিক পর্যায়ে নিয়ে যায়। এটাখানে ধর্ম এবং জাতীয়তাবাদের যে দ্বন্দ্ব সেটার অবসান ঘটানোর চেষ্টা করেছেন। তিনি নিজেই বলেছেন, তুমি ভারতবর্ষকে খুঁজেছ ঘরের মধ্যে, আমি খুঁজছি ভারতবর্ষের মধ্যে ঘর। এটাই তো রবীন্দ্রনাথ। আবার 1914 সালে তার লেখা চতুরঙ্গ, সেখানেও যুক্তি ভক্তি প্রেম কর্মের বিবাদ ফুটে তোলার চেষ্টা করেছেন, তিনি যেন এসব জায়গায় নিজেকেই প্রকাশ করেছেন। 1916 সালে লিখেছেন তার অসাধারণ উপন্যাস ঘরে বাইরে। স্বদেশী আন্দোলনের পটভূমিতে লেখা এই উপন্যাসেও তিনি আবেগ রাজনীতি ও নীতির মধ্যে ব্যালেন্স খোঁজার একটা চেষ্টা করেছেন। তাই তো আমরা নিখিলেশ এবং সন্দীপের মাঝে দাঁড়িয়ে বিমলাকে দেখি নিজেকেই খুঁজে পেতে।
2: এটা একটা খুব চমৎকার ব্যাপার, নামকরণ নিখিলেশ
4: নিখিলেশ
2: সন্দীপ
4: সন্দীপ,
2: নাম দুটোর মধ্যে কি একটা হলো সীমাবদ্ধতা?
4: হ্যাঁ সীমাবদ্ধতা, একটা ব্যাপকতা,
2: জাতীয়তার সীমার মধ্যে আবদ্ধ, আর নিখিলেশ মানে আন্তর্জাতিকতা,
4: আন্তর্জাতিকতা।
2: আর এর মাঝখানে পড়ে এক নারী চরিত্র বিমলা, যার অন্তরটা বিমল। সেই বিমল অন্তরের মধ্যে প্রথম আকর্ষণ হলো জাতীয়তার, উগ্র জাতীয়তাবাদ, পরবর্তীকালে দেখা গেল যে না মানবতা উগ্র জাতীয়তাবাদ
4: উপলব্ধি করলো বিমলা। বিমলা এক নারীর প্রতীক, সে সমাজের নানা দিকের অবলোকন যেমন করেছে করে নিজেকে যে উপলব্ধি করা, এটা এই
2: উগ্রতার ভিতর দিয়ে প্রথমে প্রকাশ হলো, পরে দেখা গেল না এখানে মুক্তি নাই। একই কথা যদি আমরা শরৎচন্দ্রের গৃহদাহ উপন্যাসে দেখি, সেখানেও দেখব যে ওই চরিত্রগুলির নামেও খুব
4: নামেছে
2: সুরেশ,
4: এটা একটা রবীন্দ্রনাথের অচল
2: ওই ত্রিমাত্রিক প্রেম বলে, এবং এখানে ক্ষুদ্রতাকে তারা দেখিয়ে দিয়েছেন, এটা উগ্রতা মানে ক্ষুদ্রতা, মানবিকতা, আন্তর্জাতিকতা।
4: কখনোই রবীন্দ্রনাথ উগ্রতার পক্ষপাতী কখনোই ছিলেন না। আর এখানে বিমলার এই উপলব্ধিটা নিয়ে এসেছিলেন যে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ঘরে বাইরে বড় কথা নয়, নিজের ভুলের দায় নেওয়াটাই হচ্ছে আসল মুক্তি। 1929 সালে তিনি আরো একটা উপন্যাস লিখলেন যোগাযোগ, সেখানে মধুসূদন এবং কুমুদিনীর যে দ্বন্দ্ব দেখিয়েছে, পারিবারিক দ্বন্দ্ব সবকিছু ছাপিয়ে তিনি কুমুদিনীর যে নিজস্ব বোধ সেটাকেই কিন্তু প্রাধান্য দিয়েছে। পরবর্তীতে 1929 সালে তিনি লিখলেন শেষের কবিতা, চমৎকার একটি
2: কাব্যিক,
4: হ্যাঁ প্রেমকে তিনি বিশালত্ব দেওয়ার চেষ্টা করেছেন। এখানে একটা লাইন না বলে পারছি না, তোমারে যা দিয়েছিল সে তোমারই দান,
2: গ্রহণ করেছে যত অরিণিত করেছে। এই যে বাসী কবিতা পরিশেষ কাব্যের, সেইখানে কি চমৎকার করে তিনি বলেছেন যে কিনু গোয়ালার গলিতে এই যে কেরানির যে জীবন, আর সেইখানে যে সেখানে দুইজন থাকে, একজন টিকটিকি তার ভাড়া লাগে না, খাবারের
3: ঘরেতে এলো না, সে মনে তার নিত্য,
2: এই যে কেরানি হরিপদ কেরানির জীবন তিনি ক্রমান্বয়ে একেবারে সাধারণ মানুষের কাছে আসতে চেয়েছেন, এই যে ব্যাপারগুলি আমরা দেখতে পাচ্ছি।
4: একটা জায়গায় তার অন্তর চেয়েছে সাধারণ মানুষের কাছে যেতে, কিন্তু সাধারণ মানুষের কাছে
2: প্রসঙ্গক্রমে বলি, জসীমউদ্দিন ঠাকুর বাড়ির আঙিনায় বলে বই লিখছেন, সেখানে বলেছেন যে আমি একটি কাব্য নিয়ে তাকে দেখাতে গেলাম, তিনি বললেন এসব বাদ দাও, তোমার গ্রামের কাহিনী নিয়ে তুমি এসো, যাদের কথা কেউ বলে নেই তুমি তাদের কথা বলো। ঐকতান কবিতা তো এটা বলেছে,
4: ঐকতানের তো পুরোপুরি তিনি
2: যারা কথা বলতে পারেনি তাদের কথা বলার দায়িত্ব তোমরা নাও,
4: তার ভিতরটা আকুতি ছিল কিন্তু তিনি পারেননি,
2: স্বীকার করেছেন, স্বীকার করেছেন তো হবেই। তো এইসব ব্যাপারে আমরা বাসী কবিতাতে এরকম পেয়েছি। আর রবীন্দ্রনাথের কল্পনায় এই যে যেখানে আমের আটি, তারপরে মরা বিড়ালের ছানা, এইসব পড়ে আছে যে ময়লা ফেলার জায়গায়, সেটা পর্যন্ত রবীন্দ্রনাথের লেখা এসছে, তো কল্পনার শেষ পর্যন্ত কিন্তু ওই পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর, সেইখানে দলেশ্বরী নদী তীরে পিসিদের বাড়ি, তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহ, লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ হলো, সেই লগ্নে এসেছি পালিয়ে, মেয়েটা তো বাঁচলে আমিও ততই বসব, সাধারণ জীবনের মধ্যে তিনি চলে এলেন। তো এই সাধারণ জীবনের পক্ষে থেকে আমরা এবারে যেমন এই কাব্যে আরো অনেক পলাতকা কাব্যের নিষ্কৃতি আছে, যে যার সঙ্গে বিয়ে দিল সেই বিয়েটা
4: দৃশ্য নয়, মানুষের সুখ দুঃখের সাথে মিশে নিজেই যেন ছোট গল্প একটা চরিত্র হয়ে উঠেছে। যদি তার ছোট গল্পের বিভিন্ন চিত্র দেখি, সেখানে পোস্টমাস্টারের কথা যদি আমরা বলি, রতন প্রকৃতি কন্যা, তার অনুভবে প্রকৃতি এসছে একরকম ভাবে, আবার পোস্টমাস্টারের কাছে এই প্রকৃতি তার বন্দিত্বের একটা ব্যাপার, কিন্তু শেষ দৃশ্যের কথা চিন্তা করেন, শেষ দৃশ্যে সে কি চমৎকার ভাবে প্রকৃতির সাথে মেলবন্ধন তৈরি করেছেন। আবার অতিথি তারাপদের কথা যদি ভাবেন, যে সেখানে সেই জমিদারি জীবনের ছক বাঁধা জীবন থেকে সে বেরিয়ে আসার জন্য প্রচন্ড তার প্রচেষ্টা, কারণ তার প্রকৃতির সান্নিধ্য তার দরকার। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, নদী মানে মুক্তি, ঘর মানে খাঁচা, রবীন্দ্রনাথের ভাবনাই এটা ছিল, প্রকৃতির মধ্যেই তিনি মুক্তিকে খুঁজে পেয়েছেন, তিনি মুক্তিকে খুঁজেছেন।
2: দুই পাখি কবিতায় তো সেরকমই আছে যে বাইরে আসতে বলা,
4: বাইরে আসতে বলা। আবার শুভা গল্পে দেখবেন যে বোবা মেয়েটির অভিব্যক্তি সেটা কে বুঝতে পেরেছে, নিসর্গ, তটিনীর শান্ত রূপ, তার মন বদল করার যে ব্যাপারগুলো, এই কাবুলিওয়ালা, আবার মৃন্ময়ীকে দেখেছি দুরন্ত উচ্ছ্বাস, এবং গ্রামের মেয়ের যে চিত্র, তিনি বোধহয় বজরায় বসে এরকম চিত্র দেখেছেন,
2: গল্পের যে
4: স্যার বলছিলেন যে তিনি নিজেই বলেছেন যে আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে, এই যে ক্ষোভটা তার ভিতরে কিন্তু থেকে গিয়েছিল, তিনি মানুষের কাছে যেতে চেয়েছেন কিন্তু পারেনি।
2: এই গল্পের বিকাশ আরো পাবো, সময় তো কম, স্ত্রীর পত্র গল্পে যে স্বাধীন মুক্তিগুলি, আর বিশেষ করে নারীর চরিত্রের বিকাশ সুন্দরভাবে,
4: নারীদের কথা যদি আমরা বলি, তিনি তার নারীরা ছিল বহুরূপী, তারা ছিল প্রশ্ন করেছে, বিদ্রোহ করেছে, তারা দার্শনিক, তেগি, জেদি, যাই বলেন না কেন বিভিন্ন রূপে তিনি তাদেরকে দেখানোর চেষ্টা করেছে। যেমন স্ত্রী পত্রের মৃণালের কথা যদি আমরা দেখি, সে নিজেই সিদ্ধান্ত নিয়েছে, তিনি স্বেচ্ছা নির্বাসনকে বেছে নিয়েছেন। আবার তার বিপরীতে আমরা হৈমন্তীর কথা বলি, হৈমন্তী ছিল ঝরা ফুল, যৌতুক, পারিবারিক নির্যাতন বা স্বামীর মেরুদণ্ডহীনতা যাই বলি না কেন সবকিছু স্বীকার সে, কিন্তু তারপরেও তার
2: ব্যক্তিত্ব
4: ছিল না। সবচেয়ে বড় কথা হচ্ছে রবীন্দ্রনাথের নারীরা কিন্তু দেবী নয়, তারা রক্ত মাংসের মানুষ, আমি চিত্রাঙ্গদা, আমি রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী, পূজা করি মরে রাখিবে ঊর্ধ্বে সেই নহি নহি, হেলা করি মরে রাখিবে পিছে সে নহি নহি, যদি পার্শ্বে রাখো মরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে সহায় হতে, পাবে তুমি চিনিতে মরে। আজ শুধু করি নিবেদন আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী। এই রবীন্দ্রনাথ
2: এগুলি যখন নৃত্যনাট্যে গানের সঙ্গে আসে সে অসাধারণ ব্যাপার। আমরা রবীন্দ্রনাথের শুরু দেখেছি গীতিনাট্য বাল্মীকি প্রতিভা 1881 সালে, কালমৃগয় মায়ের খেলা 1888 মাধ্যমে, আর নাট্য রচনায় তার শুরুর সাথেই কাব্যনাট্য রুদ্রচণ্ড প্রকৃতির প্রতিশোধ রচিত হয়, সঙ্গীত ও কাব্যের রচিত এসব নাটক রাজা ও রানী বিসর্জন মালিনী 19 শতকের শেষাংশে রচিত, চিত্রাঙ্গনা নাটক থেকে কাব্যধর্মী তার প্রাধান্য এসেছে। বিদায় অভিশাপ, কর্ণকুন্তী সংবাদ এর মতো নাট্যকাব্য খুবই উপভোগ্য ও শিক্ষণীয়। নাটকীয়তা বৃদ্ধি পেয়েছে কাব্য আকারে রাজা ও রানী কাহিনী অবলম্বনে রচিত বিসর্জন নাটকে, রূপক সাংকেতিক নাটক অচলায়তন, রক্তকরবী, ডাকঘর, মুক্তধারা এসব অনন্য সৃষ্টি, সামাজিক নাটক শোধবোধ, বাঁশুরী, প্রহসন, বৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা, ব্যঙ্গকৌতুক, হাসি কৌতুক এসব সার্থক। আর নাট্য রচনায় রবীন্দ্রনাথের অবদান অনন্য। নটীর পূজা, চিত্রাঙ্গদা, শ্যামা, চণ্ডালিকা, তাসের দেশ রবীন্দ্র সাহিত্যের অবিস্মরণীয় ও বিস্ময়কর উদাহরণ হয়ে আছে। আর রূপক সাংকেতিকে বিশেষ করে ডাকঘর, অচলায়তন, তাসের দেশ এগুলিতে আমরা বারবার দেখেছি। কিন্তু রবীন্দ্রনাথ সাহিত্য বিষয়ে, সাহিত্য, সাহিত্যের সামগ্রী, প্রাচীন সাহিত্য, আধুনিক সাহিত্য, সাহিত্যের বিভিন্ন বিষয়ে তিনি অসাধারণভাবে লিখেছেন। আর বিশেষ করে একেবারে শেষ সময়ে এসে কালান্তর প্রবন্ধ গ্রন্থে তিনি যেভাবে ইংরেজের শাসনের, ইংরেজ তার শক্তিরূপ দেখিয়েছে, তার মুক্তিরূপ আমাদের দেখায়নি, অথচ একসময় এই ইংরেজের প্রভাবে তিনি সাহিত্যে আগ্রহী হয়ে ভালোবেসেছিলেন। তো আমরা রবীন্দ্রনাথের কাব্য, রবীন্দ্রনাথের গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ ইত্যাদি নিয়ে প্রায় 65 বছর অনবরত লেখালেখি করেছেন, সেই বিষয়টি আমরা এই অল্প সময়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে তুলে ধরলাম। আলোচক দুজনকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি।
3: আপনাকেও অসংখ্য ধন্যবাদ স্যার।
1: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে এতক্ষণ শুনলেন একটি বিশেষ আলোচনা। পরিচালনা অধ্যাপক আব্দুল মান্নান, সম্পাদনায় মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথম গানটি শুনবেন সমবেত কণ্ঠে।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে আগামী 25 মে থেকে 31 মে পর্যন্ত 7 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত। শুনবেন এবার মোহাম্মদ মঞ্জুর কাদের জিলানির কণ্ঠে তুমি কি কেবলই ছবি।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আল্লাহ পাকিস্তানে হামদ।

আল্লাহ পাকে শানে হামদ পরিবেশিত হল। হে ইমানদারগণ, তোমরা ইনসাফের ওপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কোরআন সূরা নিসা আয়াত 135। বাংলাদেশ বেতার খুলনা, এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা।

আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম, যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। ইবনে মাজহা। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। তিরমিজি। এতক্ষণ হাদিসের পানি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন ইংরেজি খবর, ঢাকা থেকে রিলে করে শোনানো হবে। হচ্ছে

0: 3. Similarly, tickets for May 24, 25, 26 and 27 journeys will be sold on May 14, 15, 16 and 17 respectively. For return journeys, ticket for May 31 and June 1, 2, 3 and 4, travel dates will be sold on May 21, 22, 23, 24 and 25th respectively. Tickets for May 28, 29 and 30 will be sold depending on the sighting of the Eid moon. The 165th birth anniversary of Nobel laureate poet Rabindranath Tagore is being celebrated across the country today. On the 25th Boishakh in 1268 of Bengali calendar, poet Rabindranath Tagore, the fountainhead of Bengali wisdom, was born at Jorashanko Thakurbari in Kolkata. He is the first Asian and the first non-European to win the Nobel Prize in Literature in 1913 for English translation of Gitanjali. Rabindranath Tagore's anniversary is being observed through different programs in Shilaidaho under Kumarkhali Upazila of Kushtia district and other places. Bangladesh Shilpakala Academy also chalked out 4-day program titled Shanti O Manobatar Pratik Rabindranath, marking the birth anniversary of Rabindranath Tagore. Bangladesh has called for stronger global cooperation to curb irregular migration, protect migrant rights and ensure fair recruitment, decent work and equitable wages for migrant workers worldwide. Expatriates, Welfare and Overseas Employment Minister Ariful Haq Chowdhury made the call while addressing the general debate of the Second International Migration Review Forum at the UN headquarters in the New York City yesterday. The minister said Bangladesh was strengthening accountability and expanding migrants' access to justice through a whole of government and whole of society approach. He said the government had constituted a migration compact task force and adopted a national action plan for 2016 to 2030 to advance safe, orderly and regular migration under the United Nations Global Compact for Migration. Highlighting climate change as an increasingly significant driven or migration, he called for predictable financing and enhanced technical support for climate-vulnerable countries. U.S. President Donald Trump says a ceasefire is still in place between the U.S. and Iran after both sides exchanged fire in the early hours of today. Iran's top military commander alleged the U.S. had targeted an Iranian oil tanker and another vessel approaching the Strait of Hormuz. Iran's military also claimed the U.S. carried out aerial attacks on several coastal civilian areas. The U.S., however, said it responded to Iranian attacks on U.S. Navy-guided missile destroyers in the Strait with self-defense strikes. Meanwhile, United Arab Emirates officials said their air defense system were intercepting ballistic missile, cruise missile and drones from Iran. The flare-up comes a day after Iran's foreign ministry had said it was considering a U.S. proposal to end the war. Meanwhile, oil prices rise in Asia after the U.S. and Iran exchange fire in the key Strait of Hormuz waterway today. Cricket in Bangladesh were 277 for 4 in the first match of two test series against Pakistan at Mirpur Sher-e-Bangla National Cricket Stadium when reports last came in. Earlier, Pakistan owned the toss and chose to field. Bangladesh Weather is airing the running commentary of the match. Finally, weather and forecast valid till 1 tonight says there are chances of rain or thunder showers to temporary west, northwesterly gusts or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rajshahi, Pabna, Jeshore, Kushtia, Mymensingh, Potuakhali and Sylhet. River pose in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্য সংবাদ পড়ছি এস এম খায়রুল আলম। চট্টগ্রামে রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার কেন্দ্র ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের মূল প্লান্ট আজ সকালে পুনরায় চালু হয়েছে। ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের মজুদ শেষ হওয়ার 26 দিন বন্ধ থাকার পর ক্রুড অয়েল সরবরাহ পেতেই উৎপাদনে ফিরেছে দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল শোধনাগারটি। শোধনাগারটিতে পুনরায় উৎপাদন প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক। এ সময় তিনি বলেন, কুতুবদিয়া অবস্থানরত ক্রুড অয়েলবাহী জাহাজ থেকে লাইটারিং এর মাধ্যমে রিফাইনারিতে যুক্ত হয়েছে। ধাপে ধাপে পুরোদমে উৎপাদনে যাবে শোধনাগারটি। সূত্র জানায়, হরমুজ প্রণালী এড়িয়ে 1 লাখ টন ক্রুড অয়েলের চালান নিয়ে একটি তেলবাহী বাণিজ্যিক জাহাজ গত বুধবার কুতুবদিয়া চ্যানেলে আসে। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটারে 21.63 টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। গতকাল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। এতে আরও বলা হয়, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এয়ারলাইন্সগুলোর জন্য জেট A1 ফুয়েলের দাম লিটার প্রতি 227.08 টাকা থেকে কমিয়ে 205.45 টাকা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম 1.4806 ডলার থেকে কমিয়ে 1.3385 ডলার নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য গতরাত 12টা থেকে কার্যকর হচ্ছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রতিবছরের মতো এবারও সাতক্ষীরা সুস্বাদু প্রায় 100 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি হবে। এ জেলা থেকে এবার 400 কোটি টাকার বেশি আম বিক্রি হবে। আবহাওয়া ও মাটি গুণাগুণের ভৌগোলিক কারণে দেশের অন্যান্য জেলার তুলনায় সাতক্ষীরার দেশসেরা সুস্বাদু আম আগেভাগেই পাকা শুরু হয়। ইতিমধ্যে সাতক্ষীরা উৎপাদিত গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস ও বৈশাখী সহ স্থানীয় জাতের সুস্বাদু বিভিন্ন জাতের দেশি আম বাজারে উঠতে শুরু করেছে। উল্লেখ্য, চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় প্রায় 5,000 হেক্টর জমিতে আমের আবাদ শুরু হয়েছে। আমের এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 71,000 মেট্রিক টন। হজযাত্রীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়। আজ ঢাকায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বাংলাদেশী হজযাত্রীদেরকে যথাযথ দাপ্তরিক প্রক্রিয়ায় হজ পারমিট গ্রহণের অনুরোধ জানিয়ে সৌদি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কেবল হজ ভিসার মাধ্যমে হজ পালন করা যাবে। এছাড়া হজের আনুষ্ঠানিকতা সম্পাদন করার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে দাপ্তরিক অনুমতিপত্র গ্রহণের আহ্বান জানায় সৌদি হজ মন্ত্রণালয়। অন্যথায় হজ এজেন্সি অথবা যাত্রীদেরকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হতে পারে। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী 13ই মে থেকে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল রেলভবনে ঈদযাত্রার প্রস্তুতিমূলক এক সভায় জানানো হয়, এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদের ফিরতির যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। প্রতিবারের মতো এবারও ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে 5 জোড়া বিশেষ ট্রেন ও কোরবানির পশু বহনকারী 3টি স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 13ই মে বিক্রি করা হবে 23 মের যাত্রা টিকিট। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.25 টাকা ক্রয় 122.20 টাকা, ইউরো বিক্রয় 147.29 টাকা ক্রয় 143.59 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 169.27 টাকা ক্রয় 166.12 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.09 টাকা ক্রয় 32.41 টাকা, দিরহাম বিক্রয় 33.72 টাকা ক্রয় 33.10 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 404.46 টাকা ক্রয় 396.90 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.71 টাকা ক্রয় 95.88 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 31.72 টাকা ক্রয় 31.09 টাকা এবং থাইবাদ বিক্রয় 3.83 টাকা ক্রয় 3.76 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 6টায়।
0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে হাজংদের জন্য অনুষ্ঠান লেওয়া টানা। গ্রন্থনা সরানন হাজং, উপস্থাপনায় সরানন হাজং ও পৌষি হাজং পূজা।
2: প্রিয় হাজং ভাই বোনিগুল, সরলে বাংলাদেশ বেতার ঢাকানে হাজংল ভাষা সংস্কৃতি ইতিহাস আর ঐতিহ্য অনুষ্ঠান লেওয়া টানা অসনে থাকা আর বাখালনে থাকা যে জেলা রেডিও শুনিব লাগিছে উবাক আন্তরিক প্রীতি আর শুভেচ্ছা জানায় মই সরানন হাজং। হাজং জেলা বাংলাদেশ ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা আর সুনামগঞ্জ জেলার উত্তর সিমনাল দাহা পুতুডাঙর কিল আর সমান জাগানি বসবাস করে। হাজং জেলার প্রধান জীবিকা কৃষিকাম, কব পায় ধান চাষ। হাজংলা জীবন ধান উৎপাদন, শাকসবজি চাষ, হাঙস চড়েপালা, মাছ ধরা আর দাহালা প্রাকৃতিক সম্পদের উপরে নির্ভর করে। হাজং সমাজা পাড়া গাও চাকলা আর পরগুনা ই চার ভাগে ভাগ করা। হাজংগেরলা নিজের বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্যবাহী উৎসব পার্বণ, পোশাক আর বাখার জাতের খানা আছে। হাজংলা সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক হলেও তিমৎগিলে কৃষি আর পরিবার পরিচালনা নিয়ে ডামুর ভূমিকা রাখে। হাজং সমাজ নিয়ে তিমৎগিলে কৃষিকাম, কাপড় বানা আর সংসারলা কাম নিয়ে সক্রিয় অংশগ্রহণ করে। হাজংগেরলা প্রধান খানা ভাত, মাছ আর সবজি হলেও সমাজ নিয়ে আরো বাখার জাতের আগেলা দিনের ঐতিহ্যবাহী খানা আছে। প্রকৃতির লগন ঘিসে থাকা হাজংগিল গাং আর দাহা থকনু সম্পদ যুগের কুইর সংসারলা চাহিদা মিটতে থাকে। ভাই বনিগিল লেওয়াতনালা আজিল পর্বরা আমরা নয়া গান আর কথা দে হাজাসে, আশা করে আপনাকে লেগে বাখার ভালো লাগিব। আজিকে অনুষ্ঠান উপস্থাপনায় মলগন আছে
3: ময় পৌষি হাজং পূজা। প্রিয় হাজং ভাই বনিগিল, ময় পুইলতে হুবাকো মোলা অন্তর্তকন শুভেচ্ছা আর হিঙা জানাই। ময় ভালা আছে আর আশা করে আপনি গেলে হুবই রঙে আছে। লিওয়াটানালা আজিলো পর্ব নিয়ে আপনি গেলে হুনিব পাবো হাজং তিমত গেলেল ঐতিহ্যবাহী অলংকার বা গুইনা নিয়ে প্রবন্ধ পাঠ, হাজং গান, কবিতা আবৃত্তি, আরো আছে লিওয়াটানা অনুষ্ঠান নিয়ে শ্রোতা গেলেল মতামত। হাজং ভয় বেনে গেল আপনি গেলেল ভালো পাওয়া আরো সহযোগিতায় লিওয়াটানা অনুষ্ঠান সুন্দর আরো সফলকে আগবাই আগে যাওয়া লাগিছে। লিওয়াটানা হাজংলা বাখার বাখার জনপ্রিয় গান, কবিতা, গল্প, হাজং ইতিহাস আর ঐতিহ্য ভিত্তিক প্রবন্ধ, কথিকা, হাজং রসিক কথা, হাজং রূপ কথা ইংলিশ শ্রোতাগুলোকে উপহার দিয়ে যাবা লাগিছে। লিওয়াটানা অনুষ্ঠান হাজং জনগোষ্ঠী নি ব্যাপক প্রচার প্রসার লাভ আর প্রশংসা অর্জন করিব পাছে। ই অনুষ্ঠান হাজং জাতি নি জিঙ্কে অগণিত শ্রোতালা খোঁজ করাছে। আরেক ফালে বাখার নয়া কণ্ঠশিল্পী, লেখক, কবি, গীতিকার, সুরকার, প্রাবন্ধিক, পাঠক আর আবৃত্তিকাল্লা আবিষ্কারও করাছে। লিওয়াটানা অনুষ্ঠান শ্রোতাগুলাল আন্তরিকতা, সহযোগিতা আর নিঃস্বার্থ ভালোবাসাতে দেশলা সীমানা পার হইয়া বাখার দেশলা শ্রোতাগুলাল মন জয় করিব পাছে। আমলা আছে দেশ বিদেশ নি বাখার সি ভক্ত শ্রোতা। আমলা বাখার শুভাকাঙ্ক্ষী আর শ্রোতা ভক্ত লিওয়াটানা অনুষ্ঠান নিয়ে মতামত আর পরামর্শ জানাছে। ভই বেনে গেল আমরা ইলা শুনিব কয়েকজন প্রিয় শ্রোতা গেলেল মতামত রাও।
4: মই দুলন হাজং, শ্রোতালা মতামত নেওয়ার জন্য মানসলা বেশ কয়েকটা গ্রামে যাচ্ছে এবং কয়েকটা শ্রোতাল কথা কছে। শুনুন কোন শ্রোতা লেওয়াটন সম্পর্কে কে কি কয় এবং কে কি পরামর্শ দিলে।
5: হ্যাঁ দিদি নমস্কার।
6: নমস্কার
5: দিদি, আপনার পরিচয় একবার দিলে ভালো হয়।
6: মই লক্ষ্মী দেবী হাজং, মই বিড়িশিড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি চাকরিরত।
5: আচ্ছা দিদি, তাতে একেবারে গীতিকার আবার কবিও, তাই আধুনিক গান তোলা কয়েকটা খুব জনপ্রিয়তা হচ্ছে, তো লেওয়াটানে যে কি কি গান প্রচার হলে ভালো হয় বলে আপনি মনে করেন?
6: আসলে আমরা হাজং সংস্কৃতি নিয়ে বাখার ঐতিহ্যপূর্ণ গান আছে, যেমন রশি গান আছে, ভাঙা নৌকা আছে, আরো লেওয়াটানারও তো আরো বাখার বাখার আছে গান, তাছাড়া আছে ঘুতুর ঘুতুর গান আছে, লোক গানও আছে। আমরা মুখে মুখে যে গানগুলো আমরা বানাই নিজেরা নিজেরাই ওইগুলো আমরা প্রকাশ করা পাবো।
5: যেহেতু কবিতা লিখি, আবৃত্তি ক্ষেত্রে কি করলে ভালো বলে আপনি মনে করেন?
6: আবৃত্তি ভালাই হয় যারা আমরা লেওয়াতান অনুষ্ঠানে আবৃত্তি করে আমরা কিগুলা, এবং কবিগুলো লেখাগুলো ভালাই হয়। কিন্তু আমরা তো অনেক হাজংগুলো লাগেলা ছড়াগুলো আছে না, ওই ছড়াগুলো যাতে আমরা হুতুত হাপালগুলো দ্বারাই আবৃত্তি করাবো পাই, আবৃত্তি করালে মোলা মনে হয় ওগুলো ভালো লাগিব এবং আমাকে ওগুলো ডকুমেন্ট থাকিব লেওয়াতানি মনে করি।
5: আচ্ছা দিদি, আরো লেওয়াটানা এবং আরো অন্যান্য যে সদাগুলো আছে ওগুলোর উদ্দেশ্যে দেখা কথা বলে ভালো হয়।
6: আমরা লেওয়াতানার গে টিকে রেখি গে আইমরে হাজং খেলে আমরা হবই এখন, এবং আমাকে বাখার বাখারকে লিখিব লাগিব, পুথিকা লিখিব লাগব, তাছাড়া গান লিখিব লাগব, কবিতা লিখিব লাগব, ছড়া লিখিব লাগব, খুবই আমরা বাখার বাখার লিখম। হ্যাঁ আমরা সংস্কৃতির গে ধরে রেখি গে।
5: আচ্ছা ঠিক আছে দিদি, লেওয়াটানাকে সময় দেওয়ার জন্য বাখার ধন্যবাদ।
6: হ্যাঁ লেওয়াটানালা কোলা কুশুকুল লিখে মই হুবাক ধন্যবাদ জানাই।
4: মহিলা কলমাগান্ধা উপজেলালা রানীগাঁও গাউনে আইছে। এজনে বাংলাদেশ হাজং জাতীয় সংগঠনলা সাধারণ সম্পাদক নয়ন হাজং রনি মূলক ঘরে আইছে। মই একজন নিয়মিত শ্রোতা, আজকে লেওয়াটানার সম্পর্কে অন্তর্মা কিছু জানিব চাই। যে বাবু নয়ন হাজং রনি,
7: মই সর্বপ্রথমে ধন্যবাদ জানাই দুলন দাগে মুগে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে আমরা হাজং জাতির ঐতিহ্য সংস্কৃতি দিয়ে একটা ভরপুর একটা জাতি, আমরা নাই বলতে কিছুই নাই নয়, আমরা সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আমরা হাজং কমিউনিটির ব্যক্তি আছে, ভাষা আছে, সংস্কৃতি আছে, ঐতিহ্য আছে, কিন্তু এই জিনিসগুলো সংরক্ষণ করার যে ব্যাপার আছে, যতদূর জানে যে লেওয়াটানা 2016 সাল নি আবির্ভাব ঘটিছে বাংলাদেশ বেতালনার মাধ্যমে, আসলে একমাত্র হাজং কমিউনিটি বিশেষ কিছু জিনিস যেমন গান, কবিতা আবৃত্তি, কৌতুক, হ্যাঁ, একক অভিনয়, এই যে এই ধরনের ব্যাপারগুলো সংরক্ষণ করা এবং প্রচার করার যে একটা ব্যাপার, এটা একমাত্র লেওয়াটানা করেছে। হ্যাঁ, এবং এই জিনিস প্রচার বা প্রসার যেভাবে হোক একমাত্র লেওয়াটানা গেলেই করিব লাগিছে বাংলাদেশ বেতালনার মাধ্যমে। ওরা যেভাবে আগে যাব লাগিছে এবং ধারাবাহিকতা ওরা বজায় রাখিব লাগিছে, তে মই মনে করে যে আগামী দিনগুলোতে হাজং কমিউনিটির ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা, এই বিষয়গুলো লেওয়াটানার মাধ্যমে আমরা ব্যাপক আকারে প্রসার বা প্রসার করা লাগার সম্ভাবনা থাকে। তে মই আশা করে বাংলাদেশ বেতার সংশ্লিষ্ট যারা ঈদেলগন হুবই জড়িত আছে, মই হুবাকো ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আগামী দিনগুলোতে আরো ভালো কিছু আমরা হাজং কমিউনিটির আমাকে উপহার দিব পাই। ধন্যবাদ,
8: নমস্কার।
9: নমস্কার,
8: আপনার পরিচয়?
9: মই যমুনা দেবী হাজং, মোলা গাঁও শ্যামনগর।
8: আপনি কি বাংলাদেশ বেতারতন প্রচারিত লেওয়াটানা অনুষ্ঠান নিয়মিত শুনি?
9: হাইয়া, মই লেওয়াটানালা ব্যাক অনুষ্ঠানই ব্যাক পর্বই শুনি।
8: লেওয়াটানালা কোন পর্বরা আপনাকে সবচেয়ে বেশি ভালো লাগে?
9: লেওয়াটানালা গান পর্বরা মোকে তাঙ্কে ভালো লাগে।
8: কেন গান পর্বরা এত ভালো লাগে?
9: ভালো লাগে ইদাবে দেন যে ইরে তো কি নয়া নয়া গান থুইরিব লাগিছে, তারপরে এই জায়গা তনে বাখার প্রতিভাবান গীতিকার, শিল্পী, কবি, লেখক তৈরিব লাগিছে। মই মনে করে লেওয়াটানা এগরা প্রতিভা বিকাশলা প্ল্যাটফর্ম।
8: লেওয়াটানলা শ্রোতাগুলোর উদ্দেশ্যে যদি আরো দেখা কথা কয়,
9: শ্রোতাগুলোর উদ্দেশ্যে মই কব লাগিছে যে হুবই লেওয়াটানা অনুষ্ঠান দ্বার নিয়মিত শুনি, লেওয়াটানাকে খুবই সার্বিক সহযোগিতা করিলে ভালো হয়।
8: বাখার বাখার ধন্যবাদ।
9: লেওয়াটানাকেও অনেক ধন্যবাদ দেয়। মই লেওয়াটানালা দীর্ঘায়ু কামনা করে।
8: ধন্যবাদ। লেওয়াটানলা আরেকজন নিয়মিত শ্রোতা, আজিকা অলগন মই লেওয়াটানা সম্পর্কে দেবের কথা কব। বাবু নমস্কার।
10: হ্যাঁ নমস্কার। আপনি কে?
8: বাবু আপনার পরিচয়টা?
10: মোলা নাম লিটন হাজং, গ্রাম বৈরাতলি।
8: আচ্ছা বাবু লিটন হাজং, মই জানে যে আপনি লেওয়াটানলা নিয়মিত শ্রোতা, তো লেওয়াটানলা কোন কোন পর্বরা বা কোন কোন আইটেমরা আপনাকে সবচেয়ে বেশি ভালো লাগে?
10: আসলে লেওয়াটানা প্রোগ্রাম মই নিয়মিত শুনি, যদিও বা শুনলে সময় না হয়, তারপরে পরবর্তীতে মই ফেসবুক নিয়ে শুনিয়ে থাকে। এটা খুবই সুন্দর একটা চমৎকার একটা উদ্যোগ, আমরা যে কৃষ্টি কালচার নয়াকে যে পুনর্জীবিত হবো লাগছে লেওয়াটানার মাধ্যমে, এটা মই খুবই ভালো লাগে। পাশাপাশি নতুন নতুন যে লেখক এবং গায়ক করবো লাগছে, নতুন নতুন ভাবে নয়াকে সৃষ্টি হবো লাগছে, এটা লেওয়াটানার অনন্য একটা ভূমিকা মই মনে করে খুবই ভালো লাগে।
8: আর অন্যান্য যে শ্রোতাগুলো আছে ওই শ্রোতাগুলোর উদ্দেশ্যে যদি দুইটা কথা কয়।
10: সকলকে নমস্কার জানাই এবং শ্রদ্ধা জানাই, পাশাপাশি যে আমরা কৃষ্টি কালচার যে হারে যাব লাগছি, যাতে আমরা কৃষ্টি কালচার এবং আমরা যে হাজং ভাষা হারে না যাই, এই বিষয়ে নতুন প্রজন্মগুলিকে উজ্জীবিত করা এবং আমরা যে সাহসতা আছে ওগেও হাজং ভাষা যাতে আমরা শিখাই আমরা নিজ দায়িত্বে, কারণ আমরা সংস্কৃতি আমাকে টিকাব লাগবো এবং আমাকে রক্ষা করব লাগবো। তো সকলকে মানে ই প্রত্যাশা ব্যক্ত করে হুবই হাজং ভাষার রে, হাজং ভাষা বা হাজং রাও দে কোথা কয়।
8: আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ।
10: ধন্যবাদ আপনাকেও অনেক।
11: মোলা নাম নিরঞ্জন হাজং, মই বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক। তো এই লেওয়াটানা প্রোগ্রামরা দীর্ঘদিন ধরে মই প্রত্যেকটা প্রোগ্রাম মই শুনি, মই নিজের জাতিল একটা গর্ব পাই এই লেওয়াটানা নি। লেওয়াটানা প্রোগ্রামের মাধ্যমে আমরা যে জাতিসত্তা, আমরা যে ভাষা, আমরা যে সংস্কৃতি, আমরা যে কৃষ্টি কালচার ইংলে সারা বিশ্ব নি প্রচার হব লাগিছে, এই জন্য মই লেওয়াটানাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। লেওয়াটানালা উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করে। এই লেওয়াটানা নি যাতে আরো নতুন নয়া নয়া কিছু সংযোজন করে, এটা মই প্রত্যাশা রাখে। আমরা কৃষ্টি কালচার ভাষাকে আমরা ভাষা সংরক্ষণ, সাংস্কৃতিক সংরক্ষণ, এটা আর্কাইভ হিসেবে যাতে সংরক্ষিত রাখি পায় বাংলাদেশ বেতার, বাংলাদেশ বেতার গিয়ে মোলা পক্ষ তখন লেওয়াটানালার পক্ষ তখন অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে ময়।

হাজং ভাই বোনে গিল আমরা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যলা তুলনা না হয় আমরা প্রিয় মাতৃভূমির বৎসরলা এক এক সময় এক এক মাংস রূপ নিয়ে আমরা আগ্নে ইলা হাজির হয়েছে গ্রীষ্মকাল পইলা বৈশাখ দিন নববর্ষ উৎসব পালন করা থকনই গ্রীষ্মকাল শুরু হয়েছে গ্রীষ্মনি প্রকৃতি রুক্ষ হলেও ই সময় আমরা বাকাশি ফলমূল পাই ইবেলা আমরা জাতীয় ফল কাহল আম লিচু জম আনারস বানি তুরুমুস বেল মধু ফল বাখার বাখারকে পাই মিঠে আর রস ভরভর বাখার ফল লাগল পাবা বেদেন জুষ্টি মাস আগে মধুমাস কয় ই দুটিনি কৃষ্ণচোরা রাধাচোরা সোনালু জারুল বেলি গন্ধরাস জুবা নয়নতারা কামিনী মাধবীলতা জুই ই ফুলগুলো ফুটি সবুজ গাছ গাছালি ফুল আর পক্ষীগুলো রাও টুকরা গ্রীষ্মকালে আরো আনন্দময় করে তুলি গ্রীষ্মলা বাখার তাপ আর মেঘ ফসল আর শাকসবজি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ সময় নিয়ে বাকাশে জিনলে রোদ পাই যেটা আমরা গাউনি ভিটামিন ডি ল চাহিদা মিটেই ভাই বিনি গেলে আর রাউন হয় আমরেলা হাজংলা একরা ঐতিহ্যবাহী গান শুনিব গানলা কথা আরো সুর করেছে রবীন্দ্র হাজং গানটা গাব লাগছে বাংলাদেশ বেতলা তালিকাভুক্ত কণ্ঠশিল্পী চন্দনা দেবী হাজং

0: প্রিয় হাজং ভাই বইনি গেল, গ্রীষ্মকাল জিনকে আমাকে উপহার আরো সুবিধা দেয়, ঠিক উঙ্কই ই ঋতুলো কিছু নিশা দিক আছে। গ্রীষ্মকাল আহে খা খা রোদ আরো কালবৈশাখী বাতাস নিয়ে, ই কালনি বাখারসি তাপে মন জীবন অতিষ্ঠ হয়, ই সময় নি তাপমাত্রা বাড়ে, পরিবেশ দূষণ মূষা আরো মাসিল উপদ্রব বাড়ে, বাখার জাতের রোগ জীবাণু জিঙ্ক সর্দি জ্বর হাম কলেরা টাইফয়েড ইমিন জাত অসুখে মনগুলো আক্রান্ত হয়। গ্রীষ্মকালরা অতিরিক্ত গরম, তীব্র দাবদাহ আরো পানি শূন্যতায় স্বাস্থ্য ঝুঁকি, হিট স্ট্রোক আরো ডায়রিয়া জন্ডিস নকশা পানিবাহিত রোগ বাখার হয়। ঈদে ছাড়াও ঘামসি চর্মরোগ শৈল দুর্বল ঘুম না আহা ইংলে গ্রীষ্মরা প্রধান নিথাকাম, আবার ঝড় বাতাসতে জানমাল্লা ক্ষতি হয়, ডাব শরবত আরো ঠান্ডা পানিল চাহিদা ই সময় নি বেড়ে যায়। ভয় বইনে গেল আমরা ইলা শুনিব হাজং তিমত গেল ঐতিহ্যবাহী অলংকার বা গুইনা নিয়ে প্রবন্ধ পাঠ। প্রবন্ধর লিখিছে দোলন হাজং আরো পাঠ করিব লাগিছে বৈশাখী হাজং।
1: হাজং গেল অলংকার, লিখিছে দোলন হাজং। হাজং তিমত মরদ গাবুর হুবই ঐতিহ্যবাহী অলংকার দিয়ে নিজেকে লেগে হাজাবকে ভালা পায়। বেশিরভাগ হাজং অলংকার রূপদে বানায়, আবার সোনা হাতিলে দাঁত প্রবাল ও শঙ্খলা ব্যবহারও লক্ষ্য করিবকে পায়। ঐতিহ্যগতভাবে ব্যাগ হাজং অলংকার গেলে হাজং তিমত গেলেলে বেদেনি বানানো হয়েছে, কিন্তু মরদ গেলেলে খালি উমলো বিয়েলে আংথি পিনি আরো জিদেকে কয় মানিক আংথি আরো পিনি একরা সোনালা চেইন। যদিও মরদ গেলেকে দেখে উমলো কমরনিকে রাঙা হুতো পিনে থাকে, জ্বালা নাম বৈস্ত। উমল নিব্রা কারণীকে লুগন আরো চন্দন কাঠে বানাবা জপমালা সোনালা আপেল আরো পবিত্র তুলসী পাতা বিয়ে হওয়া তিমত গেলেগে হাঁকা ক্যারেং হাঁকা পিনি জিদেগে কয় বালা হাঁকা বিয়েলে আংথি মানিক আংথি। তিমত গেলেলে ব্যবহার করা কিছু অলংকার তলফালেদের তালিকা করিব লাগিছে। গালানি পিনে অলংকার গেলেগে কয় গালহিস মুগমালা রাঙা আরো কালা পুঁতি সহ একরা সোনালা নেকলেস হার সুরা ফুল্ল নকশা করা একরা চেইন সোনা বা রূপ দিয়ে বানাবা হয়। চন্দ্রহার বা শান্তিসুরা এই ঐতিহ্যবাহী নেকলেস রূপ দিয়ে বানাবা জিনিস বুঝা থাকে 35 থেকে 50 গ্রাম, ফুল্ল মোটিভ সহ 3 থেকে 5 সারি চেইন থাকে। শিকামালা মুদ্রা দিয়ে বানাবা একটা নেকলেস কাঠবাজু এই ঐতিহ্যবাহী নেকলেস রূপ দিয়ে বানায় বুঝা থাকে 35 থেকে 50 গ্রাম, ফুল্ল মোটিভ সহ 3 থেকে 5 সারি চেইন থাকে। নলখারু রূপলা বানা থ্যাংগুরিনি পিনা খুলো আংথি জুড়ো জিদেলে বুঝা থাকে 35 থেকে 50 গ্রাম, বুইল একজোড়া রূপলা হাঁকা। বকখারু রূপলা বানা থ্যাংগুরিনি পিনে খুলো আংথি জোড়া বুঝা থাকে প্রায় 35 থেকে 50 গ্রাম। বকগুঞ্জুরি এদের আরেক জোড়া আংথি জিদে লাম্বা বরাবর হুরু হুরু ঘুমটা সহ বুঝা রূপদণ্ড দে বানাবারা থ্যাংগুরিনি পিনে একরা আংথি বিকা ঘন্টা ধ্বনি বাজাবো বেদেন ঈদে জনপ্রিয়। বুনকো জিগজ্যাগ প্যাটার্ন সহ একজোড়া রূপল নূপুর কুরম ফুল কানলা রিংল জোড়া ব্যাগ পাশে শঙ্কুযুক্ত দণ্ড আছে। কাঙ্কুর্য একজোড়া বিকা কানফুল কানপাশা হুক সহ একজোড়া কানলা চিত্তা কানফুল। নথ সোনালা বানাবা একরা নাকলা আংথি বিয়ে হওয়া তিমত গেল নিব্রা বিদে পিনি। নলক নাক ময়দানি পিনা নাকলা আংথি বাখারজাত নাকলা আংথি যেমন তিতলি পাতা কুমার বিসি জিবল ইত্যাদি অন্তর্ভুক্ত।
2: হাজং ভাই বনি গেল গ্রীষ্মকাল ই সময় নি আমাকে হবাক শরীরে বেশি যত্ন নিব লাগিব, কারণ ই সময় নি দিনদ থাকে প্রখর রোদ আর গরম। আমরা গুরুত্বপূর্ণ কাম সারা ঘরলা বাইরা বাই বই না হব, আমরা হুব ই সময় নি নরম আর সুতিলে কাপড় চোপড় পিনিব। গ্রীষ্মলা প্রখর তাপে শৈল থকন বাখারসি ঘাম বরব বেদেন দেহনে পানি শূন্যতা হব পায়। ঈদে বেদেন আমরা ঘর বেলায় খাবার সেলাইন আর জরুরি ওষুধ রাখিব, আমরা দেহ রেগে সুস্থ রাখবগে আমরা বাখারসে ঠান্ডা আর বিশুদ্ধ পানি খাব আর বেশি পরিমাণে টাটকা শাক সবজি আর ফলমূল খাব। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলে এই কারণে যে কোনো সময় নি যে কোনো জায়গা নিয়ে মেঘ বাতাস উইতে পারে কাল বৈশাখের ঝড় আর শিলা বৃষ্টি উদয় আমরা যে বেলা ঘর তখন বাইরা বাই বেরোব লগনকে সাথী রাখিব, আর কাল বৈশাখের ঝড় আর বজ্রপাত সময় নিয়ে আমরা অবশ্যই নিরাপদ জায়গা নিয়ে আশ্রয় নিব। ঈদে সারা মশা মাসেলে উপদ্রব থকন রুখ পাবগে ঘরলা চাঠাল আর এলা আশপাশলা ঝাপ জঙ্গল কেটে ফিলে দিয়ে পরিষ্কার রাখিব। প্রিয় হাজং ভাই বনি গেল এলা আপনি গেলেও বেদেন আমরা পরিবেশনা একটা হাজং কবিতা নিজের লেখা এই কবিতার আবৃত্ত করিব লাগিছে কৃষ্ণচন্দ্র হাজং।
3: জন্ম দিছে এই পৃথিবী নিময়ে বুকনি দিছে জাগা আহি কান্দন রাও হিকিছে দিশে তোলা কলনি জাগা 9 মাস 10 দিনে ধরে কষ্ট বুকনি মিছে নিজেলে সুখ ভুললে যাছে মগে সুখ দিছে ভক লাগিলে নিজি নাখাইকে মগে খাওয়াছে তয়, মোলাসুক দেখিলে আহি তোলা কষ্ট লুককে রাখে তয়, রাতিনি মগে ঘুম পারাই হারারাতি তয় জাগে, হারারাতি না ঘুমইকে মগে চেয়ে থাকে, মোলা ভবিষ্যৎ গুড়াবগে কত কষ্ট করে, জল হলে কপালনি হাত মননি কত ভয়, মই ভালা না হওয়া পর্যন্ত কত চিন্তা করে তয়, মোলা কষ্ট দেখিলে ময়ের মন হয় তোলা কালা, পৃথিবীলে বেক ভালা পাওয়া এক বেদে যদি রাখে, তোলা সমান না হব ময়ের হারা পৃথিবীলে মন গবেষণাকে চাছে, ময়ের তোলা ভালা পাওয়ারা হুবালা চাইতি ডাঙর, ই কুথারি ময় কুব চাই কিন্তু ডাঙর হলে আম্র বেক ভুলিয়ে যাই, ময়েল চুকপানি কায়ু না দেখে আরো কিছু সাহসতা আছে ফেললে দেয় ময়ে বাবাগে, যাই দিছে তোলা জীবন আজি উমগে কেনে রাখে বাকাদুর, ভুললে না যা ময়ে বাবাগে না রাখে কে বাকাদুর, না থাকিলে বুঝিব তয় কত হত বাগা, উমলা আশীর্বাদ সারা জীবন নি না পাব সফলতা, ময়ে বাবালা ঋণ সুদ করিব না পাব জীবন নি কোনদিন, একদিন হবাকু হব লাগিব বুড়ো, হাজং মাও ভয় বুইনে গেলে গে ময় অনুরোধ করে ময়ে বাবাগে যাতে বুড়ো হলে ফেললা না দেয়।

বেতার শ্রোতা ভয় বিনে গেল। আপনি গেলে শুনিব লাগিছে বাংলাদেশ বেতার ঢাকানি হাজংলা ভাষা সংস্কৃতি ইতিহাস আর ঐতিহ্যকে নিয়ে অনুষ্ঠান লিওয়াটানা। লিওয়াটানা অনুষ্ঠান লা লক্ষ্যরা হলে হাজংলা আয়রা যাওয়া সংস্কৃতি আর ঐতিহ্যর আগে চর্চা করা, লালন করা আর এগে সংরক্ষণ করা। লিওয়াটানা হাজং গান, কবিতা, অথিকা পাঠ, প্রবন্ধ পাঠ, রূপকথা, সাক্ষাৎকার, খবর, কৌতুক, শ্রোতাগুলাল মতামত সহ বাখার নুকসা অনুষ্ঠান প্রচার করে যাবা লাগিছে। হাজংগুলালা আছে বাখার সি ঐতিহ্যবাহী গান, ইংলে হলে লিওয়াটানা গান, রশি গীত, গীতলু গীত, ঢাপা কুর্তাল, পালি কীর্তন, টিংলা গান, গুপনি গান, খুরিকাতা গান, রুয়ালাগা গান, জাখামারা গান, ধানকাতা গান, বানাগরা গান উল্লেখযোগ্য। ঈদে ছাড়াও হাজং কবিতা, ছড়া, গল্প, কৌতুক, হাজং রসিক কথা, হাজং রূপ কথা, ইংলা হাজং সম্প্রদায়লা সাংস্কৃতিক ঐতিহ্য আরো সম্পদ। এগরা কথা দুঃখ লাগিলেও কব লাগে, হাজংলা ই কালজয়ী সংস্কৃতি দিননি দিননি আয়রা যাবা লাগিছে। ভয় বনে গেল আই আমরা হুবই মিললে হাজংলা গৌরব গাথা সংস্কৃতির আগে রক্ষা করম। শ্রোতা ভয় বনে গেল আজিলা অনুষ্ঠান মালায় আমলা শেষ পরিবেশনা এগরা হাজং আধুনিক গান। ই গানদা লিখিছে সুমন হাজং বাবলু আর নিজেলে কুড়া সুরে ই গানদা গাওয়া লাগিছে কণ্ঠশিল্পী দীপক হাজং।

0: প্রিয় হাজম ভাই বোনগুলো, গান প্রবন্ধ পাঠ কবিতা আর সেটা গেল মতামত হুনলে পড়ে আমরা অনুষ্ঠান প্রায় শেষ সময় পৌঁছিল। আজিকা যে যে লেওটান অনুষ্ঠান হনিলে ওমকে মই বাখার বাখার ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। লেওটান অনুষ্ঠান গে আমি গেলে ভালো পাওয়া আর পাশনে থাকা হাসি গেনে আমরা নিজেকে তানকে ভাগ্যবান মনে করে আমি গেলে ইনকে উদার ভালো পাওয়া আর সমর্থন বাড়নি আমরা চিরঋণী। মোলা বিশ্বাস আহেদিন গেলেনও আমি গেলে ইনকেই আমার লোক থাকিব। মই লেওতনালা হে পর্ব অনুষ্ঠান হনলে অগ্রিল আমন্ত্রণ জানাই।
1: হাজং ভাই বনি গেলে বাখার রাও আর গানলা পরে আজিলা লেওয়াটানালা সময় শেষ হয়ে আহিলে। আমরা ঠান্ডা পাই আজিলা অনুষ্ঠান আপনি গেলে গে কিঙ্কে লাগিলে। আমরা অনুষ্ঠান হাজাই ভাই বনি গেলে মনোনিকন রং তুললে দিবাগে লগন্তে চাই হাজংলা সংস্কৃতির আগে দুনিয়া জুইরা তুললে ধরিবাগে। আপনি গেলে কোনো পরামর্শ আর মতামত থাকিলে আমাকে জানাও। আমাকে চিঠি লিখলে ঠিকানা লেওয়াটানা প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার জাতীয় বেতার ভবন সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী শেরে বাংলা নগর আগারগাঁও ঢাকা 1207। আহে পর্বনি আবার আপনি গেলে লগন কথা হব আর বালা বালা অনুষ্ঠান নিয়ে।
0: হুবালা শেষে আবার হুবালা সুস্থ আর সুন্দর জীবন কামনা করি ময় শরণন হাজং
1: আর ময় পৌষি হাজং পূজা
0: ইদেতেই জানিগা নমস্কার।
2: এতক্ষণ প্রচারিত হল হাজংদের জন্য অনুষ্ঠান লেওয়া টানা, উপস্থাপনায় শরানন হাজং ও পৌষি হাজং পূজা, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।
3: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন ইখতিয়ার ওমর।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ইখতিয়ার ওমর।
1: মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকুন, মানব পাচারকারীদের হাত থেকে বাঁচুন। বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস 2024 উপলক্ষে বিশেষ কথিকা। উপস্থাপন করছেন ডক্টর কবির মোহাম্মদ আশরাফ আলম, মহাসচিব বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
2: আজ 8ই মে বিশ্বের 191টি জাতীয় সোসাইটির সাথে একাত্ম হয়ে আমরা বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করছি। এই দিনে আমাদের প্রতিষ্ঠাতা জিন হেনরি ডুনান্টের জন্মবার্ষিকী অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যিনি 1828 সালে সুইজারল্যান্ডের জেনিভায় জন্মগ্রহণ করেন। যুদ্ধক্ষেত্রে মানুষের দুর্ভোগ লাঘব করার যে মহান স্বপ্ন তিনি দেখেছিলেন, তা আজও আমাদের পথ চলার আলোকবর্তিকা হয়ে আছে। এবছর আমাদের প্রতিপাদ্য হল মানবতায় ঐক্যবদ্ধ, ইউনাইটেড ইন হিউম্যানিটি। বর্তমান বিশ্বের এই ক্রমবর্ধমান জটিল সংকটের সময়ে এই প্রতিপাদ্যটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সম্মিলিত শক্তি নিহিত রয়েছে আমাদের পারস্পরিক সহানুভূতি এবং একে অপরের প্রতি অটুট অঙ্গীকারের মাঝে। আমাদের স্বাধীনতার পর 1973 সালে রাষ্ট্রপতির আদেশ নম্বর 26-এর মাধ্যমে বাংলাদেশ রেডক্রস সোসাইটি তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। পরবর্তীতে 1988 সালে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাখা হয়। গত 5 দশকেরও বেশি সময় ধরে আমরা পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা এবং স্বাধীনতা মূল নীতি হিসেবে বজায় রেখে বাংলাদেশের মানুষের পাশে অবিচল দাঁড়িয়ে আছি। ভৌগোলিক কারণে বাংলাদেশ একটি বহুমুখী দুর্যোগ প্রবণ দেশ হলেও দুর্যোগ মোকাবেলায় আমাদের সক্ষমতা আজ বিশ্বজুড়ে স্বীকৃত, আর এই সক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশ সরকারের সাথে আমাদের যৌথ কর্মসূচি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি CPP আজ সারা বিশ্বের জন্য একটি রোল মডেল। উপকূলীয় অঞ্চলে আমাদের 140টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র জীবন রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে আমরা অ্যান্টিসিপেটরি অ্যাকশন এবং ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপটেশনের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছি, যাতে দুর্যোগ আসার আগেই আমরা বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়াতে পারি এবং তাদের জীবন এবং জীবিকা রক্ষা করতে পারি। সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে জনস্বাস্থ্যের উন্নয়ন আমাদের কাজের একটি অন্যতম প্রধান স্তম্ভ। BDRCS অত্যন্ত গর্বের সাথে দেশের মোট নিরাপদ রক্তের চাহিদার প্রায় 11% সরবরাহ করে। আমাদের 9টি রক্তকেন্দ্র এবং একটি সাবসেন্টারের মাধ্যমে প্রতি বছর প্রায় 83,000 মানুষ রক্ত ও রক্তের উপাদান সহায়তা পাচ্ছেন। এছাড়া আমাদের 56টি মাতৃ ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। একই সাথে কক্সবাজারে আমাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। 2017 সাল থেকে BDRCS সেখানে বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য কয়েক মিলিয়ন লিটার নিরাপদ পানি, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা এবং ত্রাণ সহায়তা প্রদান করে আসছে। আমরা মানুষের মর্যাদা রক্ষায় সর্বদা ঐক্যবদ্ধ। আমাদের যুব ও স্বেচ্ছাসেবক ভাইয়েরা, তোমরা এই সোসাইটির প্রাণ স্পন্দন। প্রায় 7 লাখ স্বেচ্ছাসেবক ভাই ও বোন আমাদের আগামী দিনের শক্তি। বৈশ্বিক মহামারীর সময় তোমাদের সাহসী ভূমিকা হোক কিংবা স্থানীয় পর্যায়ে তোমাদের দৈনন্দিন সেবা, সবখানেই তোমাদের এই নিষ্ঠা মানবতা ঐক্যবদ্ধ তথা ইউনাইটেড ইন হিউম্যানিটির প্রকৃত প্রতিফলন। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় আমরা এই বিশাল মানবিক কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছি। তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, সেই সাথে আমাদের আন্তর্জাতিক অংশীদার ICRC, IFRC এবং অন্যান্য পার্টনার ন্যাশনাল সোসাইটিগুলোকে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই। আমি বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আহ্বান জানাই, আপনারা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এই জীবন রক্ষাকারী কাজের পাশে থাকুন। আমরা যদি একতাবদ্ধ থাকি তবে যে কোনো সংকট কাটিয়ে ওঠা সম্ভব। আসুন মানবতার ডাকে সাড়া দিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। ধন্যবাদ।
1: এতক্ষণ আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস 2026 উপলক্ষে বিশেষ কথিকা শুনলেন। সম্পাদনায় ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা, প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
3: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
0: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।
4: প্রিয় শ্রোতা, আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজ 165তম জন্মবার্ষিকী। এই দিনে কলকাতা জোড়াসাঁকোয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে মর্যাদার আসনে যেসব কবি সাহিত্যিক প্রতিষ্ঠিত করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর তাদের মধ্যে অন্যতম। তিনি একাধারে কবি, নাট্যকার, ছোটগল্পকার, গীতিকার, সুরকার, সাহিত্যিক। বাংলা সাহিত্যের প্রতিটি পরতে পরতে মিশে আছেন কবিগুরু। তার সকল সৃষ্টি আমাদের বিকশিত করে প্রতিক্ষণ। আসুন তার লেখায় আমরা নিজেকে খুঁজি, বিকশিত হই। এমন সুন্দর দিনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ প্রান্তরের আজকের আয়োজনে। প্রিয় শ্রোতা, শিক্ষা ও নারীর সচেতনতা টেকসই উন্নয়নের চাবিকাঠি। পরিবেশ রক্ষায় নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশ বিষয়ক শিক্ষা নারীদের দুর্যোগ মোকাবিলা, সম্পদ সংরক্ষণ এবং স্বাস্থ্যকর জীবনযাপনে দক্ষ করে তোলে, যা বাস্তুতন্ত্র ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করে। পরিবেশ রক্ষায় নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার সুযোগ বাড়ানো এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা অপরিহার্য। চলুন বন্ধুরা, সবুজ বাংলা পর্বে জেনে আসি পরিবেশ, শিক্ষা ও নারীর সচেতনতা বিষয়ে একটি চমৎকার সাক্ষাৎকার।
5: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজ আমরা আলোচনা করব পরিবেশ শিক্ষা ও নারীর সচেতনতা এই বিষয়ে। আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। স্বাগত আপনাকে আমাদের আজকের আয়োজনে।
6: ধন্যবাদ আপনাকে।
5: আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাইব, পরিবেশ শিক্ষা বলতে আমরা কি বুঝি এবং এটি কেন গুরুত্বপূর্ণ?
6: পরিবেশ শিক্ষা বলতে আমরা বুঝি এমন একটি শিক্ষা ব্যবস্থা যা মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে জ্ঞান, সচেতনতা ও দায়িত্ববোধ সৃষ্টি করে। এটি শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বরং বাস্তব জীবনে পরিবেশ রক্ষার জন্য প্রয়োজনীয় আচরণ ও মূল্যবোধ গড়ে তোলে। বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন, বন উজাড়, দূষণ ইত্যাদি সমস্যা ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে পরিবেশ শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি মানুষকে এসব সমস্যার কারণ, প্রভাব এবং সমাধান সম্পর্কে সচেতন করে তোলে। বিশেষ করে নারীদের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ, কারণ তারা পরিবার ও সমাজের কেন্দ্রবিন্দুতে থেকে পরিবেশ বান্ধব আচরণ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
5: এবার আপনার কাছ থেকে জানতে চাইব, নারীর সচেতনতা পরিবেশ সংরক্ষণে কিভাবে ভূমিকা রাখে?
6: নারীর সচেতনতা পরিবেশ সংরক্ষণে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে। আমাদের সমাজে নারীরা সাধারণত পানি সংগ্রহ, রান্না, জ্বালানি ব্যবস্থাপনা এবং পরিবারের স্বাস্থ্যসেবার সঙ্গে সরাসরি যুক্ত। ফলে তারা যদি পরিবেশ বান্ধব পদ্ধতি সম্পর্কে সচেতন হন, তাহলে তা সরাসরি পরিবেশ সংরক্ষণে অবদান রাখে। যেমন প্লাস্টিকের ব্যবহার কমানো, পানির অপচয় রোধ, জ্বালানি সাশ্রয়ী চুলা ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। এছাড়া সচেতন নারী তার পরিবার ও সন্তানদের মধ্যেও পরিবেশ বান্ধব মনোভাব গড়ে তুলতে সক্ষম হন, যা দীর্ঘমেয়াদে একটি টেকসই সমাজ গঠনে সহায়ক।
5: আমাদের দেশে পরিবেশ শিক্ষা ও নারীর সচেতনতা বৃদ্ধিতে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে সে সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই।
6: বাংলাদেশে সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা পরিবেশ শিক্ষা ও নারীর সচেতনতা বৃদ্ধিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাক্রমে পরিবেশ বিষয়ক পাঠ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই সচেতনতা তৈরি করছে। এছাড়াও বিভিন্ন এনজিও নারীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে, যেখানে তাদের পরিবেশ বান্ধব কৃষি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে শেখানো হয়। বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। স্থানীয় পর্যায়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কমিউনিটি ভিত্তিক প্রোগ্রামগুলো বেশ কার্যকর ভূমিকা রাখছে।
5: এবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, পরিবেশ শিক্ষা ও নারীর সচেতনতা বৃদ্ধিতে কি কোনো চ্যালেঞ্জ রয়েছে?
6: অবশ্যই, এই ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, অনেক গ্রামীণ এলাকায় এখনও শিক্ষার সুযোগ সীমিত, বিশেষ করে নারীদের জন্য, ফলে তারা পরিবেশ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পারেন না। দ্বিতীয়ত, সামাজিক ও সাংস্কৃতিক বাধা অনেক সময় নারীদের অংশগ্রহণকে সীমিত করে। তৃতীয়ত, পর্যাপ্ত প্রশিক্ষণ ও তথ্যের অভাব রয়েছে, অনেক ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্রযুক্তি বা পদ্ধতির সহজলভ্যতা নেই। এছাড়াও অর্থনৈতিক সীমাবদ্ধতা একটি বড় বাধা, কারণ অনেক পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহার করতে প্রাথমিকভাবে বেশি খরচ হয়। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
5: সবশেষে আপনার কাছ থেকে জানতে চাইব, ভবিষ্যতে পরিবেশ শিক্ষা ও নারীর সচেতনতা আরও বাড়ানোর জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন?
6: ভবিষ্যতে এই খাতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। প্রথমত, শিক্ষা ব্যবস্থায় পরিবেশ শিক্ষা আরও শক্তিশালীভাবে অন্তর্ভুক্ত করতে হবে এবং তা বাস্তবমুখী করতে হবে। দ্বিতীয়ত, নারীদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও কর্মসূচি বাড়াতে হবে, যাতে তারা পরিবেশ সংরক্ষণে সক্রিয়ভাবে ভূমিকা নিতে পারেন। তৃতীয়ত, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা যেতে পারে। চতুর্থত, স্থানীয় সরকার ও কমিউনিটি পর্যায়ে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এছাড়া পরিবেশ বান্ধব প্রযুক্তি সহজলভ্য ও সাশ্রয়ী করতে হবে, যাতে সাধারণ মানুষ তা ব্যবহার করতে উৎসাহী হয়। সবশেষে, সরকার, বেসরকারি সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি টেকসই ও পরিবেশ বান্ধব ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবে।
5: অশেষ ধন্যবাদ আপনাকে, পরিবেশ শিক্ষা ও নারীর সচেতনতা বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানানোর জন্য।
4: প্রিয় শ্রোতা, আমাদের চিরচেনা সবুজ পৃথিবী জলবায়ু পরিবর্তন, নগরায়ণ এবং পরিবেশ দূষণের কারণে দ্রুত পরিবর্তিত হচ্ছে। নির্বিচারে গাছ কাটা, বনভূমি উজাড়ের ফলে প্রতিদিন বনভূমি হারাচ্ছে। এতে জীব বৈচিত্র্য নষ্ট হচ্ছে এবং বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। সাথে যুক্ত হয়েছে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ। তাই তো আমাদের সবার হতে হবে সচেতন। তাই চলুন শুনে আসি।

0: প্রিয় শ্রোতা, পরিবেশ বিষয়ক এই গানের সাথেই একটু একটু করে চলে এসেছি আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষের দিকে। মনে রাখতে হবে, আমাদের এই সবুজ পৃথিবীকে টিকিয়ে রাখতে এখনই দরকার টেকসই জীবনযাত্রা এবং পরিকল্পিত উন্নয়ন। আসুন এই সবুজ পৃথিবীকে বাঁচিয়ে রাখি। এই শুভকামনায় আজকের মতন এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান। গ্রন্থনা এবং উপস্থাপনায় আমি নওশিন ফারহান নূর, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং সবুজ প্রান্তর অনুষ্ঠানটি যোজনা করলেন হরবিলাস রায়।
1: এতক্ষণে শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর।
2: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর বাংলায়।

আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শেখ শায়লা। দেশজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। বাংলা ১২৬৮ সনের ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য গান, কাব্যগ্রন্থ, নাটক, উপন্যাস ও প্রবন্ধ লিখেছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত নগর আত্রাই উপজেলার পতিসরে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে, খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্স এবং রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমি চার দিন ব্যাপী শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের সর্বক্ষেত্রে দৃঢ়ভাবে বিচরণ করেছেন। তিনি এমন এক সৃষ্টিশীল ব্যক্তিত্ব যাকে সারাজীবন অধ্যয়ন করেও পুরোপুরি আবিষ্কার করা সম্ভব নয়। আজ নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রবীন্দ্রনাথ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি। রবীন্দ্রনাথ শুধু কবি নন, একজন দার্শনিকও ছিলেন। অভিবাসীদের অধিকার সুরক্ষা অনিয়মিত

0: অভিবাসন রোধ, অভিবাসন ব্যয় কমানো, ন্যায্য মজুরি নিশ্চিত করা, জবাবদিহিতা জোরদার এবং অভিবাসীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বাড়াতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের সাধারণ বিতর্কে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, বাংলাদেশ হোল অব গভর্নমেন্ট অ্যান্ড হোল অব সোসাইটি পদ্ধতির মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনায় জবাবদিহিতা জোরদার করছে এবং অভিবাসীদের ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে কাজ করছে। হজযাত্রীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকার অনুমোদিত চ্যানেলের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার আহ্বান জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। আজ ঢাকায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশী হজযাত্রীদেরকে যথাযথ দাপ্তরিক প্রক্রিয়ায় হজ পারমিট গ্রহণের অনুরোধ জানিয়ে সৌদি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, কেবল হজ ভিসার মাধ্যমে হজ পালন করা যাবে। এছাড়া হজের আনুষ্ঠানিকতা সম্পাদন করার ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে দাপ্তরিক অনুমতিপত্র গ্রহণের আহ্বান জানায় সৌদি হজ মন্ত্রণালয়। অন্যথায় হজ এজেন্সি অথবা হজ যাত্রীদের আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হতে পারে। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী বুধবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল রেলভবনে ঈদ যাত্রার প্রস্তুতিমূলক এক সভায় জানানো হয়, এ সকল টিকিটের শতভাগই অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে থেকে। প্রতিবারের মতো এবারও ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে 5 জোড়া বিশেষ ট্রেন ও কোরবানির পশু বহনকারী স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী বুধবার বিক্রি হবে 23 মে যাত্রার টিকিট। আজ ভোরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা পাল্টা হামলা হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে। ইরানের শীর্ষ সামরিক কমান্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর দিকে আসা ইরানের একটি তেলের ট্যাঙ্কার ও আরেকটি জাহাজে হামলা চালিয়েছে। ইরানের সামরিক বাহিনী আরও জানায়, যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি উপকূলীয় বেসামরিক এলাকায় বিমান হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডিস্ট্রয়ারে ইরানের হামলার জবাবে তারা আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের ছোড়া ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিহত করেছে। অন্যদিকে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোলাগুলির পর এশিয়ায় তেলের দাম বৃদ্ধি পেয়েছে। খেলার খবর ক্রিকেট। ঢাকায় মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আজ প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে 4 উইকেটে 301 রান করেছে। মুশফিকুর রহিম 48 রান এবং লিটন দাস 8 রান নিয়ে অপরাজিত আছেন। টেস্ট ক্যারিয়ারে নিজের 9ম সেঞ্চুরি করে 101 রানে আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আগামীকাল সকাল 10টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, পটুয়াখালী এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই আসমা আফজাল। 165th birth anniversary of Nobel laureate world poet Rabindranath Tagore is being celebrated in Khulna today like other places of the country through elaborate programs. Rabindranath, whose multifaceted talent enriched all genres of Bengali literature and arts, was the first Asian to be awarded the prestigious Nobel Prize. He was born on the 25th Boishak in 1268 Bangla years in Tagore family at Jorashako in Kolkata. In Khulna, district administration has taken a 3-day long different programs at Dokkhin Tihi under Fultala Upuchila and Pithapok under Rupsha Odisha Upazila on the occasion. The programs of Dakshin D.E. Rabindra Complex include inaugural function, discussion meeting, folk fair and cultural function. Lord Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman inaugurated the three-day-long program as chief guest. State Minister for Power, Energy and Mineral Resources Anindu Islam Amit, Member of Parliament Amir Ejaz Khan, Divisional Commissioner Mohammad Abdullah Harun, DIG Mohammad Rejaul Haq, Joint Secretary of Cultural Affairs Ministry Mohammad Bilal Hussain Khan and Police Super Mohammad Tajul Islam attended the function as a special guest. Eminent educationist and former treasurer of Khul University, Professor Mohammad Majharul Hannan, delivered the commemorative speech with Deputy Commissioner Ms. Huri Jannat in the chair. Meanwhile, similar three-day-long various programs have been taken at Pithapuk Rabindra Memorial Museum under Rupsha Pujila in Khulna. The programs include inaugural ceremony, discussion meeting and cultural function. Additional Divisional Commissioner Revenue Ms. Sifat Mehnaz inaugurated the program as chief guest. Eminent educationist and researcher Professor Mohammad Abdul Mannan delivered the commemorative speech while Rupsha Upazila Nirbhay Officer Ms. Sanjita Rikta delivered the welcome speech. Deputy Director of Local Government Division Mohammad Ariful Islam presided over it. Meanwhile, a three-day-long programs have been arranged at Kuthibadi at Shilaida under Kumarkhali Upazila in Kushtia on the occasion of 165th birth anniversary of World Poet. The program includes discussion meeting, Rabindra Mela and cultural function. Minister for Cultural Affairs Nitai Roy Choudhury inaugurated the program as chief guest. Eminent educationist Professor Dr. Wakil Ahmed delivered the commemorative speech, while Deputy Commissioner Mohammad Tohid bin Hassan delivered the welcome speech. Presided over by Secretary of Cultural Affairs Minister Kanij Maula, the function was attended by Member of Parliament Reza Ahmed, Abjal Hussain, Musammad Farida Yasmin and Police Super. The district administration has arranged it with the support of Cultural Affairs Ministry. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said there is no alternative to training for lawyers to improve their professional skills. Training will soon be organized in all district boards of the country with the help of a British organization. To develop wise judges, wise and skilled lawyers must first be created. He said this while speaking at this reception ceremony of young lawyers at the Khulna District Bar Association Auditorium today as chief guest. The law minister said justice in the country will be ensured if an influence-free judiciary is established. To consolidate the democracy, rule of law and human rights in Bangladesh, the judiciary must be transformed into a prestigious institution like a pilgrimage site. So the honesty, integrity and professional qualifications of lawyers must be improved and they must distance themselves from all kinds of immoral activities. Administrator of Khulna City Corporation Nazrul Islam Manju, Members of Parliament Amir Ejaz Khan and Advocate Jahangir Hussain Halal, Senior District and Session Judge Chant Mohammad Abdul Alim Al Raji and Deputy Commissioner Hure Jannat attended the function as a special guest with the District Bar Association President Advocate Molla Mohammad Masum Rashid in the chair. Earlier, the law minister attended the judicial officers of the conference room of Khulna District Judge Court as chief guest. CI sheet, cash and food items were distributed among 8 fire and natural disasters affected families at the Shalika Upazila Parishad premises in Magura today. The Upazila Nirbhay officer distributed this as chief guest. His family was given a bundle of CI sheet, 3000 taka cash and dry food. The assistant commissioner land project implementation officer and local elite were present at the time. The Upazila administration arrested it. Finally, weather in Phokat Valley till on tonight says there are chances of rain or thunder showers with temporary west northwesterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Joshur, Kushtia, Rajshahi, Pabna, Mamensing, Potuakhali, and Silait. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Khuda Hafiz.
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এই পর্যায়ের অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমি নাজনীন সুলতানা, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ সিবলি সাইদ, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন শেখ আমির হোসেন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। বাংলাদেশ বেতার খুলনা।
3: পরিক্রমা সাপ্তাহিক ঘটনাবলীর উপর ভিত্তি করে বেতার বিবরণী। সুস্থ শ্রমিক কর্মঠ হাত আসবে এবার নবপ্রভাত, এ প্রতিপাদ্য সামনে রেখে পালিত হয় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2026। জেলা প্রশাসন খুলনা, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ হাফেজ আহমেদ মজুমদার।
4: বিশ্বের সকল মেহনতি শ্রমিকদের জানাই আন্তরিক অভিনন্দন। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষ নিয়ে প্রতি বছর মহান মে দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়। 1883 সালে আমেরিকার শিকাগো শহরে এই মার্কেটে ন্যায়সঙ্গত শ্রমিক অধিকার এবং শ্রমের মর্যাদার দাবিতে শ্রমিক আত্মহত্যা দিয়ে এই দিবসটি প্রতিষ্ঠিত করেছেন। অর্থনৈতিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার জন্য মহান মে দিবস গুরুত্ব অপরিসীম। এদিনে শ্রমিক এবং মালিকের চেতনার জায়গাটি আরো প্রসারিত হয়, পারস্পরিক সম্পর্কের দিকে হয়। তাই দেশের অর্থনৈতিক উন্নয়ন তথা সার্বিক অগ্রগতিতে শ্রমিক মালিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, কর্মক্ষেত্রে শান্তি, সুষ্ঠু কর্ম পরিবেশের প্রয়োজনীয়তা অনুধাবন করে এবছর মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস 2026 এর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে সুস্থ শ্রমিক কর্মঠ হাত আসবে এবার নবপ্রভাত। পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে 2003 সাল থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সেফটি অ্যান্ড হেলথ অ্যাওয়ার্ড পালন করে আসছে। টেকসই উন্নয়ন লক্ষ্যকে সামনে রেখে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর সদস্যভুক্ত দেশগুলির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সরকার 2016 সাল থেকে এই দিবসটি উদযাপন করে আসছে। শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রম এবং গুরুত্ব বিবেচনায় নিয়ে শ্রমিকের জীবনমান ও কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। সরকার ইতিমধ্যে জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি কর্ম পরিকল্পনা প্রকাশ করেছে। এই কর্ম পরিকল্পনা অনুসরণ করে 2030 সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত SDG লক্ষ্যমাত্রা অনুযায়ী কর্মক্ষেত্রে নিরাপত্তা সুগম কর্ম পরিবেশ নিশ্চিত করছে।
3: সিভিল সার্জন খুলনা ডক্টর মোসাম্মদ মাহফুজা খাতুন বলেন,
5: এই মহান মে দিবস এই দিনটি তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনটি শ্রমিক ভাইদের অধিকার, নিরাপত্তা এবং মর্যাদা গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসে আমি একজন ডাক্তার হিসেবে আমি কিছু সচেতনতার কথা এবং যেমন যদি কেউ ধুলা ময়লা এইসব পরিবেশে কাজকর্ম করে থাকে তাহলে ধুলা ময়লা আমাদের ফুসফুসে প্রবেশ করে এবং আমাদের ফুসফুসে সংক্রমণ হয়ে আমাদের বিভিন্ন রাসায়নিক ক্রিয়ার জন্য আমাদের বিষক্রিয়া, যেমন কেউ যদি অনেকদিন কোন রাসায়নিক কারখানায় কাজ করে থাকে তাহলে তার সিসা প্রক্রিয়া দেখা দেয়। সেজন্য আমাদের কাজ করার পাশাপাশি একটা কাজ না করে শ্রমিক ভাইদের সাথে বলতে চাই যে কাজের ফাঁকে ফাঁকে আপনারা একটু বিরতি নেবেন এবং কিছু সময় আপনারা বেশি করে পানি খাবেন এবং কিছু সময় আপনারা অপেক্ষা করবেন, একটানা কাজ করা করবেন না। এবং যখনই কোন পরিবেশের ভিতরে কাজ করবেন আপনারা মাস্ক ব্যবহার করবেন, ক্যাপ ব্যবহার করবেন, গামছা ব্যবহার করবেন, চশমা ব্যবহার করবেন,
3: শ্রমিক প্রতিনিধি আবুদাউদ্দিন মোহাম্মদ, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল খালিশপুর আঞ্চলিক কমিটি খুলনা মহানগর বলেন, শফিকুল আলম মনা সভাপতি জাতীয়তাবাদী দল খুলনা মহানগর বলেন,
6: যখন আমাদের দেশে বিগত ফ্যাসিবাদী সরকারের সময় শ্রমিকদের সকল অধিকার ভূলুণ্ঠিত করা হয়েছিল, আমরা দেখেছি এই খুলনায়, আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই খুলনায় শিল্প নগরী বলা হতো এক সময়, কিন্তু এই 17 বছরে এই নগরীকে মৃতপ্রায় নগরীতে পরিণত করা হয়েছে, কলকারখানাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে, সরকারের ভ্রান্ত নীতির কারণে বাংলাদেশ থেকে জুট প্রেস বিল্ডিং এগুলি বন্ধ হয়ে গিয়েছে, হাজার হাজার শ্রমিক কর্মক্ষেত্র থেকে তারা কাজ হারিয়েছে, এবং শুধু তাই নয় যাদেরকে ছাঁটাই করা হয়েছে তাদের ন্যায্য অধিকার ন্যায্য পাওনা পরিশোধ করা হয় নাই, বাংলাদেশের শ্রমিকদের সকল অধিকারকে ভূলুণ্ঠিত করা হয়েছে। আমরা জানি আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান তিনি গর্ব করে বলতেন যে আমি একজন শ্রমিক, বাংলাদেশের সকল প্রেক্ষাপটে বর্তমান গণতান্ত্রিক সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করছে, ইতিমধ্যে তারা বাংলাদেশে দল মত নির্বিশেষে সকল মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, কৃষক কার্ড দেওয়া হচ্ছে, মানুষের সকল অধিকার প্রতিষ্ঠিত করার সার্বক্ষণিক প্রচেষ্টা বর্তমান প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প অব্যাহত রেখেছেন।
3: মালিক প্রতিনিধি খন্দকার আলমগীর কবির চেয়ারম্যান বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন বলেন,
7: আমাদের এখানে প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প অব্যাহত ও কালিশপুরে বলে গেছিল যে জুট মিল এবং প্রেস হাউস চালু হবে, একটু প্রক্রিয়াধীন, হয়তো জুটের মিল নিয়ে কিছু পর্যালোচনা চলতে চান, দেখলাম যে আমার কিছু কিছু বিষয়ে জুট মিল চালু করার জন্য আমাকে বিজেপিতে
3: মোহাম্মদ রাশেদুল ইসলাম অতিরিক্ত পুলিশ কমিশনার কেএমপি বলেন,
8: এই প্রোগ্রামটা হচ্ছে শ্রমিকের অধিকার মর্যাদা এবং নিরাপত্তার কর্ম পরিবেশের জন্য আমাদের দায়বদ্ধতার প্রতি, যেমন শ্রমিকের যে অধিকার আছে সে অধিকারকে প্রতিটা সরকারি কর্মকর্তা প্রতিটা মালিক প্রতিটা শ্রমিক নেতাকে স্মরণ করিয়ে দেয় যে এটা আমাদের দায়বদ্ধতা, তোমরা আমাদের অধিকার ফিরিয়ে দিবা, আমাদের অধিকার দিবা। এ প্রসঙ্গে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, গাই সামনে গান, মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মনিয়া, এই চেতনার মধ্যে নিহত আছে মেয়ে দিবসের মূল দর্শন সমতা ন্যায় এবং মানবিক মর্যাদা, মহান মেয়ে দিবসের তাৎপর্য এবং আমরা এখান থেকে কি শিক্ষা সবাই আমরা জানি এটা।
9: পরেশান হয়েছে। 16-17 ঘন্টা করে মালিকরা শ্রমিকদেরকে কাজ করেছেন বেতন দিনের সমপরিমাণ। সেই দাবিতে তারা 1 মে থেকে আন্দোলন শুরু করে। 4 মে শিকাগো শহরে ডে মার্কেটের সামনে তারা বিক্ষোভ মিছিল করেন, সমাবেশিত হয়। সেই বিক্ষোভ মিছিলে সেই সমাবেশে সেবা কাহারা বোমা বিস্ফোরণ করে। সেখানে যে শ্রমিক ভাইরা ছিলেন সেই শ্রমিক ভাইরা সেখানে নিহত হন, অনেক শ্রমিক নিহত হন। আমরা তাদের দুধের মাফ করার কামনা করি। সৃষ্টিকর্তা যেন তাদের আত্মাকে শান্তিতে রাখে, তাদের আত্মত্যাগের মাধ্যমে যেন আমরা আত্মমর্যাদা ফিরে পাই। তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বর্তমান সরকার এবং যারা এর সঙ্গে সংশ্লিষ্ট আছেন, যারা বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, তাদের নেতৃবৃন্দ নিরাপদ নতুন পরিবেশকে তারা একটা শ্রমিকের জন্য অনুগ্রহ হিসাবে দেখবে না, তারা প্রতিটা শ্রমিকের মৌলিক অধিকার হিসাবে দেখবে।
3: অতিরিক্ত বিভাগীয় কমিশনার খুলনা আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম বলেন,
10: আমরা প্রশাসন মনে করি যে খুলনার সব শিল্প প্রতিষ্ঠান প্রদান করা হয় এবং মালিক পক্ষ আছে, আমরা তাদেরকে অভিনয় অনুরোধ করবো যে এটি যেন তারা একটু নিশ্চিত করেন। আর কোন শ্রমিকই যেন অবৈধভাবে বরখাস্ত না হয় এবং কোন হায়রানির সুযোগ যেন তারা না রাখে। আর বিপজ্জনক যে কাজ কর্মগুলো আছে সেগুলো যেন কর্ম পরিবেশ নিশ্চিত করা হয়, বিশেষ করে দিন মজুর এবং গৃহকর্মীদের জন্য প্রাথমিক স্বাস্থ্য এবং শিশু শিক্ষার ব্যবস্থা করতে আমরা প্রশাসনিক যে কর্ম পরিকল্পনা আছে সেগুলো আমরা বাস্তবায়নের কথা তৈরি করছি। আর শ্রমিকদের নিয়োগকর্তা যারা আছে মালিক পক্ষ বা আমরা, আমাদের কাছে মনে রাখতে হবে যে শ্রমিক কিন্তু কোনো দ্বন্দ্বের অংশ না, শ্রমিক একজন মানুষ এবং পরিবারের উপার্জন কম একজন ব্যক্তি, তাকে তার সাথে দ্বন্দ্বের মতন ব্যবহার আমরা না করি। দিন শুধু মিটিং র্যালি আর বক্তব্যের দিন নয়, এটি আসলে ধারণ করতে হবে এবং সবাই সবার দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করি, তাহলে এত আইন কানুন বিধি বিধানের আসলে প্রয়োজন নাই, সবাই সবার দায়িত্ব আমরা পালন করতে পারি, তাহলে সবচেয়ে ভালো।
3: বক্তব্য রাখেন উপপরিচালক স্থানীয় সরকার জেলা প্রশাসকের কার্যালয় মোহাম্মদ আরিফুল ইসলাম।
11: মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস 2026, তাদের কল্যাণে যে কোনো উদ্যোগ এবং সদাশয় সরকারের যে কোনো কর্মকাণ্ডে জেলা প্রশাসন তাদের সাথে সমন্বয় করে কাজ করে এবং আপনাদের যে কোনো দাবি দেওয়া বা যে কোনো বিষয়ে আপনারা সব যে কোনো সময়
3: একই দিন 1 মে শহীদ হাদিস পার্কে 3 দিন ব্যাপী মাশরুম মেলা 2026 এর সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নজরুল ইসলাম উপপরিচালক খামার বাড়ি খুলনা।
12: মাশরুম মেলা খুলনা 10টি জেলা থেকে এখানে অংশগ্রহণ করেছেন, 74 জন উদ্যোক্তা এই মেলায় অংশগ্রহণ করেছেন। সেই সুদূর মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ থেকে কিন্তু আমাদের উদ্যোক্তারা এসেছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং খুলনা অঞ্চলে যে 4টি জেলা নড়াইল, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, তার সেই উদ্যোক্তারা এসেছেন। আপনারা দেখেছেন যে মাশরুমের কত রকম ব্যবহার, আমরা কিন্তু আগে জানতাম যে শুধু মাশরুম ফ্রেশ মাশরুম খাবো এবং সেটা ভেজিটেবল হিসাবে, কেউ ভর্তা হিসাবে, কেউ চপ হিসাবে আমরা খেয়েছি, কিন্তু আজকে আপনি দেখেন মাগুরার যারা এসেছে তারা কিন্তু এখানে মানে থার্ড জেনারেশনে চলে গেছে, ঔষধি পর্যায়ে নিয়ে গেছে, ঋষি মাশরুমকে পাউডার করে প্যাকেট করে একেবারে বিএসটির অনুমোদন নিয়ে বিক্রি করছে। এই যে উদ্যোক্তা তৈরি হলো এই প্রকল্পের মাধ্যমে, এটা কিন্তু আমাদের জন্য আশীর্বাদ, অনেক বেকার লোকের সংস্থান হবে। আর এটা ভেজিটেবল যেহেতু ইনডোর আমরা চাষ করতে পারতেছি, আমরা ওই উপকূলীয় মানুষের যদি মাশরুমের উদ্যোক্তা করতে পারি এবং মাশরুমের মার্কেট লিঙ্কেজ করতে পারি বড় বড় হোটেলগুলোতে, শপিং মলগুলোতে, তাহলে আমরা উপকূলীয় মানুষগুলোকে যদি এই ইনডোর ভেজিটেবল বা মাশরুম উৎপাদনে সক্ষম করে তুলতে পারি তাহলে কিন্তু তাদের একটা কর্মসংস্থান হবে এবং আমাদের এই উপকূল তথা সুন্দরবনকেও কিন্তু আমরা রক্ষা করতে পারব।
3: মাশরুম উদ্যোক্তা আজিজুল ইসলাম বলেন,
13: মোহাম্মদ আজিজুল ইসলাম, আমি মাগুরা থেকে এসেছি মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের মাশরুম মেলা। এই মেলায় অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত এবং এখানে সবাই যারা উপস্থিত আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তারা আমাদেরকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আমি 2019 সালে মাশরুম চাষ শুরু করি এবং তখন ছাত্র অবস্থায় আমি পড়াশোনার পাশাপাশি চিন্তা করি আমার কিছু একটা করতে হবে, সেই চিন্তা ভাবনা থেকে আজ মাশরুম চাষ। আমি যখন চিন্তা করি যে আমি মাশরুম চাষ করব, তখন মাশরুমে আমি দুইটা সুবিধা দেখি, একটা হচ্ছে আপনার স্বল্প পুঁজি আর হচ্ছে অনাবাদি জমি। এখন আপনি মাশরুম চাষ করতে গেলে আপনার উর্বর জমি লাগবে না, এবং আপনার বাসা বাড়িতে যে ঘর পড়ে আছে বা যে অনুর্বর জায়গা আছে ওই জায়গাতে আপনি মাশরুম চাষ করতে পারবেন, এবং মাশরুম চাষটা আপনি সর্বপ্রথম 5,000 টাকা দিয়ে শুরু করতে পারবেন। এই জন্য আমি মনে করি আমাদের যারা বেকার ভাইরা আছে তারা যদি মাশরুম চাষ শুরু করে আমি মনে করি তারা নিঃসন্দেহে স্বাবলম্বী হবে। এবং মাশরুম চাষের যে প্রশিক্ষণ নেওয়ার জন্য আমাদের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট আছে সাভার, তারা খুবই আন্তরিক, তারা আমাদেরকে ট্রেনিং করে থাকে। আমি প্রথম পর্যায়ে 5,000 টাকা দিয়ে মাশরুম চাষ শুরু করি। আমার খামার থেকে প্রতি বছর আমি 8 থেকে 10 টন মাশরুম উৎপাদন করি, যার বাজার মূল্য 15 থেকে 20 লাখ টাকা, এবং এটা সব আমার নিজস্ব খামার, শুধু আমি নিজে উৎপাদন করে ক্ষান্ত নাই। আমি চিন্তা ভাবনা করছি আমার এরিয়ার বেকার সমস্যা সমাধান করতে হবে, সেই লক্ষ্যে আমি নিজে উদ্যোক্তা তৈরি করেছি, এবং আমার এখানে স্থানে অনেক চাষি আছে যারা মাশরুম উৎপাদন করে এবং তারা মাশরুম আমাকে দেয়। তারা মাশরুম প্রতি বছরে তারা 2-3 লাখ টাকা উৎপাদন করে, এরকম 30 জন চাষি আছে আমার নিজের। তারা যে মাশরুমগুলো উৎপাদন করে সেই মাশরুমগুলো আমি শুধু আমার মাশরুম সহ তাদের মাশরুম আমি সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি। আমাদের মাশরুমগুলা বিভিন্ন বিভাগীয় শরণ শহর ঢাকা খুলনা চট্টগ্রাম রাজশাহী সহ সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি। শুধু এই নয়, মাশরুমের যে উপকারিতা উপকারিতা সম্পর্কে আমি মনে করি যদি কেউ অবহিত থাকে বা জানে তো সে মাশরুম মানে সে না চাইতেও খাবে, এমন এক মাশরুম এমন একটা ঔষধি গুণ সম্পন্ন সবজি। তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা মাশরুম খাবেন, আপনাদের খাদ্য তালিকায় নিয়মিত মাশরুম রাখুন।
3: উদ্যোক্তা রিপন কুমার রায় বলেন,
14: মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন এবং দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত আমি একজন মাশরুম উদ্যোক্তা। আসলে এই প্রকল্পের যে গুণাগুণ আসলে এ বলে শেষ করার মতো নয়। আমরা আসলে মাশরুমটাকে এভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি শুধুমাত্র এই প্রকল্পের সহযোগিতার মাধ্যমে। আসলে মাশরুমটা এমনই একটা সবজি বা খাদ্য তালিকায় আনতে গেলে আমাদের অনেক পরিশ্রম করতে হবে। আসলে আমরা মাশরুমটাকে কেউ জানি না বুঝি না, এর গুণাগুণ সম্পর্কে কেউ জানি না, যার কারণে এর অগ্রযাত্রা সেইভাবে হচ্ছে না। আসলে প্রকল্পের এই সহযোগিতার মাধ্যমে আজকে যেমন এরকম খুলনা অঞ্চলে এই প্রথমেই মাশরুম মেলাটা আয়োজিত হয়েছে, এর মাধ্যমে এই খুলনা অঞ্চলের মানুষ অনেক মানুষই এখন মাশরুম সম্পর্কে জানতে পারছে। এর জন্য আমি ধন্যবাদ জানাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে এরকম একটা আয়োজন মেলা আয়োজন করার জন্য, যার মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টটাকে প্রচার করতে পারতেছি। সবার জনগণের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি হচ্ছে যে মাশরুম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এটা একটা হাই ভ্যালুয়েবল ফুড এবং একটা অর্গানিক ফুড বললেই কোনো অংশে ভুল হবে না। আমরা অনেক অর্গানিক ফুড নিয়ে কাজ করতেছি, সবাই অর্গানিক ফুডের দিকে ঝুঁকছে। আমি মনে করি 100% অর্গানিক ফুড বললে এই মাশরুমটাকেই বিবেচনা করা যায়, কারণ এর ভিতর কোনো প্রকার বাইরের কোনো কেমিক্যাল ঔষধ বা কোনো কীটনাশক কোনো কিছু ইউজ করা হয় না, একদম সম্পূর্ণ অর্গানিক ভাবে ঘরের ভিতর বৈজ্ঞানিক উপায়ে চাষ করা হয় এই মাশরুম। তাই খাদ্য তালিকায় যদি মাশরুমটাকে আমরা অ্যাড করতে পারি, আমাদের পুষ্টির যত চাহিদাগুলো এগুলো সবই মাশরুম থেকে পূরণ করা সম্ভব, কারণ এই মাশরুমে আছে 60% প্রোটিন, 60% ভিটামিন, যেটা আমার মনে হয় পৃথিবীতে কোনো খাদ্যদ্রব্যের ভিতর 60% ভিটামিন আছে বলে আমার জানা নাই। শুধুমাত্র একমাত্র ওষুধ ভিটামিন জাতীয় ক্যাপসুল ট্যাবলেট আপনার পাবেন না, এবং এই এতগুলো প্রোটিন এবং ভিটামিনের উৎসই মাশরুমে থাকা চালিয়ে থাকা সত্ত্বেও আমরা কিন্তু আসলে অজ্ঞতার জন্য এই মাশরুমটাকে গ্রহণ করতে পারছি না। ঋষি মাশরুম, জ্ঞান মাশরুম, মিল্কি মাশরুম সবগুলোই চাষ হয় এবং এই মাদার কালচার টিচু কালচার সমস্ত বাংলাদেশে সরবরাহ করা হয়। আমি চাই এরকম প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় মেলা বা অনুষ্ঠানের জন্য আয়োজন করা হয়, যাতে আমাদের প্রচার প্রসার আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং এই মাশরুমটাকে যেন আমরা একসময় প্রত্যেকের খাদ্য তালিকায় পৌঁছে দিতে পারি, এই প্রত্যাশাই আমাদের প্রত্যেক উদ্যোক্তারই।
3: সালমা সুলতানা উপসহকারী কৃষি কর্মকর্তা ফুলতলা বলেন,
15: নিয়ে যে এমন একটা মেলা হবে হাবিজ পার্কে এটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি, কারণ মাশরুমটা মনে হয় যেন আমার গণ্ডির ভিতরে সীমাবদ্ধ ছিল। এটা প্রচার প্রসার যে এত ব্যাপক আকারে এরকম একটা গ্যাদারিং ফুল জায়গায় আমরা করতে পারবো, এটা আমাদের আসলে অনেক ভাগ্যের ব্যাপার। আমার যেসব উদ্যোক্তা আছে তাদেরও এটা একটা বড় প্রাপ্তি যে তাদের মাশরুমটা প্রচারের জন্য এত বড় একটা প্ল্যাটফর্ম আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজন করেছেন। এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে মেলাটা আমাদের বিভাগীয় শহর এবং এরকম একটা সুন্দর জায়গায় আয়োজন করার জন্য। মাশরুম চাষটা আসলে আমি কি বলবো, মাশরুম চাষ করতে গেলে আমাদের কিন্তু কোনো টাকা পয়সা দরকার হবে না। এখন আপনারা বলতে পারেন যে কোনো টাকা পয়সা মানে কি, কোনো টাকা পয়সা ছাড়া কোনো কিছু হয় নাকি? আমি যে কাজই করব, আমি যেটা বুঝি যে আমি সেই কাজটার একটা বেনিফিট যদি আমি সেই লোকটাকে বুঝাতে পারি যে আপনি এইটা করবেন তার একটা ফিডব্যাক এইটা পাবেন, তাহলে কিন্তু সেই বিষয়ে আমি লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর বেনিফিট বলতে অর্থনৈতিক বেনিফিটটাই হচ্ছে মূলত। আমাদের যে মা বোনরা আছেন যারা সাংসারিক কাজ করার পরে তার এই কাজের ভিতরে আমরা যদি মাশরুমটাকে ঢুকায় দিতে পারি, তাহলে আমার মনে হয় তার সাংসারিক কাজের সাথে তার আর একটা অর্থনৈতিক সাপোর্ট আমি দিতে পারলাম। এই জিনিসটা আমাদের মা বোনদের বোঝাতে হবে।
3: মোল্লা কবির হোসেন জাতীয়তাবাদী কৃষক দল খুলনা জেলা সভাপতি বলেন,
16: বাংলাদেশের ভিতরে এই মেলাটি খুলনা জেলায় সর্বপ্রথম। তো সেই কারণে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে কৃষি সংগঠন অধিদপ্তর খুলনা জেলা এবং খুলনা অঞ্চলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। এমন একটি সম্ভাবনাময় খাত বা সম্ভাবনাময় একটি বিষয়ের উপর খুলনাতে যে মেলার আয়োজন কৃষি সংগঠন অধিদপ্তর করেছেন, এই কারণে আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো সত্যি আমি নিজেও জানতাম না, আগের দিনও বলেছিলাম যে মাশরুমের এত গুণাবলী, যেমনি পুষ্টি তেমনি ঔষধি গুণ সম্পন্ন সুস্বাদু একটি খাবার, তেমনি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ার একটি উপায় এর ভিতরে রয়েছে, তেমনি বেকারত্ব দূরীকরণের জন্য একটি বড় মাধ্যম হিসাবে মাশরুম চাষ যদি করা যায় সেটি একটি বড় ভূমিকা রাখে। তেমনি অর্থনৈতিক ভাবেও এই মাশরুম চাষের মধ্য দিয়ে অসহায় অত দরিদ্র ক্ষুদ্র কৃষক এবং কিষাণীরা এই মাশরুম চাষ করেই তাদের সংসার চালাতে পারে। যেমন মানুষের অর্থনৈতিক স্বাবলম্বী, তেমনি খাদ্যে আপনার পুষ্টির চাহিদা মিটায়, মানুষকে সুস্থ সবল রাখতেও সহযোগিতা করে। এমনি ভাবে একটি সম্ভাবনাময় খাত বাংলাদেশের প্রথম খুলনাতে উৎপাদন এবং হওয়ার কারণেই একটি চমৎকার জিনিস এবং এই প্রচার, এর উপকারিতা, এর সুফল এটি সকলের মাঝে বিস্তার ঘটাতে পারলে আমার মনে হয় সেটি খুলনা অঞ্চলের মানুষের জন্য অনেক উপকার এবং ভালো হয়।
3: বিভাস চন্দ্র সাহা আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তা বলেন,
17: এই যে মাশরুম নিয়ে যে বিষয়টি, আমরা কৃষি সম্প্রসারণ দপ্তর অনেকদিন ধরে কাজ করছি, এটি এমনই এক ফসল, এই অপ্রচলিত ফসলকে জনপ্রিয় করার জন্য উদ্যোক্তাগণ কাজ করছে। আমাদের যে উদ্যোক্তাগণ আছেন এই অঞ্চলে, তাদের উদ্যোগের ফলেই মাশরুম চাষে কিছুটা হলেও সম্প্রসারণ করছে। তো আমরা আশা করব যে কৃষি সম্প্রসারণ দপ্তর আমাদের মাঠ পর্যায়ে আমরা যারা আছি তাদের এই কাজগুলো, বিশেষ করে মাশরুম এটি জনপ্রিয় করার জন্য খাদক তৈরি করতে হয়, খাদক তৈরি না হলে এই মাশরুম কখনোই সম্প্রসারিত হবে না। তো এর যে আমাদের উপকারিতা, অনেক উপকারিতা, এটি মাঠে নিয়ে যেতে হবে, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ এখানে সম্পৃক্ত হতে হবে, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আছেন, মাঠ পর্যায়ের যারা আছে সহযোগিতা করতে হবে, আমাদের সাংবাদিক বৃন্দ আছেন। কাজেই মাশরুমের এই উপকারিতা বা এর যে সুফল, এটি যদি আমি ছড়িয়ে দিতে পারি এবং খাদক শ্রেণী তৈরি করতে পারি, তাহলে সফলতা আসলে ছড়িয়ে পড়বে।
3: অতিরিক্ত বিভাগীয় কমিশনার খুলনা আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম বলেন,
18: আপনারা জেনে অবাক হবেন যে বাংলাদেশের আর কয়েকদিন পরেই হয়তো আমাদের বাজেট অধিবেশন হবে। বাংলাদেশের বাজেটের সমান হচ্ছে আমাদের পৃথিবীব্যাপী মাশরুমের মার্কেট। তাহলে 7,00,000 কোটি টাকা মাশরুম সারা পৃথিবীতে বাণিজ্যিক ভাবে উৎপাদিত হয় এবং ব্যবসা হয়। তাহলে এটি দ্বারাই বোঝা যাচ্ছে যে মাশরুম কেমন জাদুকরী এবং একটি সৃষ্টিকর্তার একটা অপার যে দান। যেটি দরকার সেটি হচ্ছে যে এই মাশরুম চাষ তখনই বাড়বে যখন এর ভোক্তা সৃষ্টি হবে। সবার বাড়িতেই যে মাশরুম চাষ, আমরা চাই এটা হলে খুবই ভালো, কিন্তু আমরা চাই যে আপনি চাষ করুন আর না করুন, মাশরুমটা যেন আপনি নিজে আপনার বাড়িতে খাবার হিসেবে ব্যবহার করেন। এইটি একেবারেই প্রাকৃতিক এবং নির্ভেজাল, এবং আমাদেরকে বলা হয়েছে যে আমরা তখনই সুস্থ থাকবো যখন একেবারে নির্ভেজাল খাবারটা আমরা আমাদের দেহ গ্রহণ করতে পারবো। এই আয়োজনের উদ্দেশ্যটাও হচ্ছে সেটি, যে মানুষ মাশরুমের উপরে তার আকর্ষণ সৃষ্টি করবে, এটি টেস্ট করে দেখবে, এটি প্রয়োজনে বাড়িতে কিছু চাষ করে দেখবে এবং নিজেরা তাদের খাদ্য তালিকায় মাশরুমকে অন্তর্ভুক্ত করবে। এবং এটি যদি করা যায় তাহলে এই সরকারের যে উদ্যোগ সেটি সফল হবে।
3: কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা বলেন,
19: এই যে সুযোগ, এটা হলো সবাইকে অংশগ্রহণ করার মতো একটা সুযোগ তৈরি করে দেওয়া। আমি খুলনা একটা পরিসংখ্যা দিয়েছিলাম, সেটা হলো যে আমাদের এখানে খুলনা অঞ্চলে যে মাশরুম উৎপাদিত হয় এটা আর্থিক মূল্য প্রায় 1,95,00,000 টাকা, প্রায় 2 কোটি টাকা, এবং এখানে মাশরুম উৎপাদিত প্রতি বছরে প্রায় 76 টন এক বছরে মাশরুম উৎপাদিত হয়, এবং এটা হলো উৎপাদিত মাশরুম স্পঞ্জ, এটা ওই যে প্যাকেট গাছের পাতাও মিষ্টি, এবং এটা সুবিধা হলো এটা জিরো ক্যালোরি আছে, কিন্তু এটা আমাদের অনেকে মিষ্টি খাইতে ইচ্ছে করে, চা কফির সাথে এই চাহিদা মিটাবে, এবং আগামীর যে চিনির চাহিদা এটা লিড দেবে এই স্টেভিয়া। যখন আগে মাশরুম আমরা চাষ করবো বা খাবো, মাশরুমের স্পঞ্জ নিয়ে আসবো, তখন মনে পড়তো প্রথমে হলো সাবান, আর এখন এটা চলে আসছে কোথায়, এই যে ফুলতলার মুশিয়ালি, এখন মুশিয়ালি গেলেই মাশরুম কেনা যাচ্ছে। এই যে একটা সুযোগ, এটা এই মাশরুম মেলার মাধ্যমে আমরা অবহিত পারছি।
3: সাপ্তাহিক ঘটনাবলীর উপর ভিত্তি করে বেতার বিবরণী পরিক্রমা শেষ হল। ধারা বর্ণনা শেখ মঞ্জুর ইমাউলা, বহিরাঙ্গন অনুষ্ঠান বাণীবদ্ধকরণ গ্রন্থনা ও সম্পাদনা মোহাম্মদ রেজাউল হক, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
1: তোমার পালনকারী আদেশ করেছেন তোমরা তাঁকে ছাড়া আর কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে। আল কোরআন বাংলাদেশ বেতার খুলনা। খুলনার স্থানীয় সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: নিশ্চয়ই প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং আমি তোমাদের ভালো ও মন্দ দ্বারা পরীক্ষা করি, আমারই নিকট তোমাদের ফিরে আসতে হবে। আল কোরআন। সমস্ত জমিনে তোমার জন্য মসজিদ, যখন নামাজের সময় হবে নামাজ পড়বে। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ শুনবেন।
3: খোদে খোদা হবেন কাজী রোজা।

হুজুর হলে সবাই মিলে পাক কুরআন নাম হাতে ভুল।

ওই মসজিদে আজান শুনি ওযু করো ভাই নিয়ে পানি, দোস্ত দুশমন সবাই মিলে নামাজ পড়ো একসাথে রোজা।

গাইল রে গান মানব জাতি, গাইল রে গান মানব জাতি, গাইল রে বুলবুল।

করতে সবে দিন ইসলামী নিশান্তলে জোটে বিশ্ব জুড়ে খুশির তুফান ছোটে।

0: রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, পটুয়াখালী এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ এবং বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোরে ১৯.৮ ডিগ্রি। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৫১%, সন্ধ্যে ৬টায় ৪৩%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫:২১, সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬:৩১। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ওয়েদার ফোরকাস্ট রেড বাই লালা রিয়ানি হোসেন। মেট অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালি টিল ওয়ান এএম সেজ দ্যাট দেয়ার আর চান্সেস অফ রেইন অর থান্ডার শাওয়ার ইন অ্যাসোসিয়েশন উইথ টেম্পোরারি ওয়েস্টার্ন অর নর্থ ওয়েস্টার্ন গাস্টি অর স্কোয়ালি উইন্ড অ্যাট এ স্পিড অফ ৪৫-৬০ কিলোমিটার পার আওয়ার ওভার দ্য রিজন অফ রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, পটুয়াখালী অ্যান্ড সিলেট। রিভার পোর্টস অব দিজ এরিয়াস হ্যাভ বিন অ্যাডভাইজ টু ওয়েস্ট কশনারি সিগন্যাল নাম্বার ১। আই রিপিট, কশনারি সিগন্যাল নাম্বার ১। নাও ফোরকাস্ট ফর দ্য এন্টায়ার কান্ট্রি রিমেইন ইন এফেক্ট টিল ৬ PM টুমারো। রেইন অর থান্ডার শাওয়ার অ্যাকম্পানিড বাই টেম্পোরারি গাস্টি অর স্কোয়ালি উইন্ড অ্যালং উইথ লাইটনিং ফ্ল্যাশেস মে এক্সপেক্টেড অ্যাট রংপুর, রাজশাহী, ঢাকা, বরিশাল অ্যান্ড অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার খুলনা ডিভিশন। দ্য ওয়েদার মে রিমেইন মেইনলি ড্রাই উইথ টেম্পোরারি পার্টলি ক্লাউডি স্কাই। ডে অ্যান্ড নাইট টেম্পারেচার মে রিমেইন নিয়ারলি আনচেঞ্জড ওভার দ্য কান্ট্রি। হাইয়েস্ট টেম্পারেচার অব দ্য কান্ট্রি টুডে হ্যাজ রেকর্ডেড ইন ফেনি ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড লোয়েস্ট অ্যাট যশোর ১৯.৮ ডিগ্রিস। টেম্পারেচার হ্যাজ রেকর্ডেড ইন ঢাকা টুডে ওয়াজ ম্যাক্সিমাম ৩৫ ডিগ্রি সেলসিয়াস, মিনিমাম ২৩ ডিগ্রিস। Humidity recorded in air at 9 a.m. 51%, at 6 p.m. 43%. The sun rises over Dhaka tomorrow at 5:21 a.m. sets at 6:31 p.m. That's the end of the weather report for this time.
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।
3: বাংলাদেশ বেতার খুলনা। এখন দেশাত্মবোধক গান শুনবেন। শিল্পী সালাউদ্দিন খান, গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ।

0: সড়ক দুর্ঘটনা রোধ করতে ট্রাফিক আইন মেনে চলুন। শহর বা ব্যস্ততম এলাকায় রাস্তা পারাপারে যেখানে জেব্রা ক্রসিং নেই, সেখানে প্রথমে হাতের ডাইনে, পরে বাঁয়ে এবং সব শেষে আবার ডাইনে দেখে তবেই রাস্তা পারাপার হন। ময়লা আবর্জনা, খাবারের উচ্ছিষ্টাংশ এমনকি ফল ফলাদির খোসা রাস্তার উপরে ফেলবেন না, এতে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। যৌতুক একটি সামাজিক অভিশাপ, এ থেকে মুক্তির লক্ষ্যে প্রয়োজন সকলের সচেতনতা। যৌতুক দেওয়া ও যৌতুক নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। সমাজে নারী নির্যাতনের অন্যতম কারণ যৌতুক। আসুন আমরা সবাই যৌতুক প্রতিরোধে আন্তরিক প্রচেষ্টা চালাই। আসুন আমরা প্রতিজ্ঞা করি, যৌতুক দেব না, যৌতুক নেব না। যৌতুক প্রথা নিরসনে চাই সামাজিক সচেতনতা। আসুন এই আন্দোলনে আমরা সবাই শরিক হই। আগুন ব্যবহারে সাবধান হন, মুহূর্তের অসাবধানতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সূচনা করতে পারে। প্রাথমিক অবস্থায় অগ্নি নির্বাপনে সর্বশক্তি নিয়োগ করুন, ধূমপান পরিহার করুন। পরনের কাপড়ে আগুন লাগলে মাটিতে গড়াগড়ি দিন। বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধ্যা 7টা, বাংলাদেশ থেকে উদযাপিত হচ্ছে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুলতলা উপজেলার দক্ষিণ ডিহি ও রূপসা উপজেলার পিঠাভোগে 3 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। ফুলতলার দক্ষিণ ডিহি রবীন্দ্র কমপ্লেক্সের কর্মসূচির মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, লোকমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে 3 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য আমির এজাজ খান, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন, ডিআইজি মোহাম্মদ রেজাউল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ বিল্লাল হোসেন খান ও পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এতে বিশেষ অতিথি ছিলেন। জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে বিশিষ্ট শিক্ষাবিদ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান এতে স্মারক বক্তা ছিলেন। এদিকে খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় 3 দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মিজ সিফাত মেহনাজ প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক বাড়িতে বিশ্বকবির জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়ভাবে 3 দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, রবীন্দ্র মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে 3 দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর ওয়াকিল আহমেদ এতে স্মারক বক্তা এবং জেলা প্রশাসক মোহাম্মদ তৌহিদ বিন হাসান স্বাগত বক্তব্য রাখেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলার সভাপতিত্বে সংসদ সদস্য রেজা আহমেদ, আফজাল হোসেন ও সংসদ সদস্য মোসাম্মদ ফরিদা ইয়াসমিন এবং পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন এর আয়োজন করেছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

0: পক্ষে ব্রিটিশ একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় অতি শীঘ্রই দেশের সব জেলাবারে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বিজ্ঞ বিচারক গড়ে তুলতে হলে আগে বিজ্ঞ ও দক্ষ আইনজীবী তৈরি করতে হবে। তিনি আজ খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। আইনমন্ত্রী বলেন, প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গেলে দেশের ন্যায় বিচার নিশ্চিত হবে। বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারকে আরও সুসংগত করতে বিচারালয়কে তীর্থস্থানের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এজন্য আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত যোগ্যতার মান আরও উন্নত করতে হবে এবং সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখতে হবে। জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুদ রশিদের সভাপতিত্বে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমির ইজাজ খান ও অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি এবং জেলা প্রশাসক হুরিয়া জান্নাত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকদের জন্য শস্য বীমা চালু করবে, যার মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক তার ক্ষতি পুষিয়ে নিতে পারবে। তিনি আজ যশোর সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলার হোসেন খোকন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে যশোর জেলায় 15,166 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে 36 টাকা। পরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর পৌরসভার 5 ও 7 নম্বর ওয়ার্ডের 8 কিলোমিটার সড়কের উন্নয়ন, 7 কিলোমিটার ড্রেন নির্মাণ এবং 3 কিলোমিটার স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন করেন। 23 কোটি টাকা ব্যয়ে আগামী বছর জুন মাসের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, পটুয়াখালী ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
1: শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
4: আসো আসো।
2: হ্যাঁ,
4: জরিনাবু
2: এই তো,
4: আর সুবিনাবু, আর সাজু বাবি,
2: আসসালামু
4: আলাইকুম।
2: খারাও
4: খারাও খারাও। আজকে আমরা সবাই একটু সুস্থ আছি, ভালো আছি। শুনো, ওই যে একটা আজকে তোমার একটা মনে একটা আনন্দ জাগতেছে, কি জানো?
5: নতুন দেখা দি কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ।
4: আজকে কিন্তু 25শে বৈশাখ। হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে কিন্তু জন্মজয়ন্তী। আসো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি অশেষ শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমরা আসরটা শুরু করি। তো শোনো, প্রথমেই যে আমরা যে শুনবো, এই রবীন্দ্রনাথ ঠাকুর তো অনেক তার কীর্তি আছে, অনেক তার ই আছে, গান বলো, তারপরে তোমার কৃষিতে বলো, কবিতা বলো, অনেক কিছু আছে। হ্যাঁ, তো এই বিষয়ে আসো। হ্যাঁ, এই বিষয়ে আসো। হ্যাঁ, আমরা আজকে শুনব কি, রবীন্দ্রসঙ্গীতে প্রকৃতি ও জীবন। এই যে রবীন্দ্রসঙ্গীত যে আমরা এই যে গাইলাম, যেটা এটার যে প্রকৃতি, হ্যাঁ, ও এটার জীবন কি, এই বিষয়ে বলতেছেন আব্দুল ওয়াদুদ ও বিথি পান্ডে। এনার হল রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আসো, তার ওনাদের কাছ থেকে বিষয়টা আরো ভালোভাবে জেনে নিয়ে
2: শুনি আমরা।
6: আজ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আমরা তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকের অনুষ্ঠানের বিষয় প্রকৃতি ও জীবন। রবীন্দ্রনাথ ঠাকুর 6 ঋতু নিয়ে অনেক চমৎকার চমৎকার গান রচনা করেছেন। আজকে আমি আব্দুল ওয়াদুদ,
7: আমি বিথি পান্ডে,
6: আমরা 6 ঋতু থেকে একটু একটু করে গান শোনাব এবং কথা বলব। শুরুতে গ্রীষ্মের দাবদাহ নিয়ে যিনি গান রচনা করেছেন, সেখান থেকে একটি গান আমরা অল্প করে গাইছি।

গ্রীষ্মের পরেই আসে বর্ষা। কবিগুরুর বর্ষার নানান রঙের এবং ঢঙের গান রয়েছে আমরা জানি, তেমনই একটি বর্ষাকে আবাহন করার মতো গান আমরা এখন গাইছি।

প্রকৃতি আমাদেরকে বর্ষায় ভাসিয়ে দেয়, জলে প্লাবিত হয় সমস্ত নগর গ্রাম। এবং এই প্রকৃতির এই চমৎকার দৃশ্যটি রবীন্দ্রনাথ তার গানে এনেছেন, সেটি আমরা গাইছি।

শরতের পরেই শীতকাল এবং এই শীতে গ্রামের কৃষক ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েন। রবীন্দ্রনাথের গানে আমরা তারই একটি দৃশ্য দেখব, পৌষের গানে।

শীতের পরেই আসে বসন্ত। কবিগুরুর গানে বসন্ত ঋতুর যে সৌন্দর্য, পলাশের আগমন, গাছে গাছে নতুন পাতা এবং ফুলের ফুটে ওঠা, সেটা খুব স্পষ্টভাবেই বর্ণিত রয়েছে তার গানে। তেমনই আর একটি গান এবার আমরা গাইব।

0: সুধি কৃষি বিষয়ক কার্যক্রমের আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে গীতি আলেখ্য প্রকৃতি ও জীবন নিয়ে আমরা দুজন, আমি আব্দুল ওয়াদুদ,
1: আমি বিথি পান্ডে,
0: আমরা ছয় ঋতুর গান নিয়ে আলোচনা করলাম এবং গান গাইলাম। শেষে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা করে এই গানটি গিয়ে শেষ করছি।

0: আমরা কিন্তু আবেগে হারিয়ে গেছিলাম, দেখো কত সুন্দর করে রবীন্দ্রনাথ ঠাকুরের
1: মনোযোগ দিয়ে আমরা শুনতেছিলাম।
2: শৈশব থেকেই তো এইসব গান মায়ের
0: দেখো কত আমরা কত শুনছি গানের এই রবীন্দ্রসঙ্গীতের যে গানগুলি আমরা যখন শুনি তখন মনের ভিতরে মনে হয় যে আমরা কোথায় জানি হারিয়ে গেছি।
1: সবাই গাইছি
0: তো আমরা, শোনো আমরা তো আবার হারিয়ে দিচ্ছি কিন্তু হ্যাঁ এই যে শোনো তাহলে আমরা কি শুনলাম, রবীন্দ্রসঙ্গীতে প্রকৃতি ও জীবন এই বিষয়ে বললেন এবং গান করলেন আব্দুল ওয়াদুদ ও বিথি পান্ডে, এনার হল রবীন্দ্রসঙ্গীত শিল্পী। কেমন লাগলো? সরবাই দেখলাম যে কোনো কথা নাই, বার্তা নেই,
3: মন দিয়া শুনতে
0: হচ্ছিল। দেখো দেখো
4: মনে মনে গাইতেও ছিল।
0: তো কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মবার্ষিকীতে ওনাকে আরো একবার আমরা প্রণাম এবং শ্রদ্ধা
1: জানাই।
0: তো এখন আমাদের আরেকটা বিষয় আসছে, এখন তো আমরা গান শুনলাম রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষে, অনেকটা কথা শুনলাম, গান শুনলাম, তাহলে এখন আবার একটা বিষয় আছে, এটা আমাকে কৃষি বিষয়ক
1: মাঠের খবর।
0: হ্যাঁ, এটা হইল ভুট্টা বীজ সংগ্রহ ও সংরক্ষণ, এ বিষয়ে একটা আলোচনা আছে, আসো আমরা আলোচনাটা শুনি তারপর।
4: আচ্ছা শুনি।
5: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন, কৃষি কাজের সাথে আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজ আমরা কথা বলব ভুট্টা বীজ সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে। এ বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর সৈয়দ মোহাম্মদ মহাসিন, সহযোগী অধ্যাপক, উদ্ভিদ রোগ তত্ত্ব বিভাগ, শেরেবাংলানগর কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
6: আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রথমেই একটু জেনে নিচ্ছি যে ভুট্টা বীজ সংগ্রহ ও সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ। আমরা জানি ভালো মানের বীজ থেকে আমরা ভালো ফলন পেয়ে থাকি। যদি সঠিকভাবে বীজ সংগ্রহ ও সংরক্ষণ করতে পারি তাহলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা বজায় থাকে, পোকামাকড় আক্রমণ কম হয় এবং পরবর্তী মৌসুমে কৃষক এই বীজ থেকে ভালো মানের চারা পেতে পারেন, ফলে উৎপাদন খরচও কৃষকের জন্য অনেক কমে যায়। এখন আমরা কোন ধরনের গাছ থেকে আসলে এই ভুট্টার বীজটা কালেকশন করব বা সংগ্রহ করব? বীজ সংগ্রহের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে গাছ যেন রোগমুক্ত থাকে, সুস্থ সবল থাকে এবং যেগুলো অধিক ফলনশীল ওই ধরনের গাছ থেকে আমরা বীজ সংগ্রহ করব। বিশেষ করে যেসব গাছের মোচাগুলো বড় হয়, দানা পরিপূর্ণ হয় এবং রোগ আক্রমণ কম হয়, এই ধরনের গাছ থেকে সাধারণত আমরা বীজ সংগ্রহ করে নেওয়াটা উত্তম।
5: এখন আপনার কাছে জানতে চাই যে ভুট্টা বীজ সংগ্রহের উপযুক্ত সময় কখন এবং বীজ সংগ্রহের সময় কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে?
6: ভুট্টা বীজ সংগ্রহের জন্য আসলে যখন ভুট্টা গাছের মোচা, যেটা আমরা চিনি মোচা বা গাছ, যখন সম্পূর্ণ পরিপক্ক হয় বা দানার যেগুলো আর্দ্রতা যখন মোটামুটি কমে আসে তখনই আমরা আসলে বীজগুলো সংগ্রহ করা উচিত। সাধারণত আমরা এটা কিভাবে চিনব? যখন দেখব যে মোচার খোসাগুলো শুকিয়ে বাদামি রং ধারণ করতেছে এবং দানাগুলো যদি চাপ দিয়ে যদি শক্ত শক্ত মনে হচ্ছে তখনই আমরা বুঝতে পারবো যে এটা সংগ্রহ করার জন্য এখন উপযুক্ত সময়। তবে সংগ্রহ করার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ভেজা ভেজা না থাকে বীজগুলো, বিশেষ করে আর্দ্রতা যদি যেন কম থাকে এবং যদি রোগাক্রান্ত হয় বা পোকা দ্বারা আক্রান্ত হয় তাহলে অবশ্যই ওই মোচাগুলো এবং দানাগুলো আলাদা করে ফেলতে হবে। এবং যদি বিভিন্ন জাতের যদি আমাদের চাষ করে থাকি তাহলে জাত ভেদে এই বীজগুলো আলাদা আলাদা করে রাখতে হবে যেন কোনোভাবে যেন মিশ্রণ না ঘটে।
5: এবারে আপনার কাছে জানতে চাই যে সংগ্রহের পর বীজ আসলে কিভাবে শুকানোটা মানসম্মত হবে। এবারে আপনার কাছে জানতে চাই যে সংগ্রহের পর কিভাবে বীজ শুকাতে হবে, আর সেক্ষেত্রে আর্দ্রতা যদি বেশি থাকে তাহলে কি কোনো সমস্যা হবে?
6: আর্দ্রতা যদি বেশি থাকে অবশ্যই একটু সমস্যা হবে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই শুকানোর ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যেন যখন এই বীজগুলো শুকাবো তখন সরাসরি যেন রোদের মধ্যে শুকাবো না, যেন বীজ যেখানে রোদটা সরাসরি লাগে এই ধরনের রাখবো না, হালকা রোদের মধ্যে আমরা 2-3 দিন বীজগুলো শুকাবো। সরাসরি যদি রোদে শুকাই সেক্ষেত্রে অনেক সময় বীজের যে ভায়াবিলিটি বা জীবনশক্তি এগুলো কমে যেতে পারে। আমরা রোদে শুকানোর হালকা রোদে শুকাবো যেন তার আর্দ্রতা 10-12% নেমে আসে। আবার যদি আর্দ্রতা বেশি থেকে যায় সেক্ষেত্রে দেখা যাবে যে বীজগুলো ছত্রাক বা পোকামাকড় দ্বারা আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেক্ষেত্রে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা কমে যাবে এবং বীজগুলো পরবর্তীতে আমরা ব্যবহারযোগ্য উপযোগী থাকবে না।
5: এবারে আপনার কাছে জানতে চাই যে ভুট্টার বীজ সংরক্ষণের জন্য কি ধরনের পাত্র ব্যবহার করা ভালো, এক্ষেত্রে আধুনিক প্রযুক্তির কোনো ব্যবহার সম্ভব কিনা?
6: ভুট্টার বীজ সংরক্ষণের জন্য আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেন যে পাত্র আমরা রাখবো সেই পাত্র যেন বায়ুরোধী এবং শুকনো হয়, কোনোভাবে যেন আর্দ্রতা যেন বেশি না থাকে এবং বাতাস যেন ভিতরে প্রবেশ করতে না পারে। এই ধরনের আমরা পাত্র ব্যবহার করব, বিশেষ করে যেগুলো প্লাস্টিক ড্রাম, টিনের পাত্র বা কাঁচের বোতল বা পলিথিন দিয়ে অনেক সময় মোড়ানো কিছু বস্তা পাওয়া যায়, এই ধরনের বস্তাতেও আমরা বীজগুলো সংগ্রহ করে রাখতে পারি যেন আর্দ্রতা যেন কম থাকে ভিতরে। আধুনিক বলতে আসলে এখন কিছু কিছু বায়ুরোধী কিছু প্যাকেট কিনতে পাওয়া যায়, মার্কেটে অ্যাভেলেবল আছে, এই ধরনের কিছু প্যাকেট আমরা ব্যবহার করতে পারি, অথবা কোল্ড স্টোরেজ যেগুলো আমাদের এখন অনেক এলাকাতে অ্যাভেলেবল আছে এই ধরনের কোল্ড স্টোরেজ চাইলে আমরা বীজগুলো সংরক্ষণ করে রাখতে পারি।
5: এ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে বীজ সংরক্ষণের আদর্শ পরিবেশ কেমন হওয়া উচিত এবং ভুট্টার বীজ কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।
6: ভুট্টার বীজ সংরক্ষণ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই যে জায়গাটা আমরা সিলেকশন করব সেই জায়গাটা অবশ্যই যেন শুষ্ক থাকে, ঠান্ডা থাকে এবং অবশ্যই যেন পরিষ্কার থাকে, তেমনি আর্দ্রতা যেন কম থাকে এবং সরাসরি যেন রোদ ওই জায়গায় যেন না পড়ে, কারণ আর্দ্রতা যদি বেশি থাকে তাহলে সেখানে ছত্রাক জন্মাতে পারে এবং বীজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর যদি বীজ যেখানে আমরা সংরক্ষণ করব, সংরক্ষণ করার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 1 থেকে 2 বছর আমরা এই বীজগুলো সংরক্ষণ করে রাখতে পারবো, তার বেশি হলে অনেক সময় বীজের অঙ্গুরোদগম ক্ষমতা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তী বীজগুলো ব্যবহার করা ভালো হবে না।
5: এখন আপনার কাছে জানতে চাই যে বীজ সংরক্ষণের পর পোকামাকড়ের আক্রমণ হলে কি করণীয় এবং সেই সাথে যদি বলতেন যে কোন ধরনের রোগ বীজে বেশি দেখা দেয়, সেই সাথে আরও একটু যদি বলতেন যে বীজ সংরক্ষণে ছত্রাকজনিত সমস্যা কিন্তু হয় এটাও আমরা শুনেছি, তো সেটা কি কমানোর জন্য আমাদের কৃষিজীবী ভাই বোনেরা কি করতে পারে?
6: জি, আমি প্রথমেই বলেছি যে বীজ যখন আমরা সংরক্ষণ করব অবশ্যই বীজগুলোর আর্দ্রতা কমিয়ে রাখতে হবে, যদি বীজগুলো ভালোভাবে শুকানো না হয় যদি আর্দ্রতা থাকে তাহলে সেখানে কিন্তু ছত্রাকজনিত যে রোগ বা পোকামাকড়ের আক্রমণ এগুলো অনেক বেড়ে যাবে। ছত্রাকজনিত রোগ বলতে যেগুলো আমরা সাধারণত বিশেষ করে কিছু ছত্রাক যেগুলো অ্যাসপারজিলাস বা ফিজারিয়াম এই ধরনের ছত্রাকগুলো দিয়েই আক্রমণটা বেশি হয়, ফলে বীজগুলো পচে যায়, পরবর্তীতে আর বীজগুলো ব্যবহার করা যায় না। এখন এই ধরনের যদি ছত্রাক দিয়ে আক্রমণ হয় তাহলে সেক্ষেত্রে আমরা অনুমোদিত কিছু ছত্রাকনাশক আছে, আমরা এই ধরনের কিছু ছত্রাকনাশক ব্যবহার করতে পারি। আর আরেকটা হল যে এখানে আর্দ্রতা বেশি থাকলে পোকার আক্রমণটা অনেক বেশি হয়, সেক্ষেত্রে অনেকেই গ্রামের এলাকায় অনেকেই এই পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য তারা নিম পাতায় ব্যবহার করে বা শুকনা মরিচ ব্যবহার করে বা ছাই ব্যবহার করে, এগুলো ব্যবহার করলে পোকার আক্রমণটা অনেকটাই কমে যায়। যদি এগুলো কাজ না হয় সেখানে অনুমোদিত কিছু কীটনাশক আছে, এই কীটনাশকগুলো ব্যবহার করেও এই পোকা বা ছত্রাক এগুলো দমন করা সম্ভব।
5: এ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে হাইব্রিড ভুট্টার বীজ কি কৃষকরা পরবর্তী বছর ব্যবহার করতে পারবেন?
6: আমাদের কৃষক ভাইরা অনেকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন তারা হাইব্রিড বীজ ব্যবহার করে, মানে আমাদের লোকাল বীজ এখন খুব একটু কম ব্যবহার করে, হাইব্রিড বীজটা ব্যবহার করে বেশি। হাইব্রিড বীজের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা এক সিজনে যেই বীজটা ব্যবহার করি ওখান থেকে সংগ্রহ করে পরবর্তী বছরে ওই বীজটা ব্যবহার করা যাবে না, কারণ এখানে তার জেনেটিক বৈশিষ্ট্য ভেঙে যায়।
3: কি রে বাহা, কেমন আছো?
7: আরে আমি তো খুব ভালো আছি। শোনো, তোমার লাগে একটা জব্বর খুশির খবর আনছি।
8: কি বাহার ভাই, কি খবর নিয়ে আসছো?
7: আরে তোমরা দেই কোনো খবরই রাখো না। আরে বর্তমান সরকার আমাকে কৃষক গোলাইগা চালু করছে, কৃষক কার্ড,
3: সেই খবর আমি পাইছি।
8: কিন্তু এতে লাভ কি হইব সেইটাই তো বুঝতে পারতেছি না।
7: কৃষকরা এইবার আরো অনেক আগায় যাইব, কৃষকদের ভাগ্যের উন্নতির জন্য এই কার্ড অনেক কাজে দিব, যে কোনো সেবা সাথে সাথে পাওয়া যাইব।
8: গহর ভাই, বাহার ভাইয়ের মধ্যে বেশ আনন্দ দেখা যেতেছে, ঘটনা কি?
7: ঘটনাটা হইল, আমরা যারা কৃষক তাকে সুবিধার কথা চিন্তা কইরা আমাকে প্রধানমন্ত্রী এই কৃষক কার্ডের ব্যবস্থা করছেন।
8: এই খবর তুমি একলা না, সবাই জানে। গহর ভাই, এই কার্ডের উপকারিতা কি জানো?
3: না, তাই বাহার মনে হয় অনেক কিছুই জানে, আমি পুরোপুরি জানি না।
7: বাংলাদেশের কৃষকদের ভাগ্য উন্নয়নের লাইগা আমাগো সরকারের পরিকল্পনা, কৃষকদের লাইগা নিরাপদ ও নির্ভরযোগ্য হইল এই কৃষক কার্ড।
8: এই কৃষক কার্ডের আওতায় কৃষকরা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পাইব, আর কিছু পাইব না, ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক পাওয়া যাইব,
7: সরকারি ভর্তুকি পাওয়া যাইব, সরকারের অনুদান পাওয়া যাইব।
3: বাহ, খবরটা শুনে আমার তো এখনই ভালো লাগতেছে।
8: আরো আছে স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি কিনতে পারবা, আবার স্বল্প ব্যয়ে সেচ সুবিধা নিতে পারবা।
7: তারপর ধরো আমাগো মানে কৃষক গো মাঝে মাঝে ঋণ দরকার হয় না?
8: হ তা তো দরকার হয়। এই কার্ডের মাধ্যমে সহজ শর্তে কৃষি ঋণ নিতে পারবা।
7: শোনো, আসল সুখবর তো অহরহ দেওয়া হয় নাই।
3: তাও কি আসল সুখবর আবার কি?
8: আরে কৃষি বীমার ব্যবস্থা আছে, এই বীমার টাকা আমাগো বিপদে কাজে দিব।
9: খবরটা শুনিনা কি যে ভালো লাগতেছে। খুব চিন্তায় আছিলাম কেমনে দিন যাইব, কেমনে পোলাপাইন মানুষ করুম।
8: এখন আর চিন্তা নাই, আমাগো পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করতে পারুম। তারপর আমাগো কত প্রশিক্ষণ নিতে হয় না, এই কার্ড সেই প্রশিক্ষণের সুবিধা করে দিব।
7: এই কার্ড থাকলে মোবাইল অ্যাপস এর মাধ্যমে আকাশের অবস্থা, কখন ঝড় হইব কখন বৃষ্টি আইব, মোবাইলের সব খবর আমরা পাবো। তারপর বাজারের অবস্থা কি, পণ্যের দাম কখন বাড়লো কখন কমলো সব জানা যাইব।
8: মানুষের যেমন রোগ ব্যাধি হয়, ফসলের তো রোগ ব্যাধি হয়।
9: হয়তো
8: মোবাইলে আমরা ফসলের চিকিৎসা সুবিধা নিতে পারু।
7: আর চিন্তা নাই, এই কৃষক কার্ড আমাগো কৃষকের লাইগা দারুণ সহায় হইব।
3: একজন কৃষক হিসাবে এই কার্ড আমাগো অনেক সম্মান বাড়াইয়া দিব।
8: কৃষক যাইব আগাইয়া, কৃষক কার্ডে ভরসা।
10: খুশি খুশি আমরা খুশি,
8: কৃষক কার্ডে কৃষকের মুখে হাসি।
0: হ্যাঁ ছড়া ভাই,
11: ও ভাই
0: তুমি তো এই যে কৃষক কার্ড নিয়ে শুনলা তো, দেখো আমাকে কত উপকার হইব কিন্তু এই কৃষক কার্ড নিয়ে জানো। আমরা হ্যাঁ ঋণ নিতে, আমরা ঋণ নিতে পারুম, আমরা আমার সাথে কেউ চিকিৎসা সেবা পাবো।
2: হ্যাঁ
0: হ্যাঁ, এই যে ন্যায্য মূল্যে আমরা কৃষি উপকরণটা পাবো, তারপরে সরকারি ভর্তুকি পাবো, হ্যাঁ সহজে কৃষি পণ্য বিপণন করতে পারো, বুঝছো, সহজ শর্তে কৃষি ঋণ এবং কৃষি বিমার মতো অত্যাবশ্যকীয় সুবিধাগুলি আমরা পাবো। তাহলে দেখো এই যে কৃষক কার্ড সরকার আমাদের জন্য কতখানি উপকার আগায় দিতেছে, আমাকে উপকারের জন্য কতখানি সরকার কাজ করছে।
11: কৃষি কার্ড যেন সকল কৃষকের মাঝে হাতে হাতে পাওয়া যায়, এটা যেন সরকার দ্রুত ব্যবস্থা নেয় এটার জন্য।
0: হ্যাঁ যাক, তাই আমরা কথায় কথায় আর এটা আসলে শেষ প্রান্তে চলে আসলাম, এখন কিন্তু যাওয়ার পালা, বুঝছো। যাওয়ার আগে জানিয়ে দিই আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হর বিলাস রায়। তাহলে কি চলো যাই,
4: চলো যাই,
2: যাই চলো।

0: সন্ধ্যে 7:30 বাংলাদেশ বেতার। প্রিয় শ্রোতা, আমাদের এপালার অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমরা কজন: জুবায়ের আল মাহমুদ, রাবেয়া সুলতানা শেউরি, শিরিন বানু, আহসান হাবিব বাপ্পি, রেহানা সুলতানা এবং আমি সুরাইয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খসরুল সিদ্দিক, সুলেমান হোসেন খান, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান এবং মোহাম্মদ রফিকুল ইসলাম। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম।
1: সেনানো অভিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে দূরবার অনুষ্ঠান শুরু করছি।
2: আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আজ দূরবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। প্রথমেই সমবেত কণ্ঠে।

শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এবার শিল্পী মিতা হক, শুনব আমার প্রাণীর মানুষ আছে প্রাণী, তাই হেরি তাই সকল খানে।

দরবারে আজ শুনছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্রসঙ্গীত। এবারের গানটি শিল্পী পাপিয়া সরোয়ার।

0: শ্রোতা বন্ধু, অধীর কুমার দাস এবং প্রজ্ঞা সমের কণ্ঠে অধীর কুমার দাসের কথায় এই গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের মিডিয়াম ওয়েবের সমস্ত আয়োজন। শ্রোতা বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন থেকে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শুধুমাত্র FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। শেষ করছি মিডিয়াম ওয়েবের দ্বিতীয় অধিবেশন। শুভরাত্রি।
1: FM সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ, বাংলাদেশ বেতার খুলনা। কিছুক্ষণ

0: দেশাত্মবোধক গানটি শুনলেন।
1: শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে রয়েছেন আপনারা এই মুহূর্তে। জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ যথারীতি শুনবেন বেলা 1:05। ইসলাম ও জীবন মাসায়লা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান বিকেল 3:30। মনীষা মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান সন্ধ্যে 6:10। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8:15, দুপুর 12:15, সন্ধ্যে 6:55 এবং FM 88.8 MHz শুনবেন শুধুমাত্র রাত 9:20। আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী শুনবেন সকাল 8:30 এবং বিকেল 3:05।

0: মিনিটে। এছাড়া আধুনিক গান শুনবেন দুপুর 12:30 রোজি ইসলামের কণ্ঠে এবং গোলাম সাকলাইন সোহেলের কণ্ঠে বেলা 2:40। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান যথারীতি সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান আরও শুনতে পাবেন বিকেল 4:05। নজরুল সঙ্গীত শুনবেন খন্দকার মকবুল হোসেনের কণ্ঠে দুপুর 12:20। রবীন্দ্রসঙ্গীত শুনবেন শাহানা ফেরদৌস ইতির কণ্ঠে বেলা 2:30। হামদ এবং নাচ শুনবেন দুপুর 12:50 এবং সন্ধ্যে 6:36। পল্লীগীতি শুনবেন গাজী গোলাম মোস্তফার কণ্ঠে দুপুর 12:40 এবং বেলা 2:50 শুনবেন মেহরুন নেসা বেগমের কণ্ঠে। এছাড়া এফএম 88.8 মেঘার্জে এনএচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। জানিয়ে দেওয়া হলো আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন তেলাওয়াতে কালামে পাক ও বাংলায় তর্জমা শুনবেন।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم

أخرجت للناس

0: صدق الله العظيم.
1: তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের বের করা হয়েছে। তোমরা সৎ কাজে আদেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। আর আহলে কিতাবরা যদি ঈমান আনত, তাহলে তা তাদের জন্য মঙ্গলকর হতো। তাদের মধ্যে কিছু তো রয়েছে ঈমানদার, আর অধিকাংশই হল পাপাচারী। যত সামান্যই কষ্ট দেয়া ছাড়া তারা তোমাদের কোনো ক্ষতিই করতে পারবে না। আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে, তাহলে তারা পশ্চাদপসরণ করবে, অতঃপর তাদের সাহায্য করা হবে না।
2: বাংলাদেশ বেতার খুলনা এই অধিবেশনের অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি নাজনীন সুলতানা
3: এবং আমি এস এম শাহরুজ্জামান।
2: অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ শিবলি সাইদ, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন শেখ আমির হোসেন এবং প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আতাউর রহমান গাজী। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি।
3: আল্লাহ হাফেজ।
0: أعوذ بالله من الشيطان الرجيم.